0: এখন লোন প্রসেসিং হতে এত দেরি, এসব না তোমার দ্বারা হবে না।
1: তাহলে তুমি করে দেখো।
0: দেখো চুপ করো, বলেছি না।
2: এদিকে এসো। কি ব্যাপার?
3: ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর প্রমাণ দিতে হবে, সেই কারণে লোন আটকে আছে।
2: দেখো অ্যাকাউন্ট এগ্রিগেটরের সঙ্গে যুক্ত হও। অ্যাকাউন্ট এগ্রিগেটর ব্যাংক ইত্যাদির কাছ থেকে প্রাপ্ত তোমার আর্থিক তথ্য তোমাদের স্পষ্ট সহমতিতে ঋণদাতা আর্থিক সংস্থাগুলি থেকে যাচিয়ে নেয়।
3: বাবা এটা কত সোজা।
2: RBI এ কথা বলে
4: জেনে রাখুন,
2: সতর্ক থাকুন।
5: লাই বুমানি কক তিনি সালো তাম তাম পাতিখা আবনতি ফেরি তিনি সালো চিচুকু ব্রিজি বা বিশিব চিনি ভারত হাস্তিনি খড়কসা চবা খাইনাই ভারত নি অকসমা নতি নাই চবা খাইনাই নেতাজি সুভাষ চন্দ্র বোস ও সালো থেমানি সাল ক্লাই তানিকাই ব বীরখুং বাই থাং তংফ্রু ও বীরখুং দেরাবই বাই বাইম বাইম হাইকে বেলাই শাক দুখুমান বাই তাইওয়ান নি মিলিটারি শাক হাম নগণ ব নাংজাক মানি ওলো বথিকা চিচুকু বাজিসা বিশি ও ভারত হাকতর ফিয়ক মুংমান মানি ওলো পুইলা ভারত নি কাইসা আইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি সংসা জাক্ষা খড়গপুর অবনি বিশিং তিখাই যে কতাল যুগ নতুই নাই কতাল যুগ নি বিশিং তিখাই ভাইজিং ইয়াপরি সেনানি তেই লেখা খেলেনি সেব আবো ও ইনস্টিটিউট নি বিশিং তিখেন মানখা অমন কারি বতঙ্গ তে গুবনি শাল রক যেন তিনি নি শাল 2008 বিশ্ব চন্দ্রায়ন ওয়ান হেনে ভারত হাস্তিনি পুইলা যে রকেট ব তালো থাং মানে পুইলা মিশন অবন ইংকাই অমাহাইকে 2006 বিশ্ব এমএন রেগা এবার যেন যে ক্লাই কক বাই রেগা হেনে বুঝি মানে আবো দেখলাই যাক্কা এবার সংসার যাক্কা ইংকায় অবহাই কেন তিনি সালন 2002 বিশ্ব ডক্টর APJ আব্দুল কালাম ব ভারত হাস্তিনি পুইলা রেসিডেন্ট হেনি চংজগ অমসুগ্ন চং খানালাই সিনাই লাইব মানি কক তাবু গজরাও চং খানানা থাংলাইনাই সা খামক্রাইনি কক নতি সা খামক্রাই তিনি চং হার্ট অ্যাটাক নতি খানানাই তাবু যেন হার্ট অ্যাটাক হেনে কুসু খালাই তে স্ট্রোক হার্ট অ্যাটাক আবহাইরক কুসু অংমানি বা আংখা ভারত হাস্তেও সিমিয়া অমহাইকে গবাং মা হা রগন থাই রগন অব অঙ্গ তাবো আবো তামনি বাকি অং এবার হার্ট অ্যাটাক তামন হন জেফ্রু থই চিনি হার্ট থাং সগৈয়া আবো ব্লক গই থাঙ্গ বা কাসু জাগি থাঙ্গ আফ্রু থই সগিয়ানি বাগিনাই

0: structure riman hingke borok abunoti nai borok ni link https://scholarship.government.in o thanginai tebo detail khai saimanan
1: au aniya phautango bharat mata canteen kam night shelter abo jibi hospital lo নকটাল খুলক জাকনানি থাঙ্গি তঙ্গ বসকাংনি ও বিশিনি অগস্ট দালনি সাল চিচুকু সালমারি ও খুলকের নাই চিনি ত্রিপুরা হাস্তিনি মন্ত্রী বক্রক ডক্টর প্রফেসর মানিক সাহা আবনু কারিব সাল থাম রমই হাস্তে বেরেমনি কাবাডি বাতাইলাম নানি থাঙ্গি তঙ্গ আ কাবাডাই কাবাডি ও বাতাইলাইনাই রকনি উমর নানি নাঙ্গ গবং কুকমানি ন বিসি সি সিনি নি বিসিঙ্গ আবু অংনাই বসকাং ও অগস্ট দালনি সাল নিসি সিনি সালমারি সিমি নিসি চুকু সালমারি বিসিঙ্গ অংনাই হকু তৈশা গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম এর নখলাও আবংকা দুমাসরা লং ট্রাইভেলি সাব ডিভিশন
0: নখলাই অমাহে তিনি সালো অগস্ট দালনি চি চার সালমারি ও চিনি ভারত হা কতর কাইসা ন্যাশনাল স্পেস দে হিনি নাই পালে যাক নাই চিনি ও আউলিব ও সাল নতেই ন্যাশনাল স্পেস দে হিনি পালে যাক নাই আবংখা প্রক আগুলিনি প্রকনা ববন হল নাম্বার ওয়ান ও ফুংনি দামসি তামানে জরান সিমি পালে যাক নাই
1: আওয়াজ জরা কক্ঠম খনাবাই খা তাবো সং সেবগ বরকলামনি কিসা খনা লায়ান সেবগ বরকলামনি খনা কইলাও আর আর বি জে ই রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ার র গবংমা বুকসা আসুকথাই বরকসপুনানি কয়মমলাই সানজাখা বুকসা আসুকথাই এনকা জুনিয়র ইঞ্জিনিয়ার অ বুকসা আসুকথানি বগাই রেমারি নানি নাঙ্গ ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইয়াকাবা ডিগ্রি বিএসসি ইঞ্জিনিয়ারিং আকর আর ও কয়মমলাই রানানি বগাই উমর নানি নাঙ্গাই বিসি সিসারনি সিমি বিসি থামসি থাম নি বিসিঙ্গ কয়মবলাই রানানি পাইথাক সালমারি ও বিসিনি সেপ্টেম্বর তালে সাল জি থাম সালমারি নি বিসিঙ্গ রেজিস্ট্রেশন ফি নাঙ্গাই জেনারেল নি বাগে 500 এসটি এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাই বড়ি রক নি বাগে হিঙ্গাকাই 250
0: বাবা হাই গেম ত্রিপুরা ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড নি বখাক্তি কাইসা পার্সোনাল ইন্টারভিউ না যাকনাই আবংখা মুখ যাচুক থেংখা লাইসেন্স টু ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স দেখাই সঙ্গে দিও আবো পুইলা লাইসেন্স টু কন্ট্রাক্টার্স ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্স নি বাগে হিংকাই সেপ্টেম্বর তাল নি পুইলা সাল আবংখা সা সালমারি ওনো না যাকনাই আবো ফুংনি দাম চি সাতা মানে সিমি দিপনি দাম নেই জরা তে ডিও নি বাগে হিংকাই অর সেপ্টেম্বর তালনি নই সালমারি ও না যাক নাই হিংকাই অবন বাগে তুমুং অ সাল সা সালমারি বা নই সালমারি ও ইন্টারভিউ নাহারি মানিয়া হিংকাই আবো থাম সালমারি ও হাইনো হাই না যাকফিনাই হিনি সাজাকা ইংকাই যে ক্যান্ডিডেটস রনি যত এডমিট কার্ড বরক ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরেট গোর্খা বস্তি ও নাহারি মান্নাই সেপ্টেম্বর তালনি নৈচি সালমারি সিমি নৈচি চার সালমারি জরা
1: আওয়ানিয়া ফাতম হাইকোর্ট অফ ত্রিপুরা ও বেবাগে বক্স আসুথাই কাইসি ব্রী ইয়সপুনানি কয়মেমলাই সানজাখা বক্স আসুথাইঙ্কা সিস্টেম অ্যাসিস্টেন্ট অ বক্স আসুথাইনি বাগে রেমারি নানি নাঙ্গ গসিজাগ ইউনিভার্সিটিনি গ্রাজুয়েট উমর উনানি নাংনাই বিসি সিসানি সিমি বিসি ব্রিসি নি বিসিঙ্গ কয়মেমলাই অনলাইন টিমার নাই ওয়েবসাইটিংকা www.sct.gov.in ওয়েবসাইট কয়মেমলাই রানানি পাইথাক সালবেন ও বিসিনি অগস্ট সালনে সাল নৈচি দক সালমারি জরা রেজিস্ট্রেশন ফি নাংনাই আন্ডিজার্ভ নিবাগৈ 300 তাই কব নি বাকে 200

এতক্ষণ শুনলেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান হায়ুংনি খড়াং, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আজকের অনুষ্ঠান সূচি।

একটু পরেই সকাল সাতটায় শুনবেন অনুষ্ঠান আজ সকালে। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। গীতালি অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রসঙ্গীত। 7:45 আজকে শিল্পী সাধনা সরগম। সকাল 8:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে সমাচার প্রভাত। 8:15 শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বাংলা ছায়াছবির গান। 8:30 পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় পদ্মা পূজা করিতে চন্দ্রধরের সম্মতি এবং লক্ষ্য বলি দিয়া চন্দ্রধরের কর্তৃক পদ্মা পূজা, পরিবেশনায় অমিত দেবনাথ এবং তার দল। সকাল 9:00 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ। 9:05 থাকছে হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। সকাল 10:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 10:05 দেশবন্দনা অনুষ্ঠানে শুনবেন দেশাত্মবোধক গান। ভজন অনুষ্ঠানে থাকছে হিন্দি ভক্তিগীতি 10:30। সকাল 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 11:05 শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত FM উজ্জয়ন্তের অনুষ্ঠান। দুপুর 2:00 মধ্যাহ্নকালীন সংবাদ ইংরেজিতে। 2:15 শুনবেন কিষাণ কথা। আমি নারী অনুষ্ঠান 2:30 শুনবেন প্রথমে আমার কথা, এরপরই থাকছে অন্যরূপা অনুষ্ঠানটি, পুনঃপ্রচারিত হবে। দুপুর 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে বিশেষ হিন্দি সংবাদ। 3:05 থাকছে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান। বিকেল 5:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে হিন্দি সংবাদ। 5:05 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ। অবকাশ রঞ্জনী অনুষ্ঠান, পুরনো দিনের পুরনো হিন্দি ছায়াছবি নিয়ে অনুষ্ঠান 5:10। লোকসঙ্গীত অনুষ্ঠানে

লোকগীতি 5:45 সন্ধে 6টায় থাকছে ককবরক অনুষ্ঠান। 6:30 শুনবেন কৃষক ভাইদের জন্য প্রচারিত কিষাণ বাণী অনুষ্ঠানটি। সন্ধে 7:05 শুনবেন পদ্মাপ্রণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। লাইভ ফোন ইন মনের মতো গান রাত 8:05। 9টায় যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। 9:30 শুনবেন সরগম অনুষ্ঠান। আজ শুনবেন সিতার বাদন শিল্পী শাহিদ পারভেজ। 10টায় বাংলা আধুনিক গান নিয়ে হারানো দিনের গান এই অনুষ্ঠানটি। শুনলেন আজকের অনুষ্ঠান সূচি।

এতক্ষণ শুনলেন আজকের অনুষ্ঠান সূচি আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সকালে।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের আজ সকালে অনুষ্ঠানে। প্রথমেই জানব আজকের দিনের ইতিহাস কি বলে। আজ 18 আগস্ট। আজকের এই দিনটিতে ঘটেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1945 সালের এই দিনে ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু তাইওয়ানের তাইহুকু নামক একটি জায়গায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ এবং মৃত্যুবরণ করেন বলে দাবি করা হচ্ছে, যা আজও একটি রহস্য। এছাড়া আজকের এই দিনে ঘটে গেছে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। 1201 সাল লাটভিয়ার রাজধানী রিগা শহর প্রতিষ্ঠিত হয় আজকের এই দিনে। সাল 1800, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। 1868 সালের 18 আগস্ট তারিখে ফরাসি জ্যোতির্বিদ

পেশোয়া প্রথম বাজিরাও মারাঠা সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি 1700 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1934 সাল তিনি ঠিক আজকের দিন গুলজার ভারতের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং চলচ্চিত্র পরিচালক জন্মগ্রহণ করেন ঠিক এই দিনে। সাল 1900 বিজয়লক্ষ্মী পণ্ডিত ভারতীয় কূটনৈতিক এবং রাজনীতিবিদ জন্মেছিলেন এই দিনেই। আজকের দিনে যারা মৃত্যুবরণ করেছেন, সাল 1227 চেঙ্গিস খান মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং প্রধান শাসক আজকের দিনে মারা যান। 1998 সালে ঠিক এই দিনে প্রতিমা বেদি ভারতের প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী মৃত্যুবরণ করেন। 1998 সালে ঠিক এই দিনে শুনলেন আজকের দিনের ইতিহাস কি বলে।

শ্রাবণ সংক্রান্তিতে আজ বিশহরী তথা দেবী মনসা দেবীর পুজো। সর্পদংশন থেকে রক্ষা এবং পরিবারের মঙ্গলের কামনায় এই পুজো করা হয়। মনসা বা বিশহরীর পুজোয় নির্দিষ্ট কিছু শাস্ত্রীয় আচার এবং লোকজ নিয়ম কড়াভাবে মেনে চলা হয়। পুজোর মূল আকর্ষণ হল ঘট স্থাপন এবং সর্পের প্রতীক হিসাবে মনসা গাছ বা সিজ গাছের ডাল বা মাটির মনসা ঘট পুজো করা। চাল, কলা, কাঁচা দুধ, খাঁটি মধু, পদ্ম এবং শিউলি ফুল দেবীর চরণে নৈবেদ্য হিসেবে দেওয়া হয়। পুজোর আগের দিন বা পুজোর দিন অনেক পরিবারে রন্ধন ব্রত পালন করা হয়, যেখানে নিরামিষ বা পান্তা ভাত এবং নানা পদের তরকারি দেবীকে ভোগ দিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করার নিয়ম রয়েছে। পুজোর মূল চালিকা শক্তি হল অষ্টনাগ অর্থাৎ অশেষ, বাসুকী, তক্ষক, কর্কটক, পদ্ম, মহাপদ্ম, শঙ্খপাল এবং ধৃতরাষ্ট্র। এগুলি হল পুজোর মূল চালিকা শক্তি। এই আটটি প্রধান নাগ দেবতার আবাহন এবং পুজো। ভক্তরা বিশ্বাস করেন সংক্রান্তির এই বিশেষ তিথিতে নিষ্ঠা ভরে বিশহরীর চরণে দুধ কলা নিবেদন করলে এবং তার নাম জপ করলে গৃহ সর্পভয় মুক্ত থাকে এবং পরিবারের উপর থেকে সমস্ত বড় বিপদ কেটে যায়। পুজো শেষে বাড়ি জুড়ে মনসা গাছের পাতা এবং পবিত্র তীর্থে জল ছেটানোর মাধ্যমে পুজো এবং ব্রতের সমাপন ঘটে। পুরো শ্রাবণ মাস ব্যাপী মনসা এবং অষ্টনাগ পুজোর চূড়ান্ত সমাপন ঘটে এই শ্রাবণ সংক্রান্তিতে। দিনভর পুজোর আচারের পর সন্ধ্যায় বসে মনসা মঙ্গল বা বিশহরী পালা গানের আসর, যেখানে চাঁদ সওদাগর এবং সতী বেহুলার অলৌকিক লড়াই এবং চরম নিষ্ঠার গল্প পরিবেশন করা হয়। প্রাচীন শাস্ত্রীয় রীতির সাথে এই লোকজ গান, ঢাকের বাদ্য এবং গ্রামীণ মেলা মিলেমিশে এক অনন্য সামাজিক সম্প্রীতির মেলবন্ধন তৈরি করে। দেবীর চরণে

প্রার্থনা জানাই যেন সমস্ত অন্ধকার ঘুচে যায়, সবার জীবনে যেন আলো ফিরে আসে, হাসি ফিরে আসে, সুখ ফিরে আসে।

আজ সকালে অনুষ্ঠানের আজকের একটি পর্ব বয়স্কদের স্বাস্থ্য সমস্যা। আর এই নিয়ে আজকের স্বাস্থ্য বিভাগ আলোচনা করব বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে। বয়স বাড়া জীবনের একটি স্বাভাবিক অংশ, কিন্তু এটি বয়স্ক মহিলাদের মধ্যে কিছু স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আসে, যা নিয়ে আমাদের আলোচনা করা খুবই প্রয়োজন। আমাদের দেশে আমাদের জীবনযাপন এবং খাদ্যাভ্যাস মহিলাদের স্বাস্থ্যের উপর, বিশেষ করে বয়স্ক মহিলাদের উপর একটি বড় প্রভাব ফেলে। প্রায়শই মহিলারা ছোটখাটো ব্যথা এবং ক্লান্তিকে বার্ধক্যের অংশ ভেবে উপেক্ষা করেন, পাত্তা দেন না। কিন্তু এটি সবসময় সত্যি নয়। মহিলারা স্বতন্ত্র শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যান এবং তাদের নিজেদের চাহিদার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। বয়স্ক মহিলাদের সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যাগুলি সম্পর্কে ধারণা থাকলে তাদের পরিবার এবং পরিচর্যাকারীরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন, যা নিশ্চিত করে যে তাদের জীবনে শেষ দিনগুলো স্বাস্থ্যগত কষ্টের পরিবর্তে আরাম এবং শান্তিতে কাটবে। ভারতীয় প্রেক্ষাপটে বিভিন্ন কারণে মহিলাদের স্বাস্থ্য সমস্যাগুলি বেশিরভাগ ক্ষেত্রেই অলক্ষিত এবং অমীমাংসিত থেকে যায়। গড় আয়ু বৃদ্ধির সাথে সাথে মহিলারা দীর্ঘজীবী হচ্ছেন, কিন্তু তারা যে স্বাস্থ্যকর জীবনযাপন করছেন তা নয়। বয়স্ক মহিলারা পুরুষদের তুলনায় বেশি স্বাস্থ্য সমস্যায় ভোগেন এবং পুষ্টির অভাব এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগে জীবনযাপন করেন। তাদের বার্ধক্য এবং স্বাস্থ্যের উপর মনোযোগ দিয়ে তাদের কেবল দীর্ঘজীবী হওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপনের মধ্যে ব্যবধান আমরা পূরণ করতে পারি। যেমন তাদের যে বিশেষ কিছু শারীরিক স্বাস্থ্য সমস্যা রয়েছে সেগুলি হল, প্রথমেই হাড়ের সমস্যা, অর্থাৎ আর্থ্রাইটিস। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে অনেক বেশি দেখা যায় এই আর্থ্রাইটিস, অর্থাৎ অস্থি প্রদাহ, এবং সাধারণত এটি অলক্ষিত থেকে যায়, কারণ তারা এ বিষয়ে কোনো অভিযোগ করেন না। হাড়ের স্বাস্থ্যের আরেকটি প্রধান সমস্যা হল অস্টিওপোরোসিস, যা হাড়ের ঘনত্ব কমিয়ে দেয়। পুরুষদের তুলনায় মহিলাদের হাড়ের ঘনত্ব কম হওয়ায় তাদের হাড় ভাঙার ঝুঁকি বেশি থাকে। এই কারণেই বার্ধক্যজনিত এই সাধারণ রোগগুলি মোকাবেলা করার জন্য জেরিয়াট্রিক মেডিসিন ডাক্তারবাবুদের প্রায়শই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার এবং ব্যায়ামের উপর জোর দেন তারা। কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগগুলির মধ্যে কার্ডিওভাস্কুলার সমস্যা বা হৃদযন্ত্রের স্বাস্থ্য সমস্যা সবচেয়ে উদ্বেগের বিষয়। মেনোপজের পরে মহিলাদের ইস্ট্রোজেনের প্রতিরক্ষামূলক প্রভাব হারানো, যার ফলে তারা উচ্চ রক্তচাপ এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিতে পড়েন। ডায়াবেটিস, ভারতে মহিলাদের স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে ডায়াবেটিস একটি প্রধান সমস্যা। প্রধানত গৃহস্থালির কাজে সক্রিয় থাকা, সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বয়স্ক মহিলাদের মধ্যে ডায়াবেটিস হওয়ার প্রধান কারণ। ক্যান্সার, মহিলাদের মধ্যে প্রধান মৃত্যু জরায়ুমুখের ক্যান্সার অথবা স্তন ক্যান্সারের কারণে ঘটে থাকে। লক্ষণগুলিকে উপেক্ষা

করা উচিত নয় এবং সঠিক চিকিৎসা এবং আরোগ্যের জন্য প্রাথমিক শনাক্তকরণ খুবই প্রয়োজন। প্রজনন এবং মাসিক স্বাস্থ্য। নারীদের প্রজনন এবং মাসিক সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা অন্যান্য স্বাস্থ্য সমস্যার মধ্যে প্রধান একটি কারণ। তাই নারীদের অল্প বয়স থেকেই নিজেদের যত্ন নেওয়া প্রয়োজন, যাতে বার্ধক্যে জটিলতা দেখা না দেয়। অন্যান্য কিছু সাধারণ স্বাস্থ্য সমস্যার মধ্যে রয়েছে দুর্বল দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি হ্রাস, হজমের সমস্যা এবং এমনকি মুখের সমস্যাও। আপনার স্বাস্থ্য সমস্যাগুলিকে স্বাভাবিক ভেবে উপেক্ষা করা ভুল হবে এবং অবিলম্বে একজন ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন এবং সঠিক চিকিৎসা নিন। বয়স্ক মহিলাদের মানসিক স্বাস্থ্য সমস্যা। আপনি যদি বার্ধক্য এবং বয়স্কদের স্বাস্থ্য এবং স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হন, তবে আপনার মানসিক স্বাস্থ্যকেও অগ্রাধিকার দেওয়া উচিত। প্রত্যেকের জন্যে, বিশেষ করে বয়স্ক মহিলাদের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মতোই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াও জরুরি হয়ে পড়েছে। যেমন একাকিত্ব এবং বিষণ্ণতা। বয়স্ক পুরুষদের তুলনায় মহিলারা বেশি একাকিত্ব এবং ফলস্বরূপ বিষণ্ণতায় ভোগেন। পরিবারের বেশিরভাগ সদস্য বাইরে থাকেন এবং তারা বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকেন। ফলে মহিলাদের স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে এই বিচ্ছিন্নতা একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়ায়। লক্ষণগুলির মধ্যে রয়েছে ডিমেনশিয়া এবং আলজাইমার্স। ডিমেনশিয়া এবং আলজাইমার্স বয়স্ক মহিলাদের জন্য সবচেয়ে কঠিন রোগগুলির মধ্যে অন্যতম, যা কেবল ওই মহিলাটিকেই নয় তার পরিবারকেও প্রভাবিত করে। জেরিয়াট্রিশিয়ানদের ভূমিকা। বিশেষজ্ঞ জেরিয়াট্রিক মেডিসিন চিকিৎসকদের পরামর্শের মাধ্যমে বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সমস্যা নিয়ন্ত্রণ করা যেতে পারে। তাদের জন্য স্বাস্থ্যসেবা ব্যবস্থা বোঝা কঠিন হতে পারে এবং এখানে এই জেরিয়াট্রিশিয়ানদের প্রয়োজন হয়। পুষ্টির চাহিদা এবং প্রতিরোধমূলক যত্ন। বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সমস্যা এড়াতে এবং আরও জটিলতা বৃদ্ধি রোধ করার জন্য প্রতিরোধমূলক যত্নই সর্বোত্তম পদক্ষেপ। কিরকম? যথাযথ পুষ্টিকর খাবার গ্রহণ করা এবং হালকা ব্যায়াম করা খুবই প্রয়োজন। ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। আঁশ এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাবেন। শরীরকে সতেজ রাখতে ফল খাবেন এবং জল পান করবেন। বাইরে হাঁটতে যাবেন এবং ধ্যান করবেন। যোগব্যায়াম বা কিছু হালকা ব্যায়াম করুন। আপনার প্রিয়জনদের সাথে ভালো সময় কাটান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্ক্রিনিং করান। একজন বার্ধক্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। জেরিয়াট্রিশিয়ানরা হলেন চিকিৎসা বিশেষজ্ঞ, যারা বয়স্ক ব্যক্তিদের প্রয়োজন মেটাতে রয়েছেন। সাধারণ চিকিৎসকদের থেকে ভিন্ন, জেরিয়াট্রিশিয়ানরা বয়স্ক রোগীদের সামগ্রিক অবস্থা বিবেচনা করেন এবং তাদের একাধিক ঔষধ এবং পরস্পর সম্পর্কযুক্ত স্বাস্থ্য সমস্যাগুলি সম্পর্কে আলোচনা করে তাদের জটিলতা প্রতিরোধ করেন। বার্ধক্যজনিত রোগের প্রাথমিক লক্ষণগুলি শনাক্ত করে এবং সঠিক চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের মাধ্যমে আমরা আমাদের দেশের নারীদের স্বাস্থ্য সমস্যাগুলি আরও কার্যকরভাবে মোকাবিলা করতে পারি। জীবনযাত্রার পরিবর্তন হোক বা যথাযথ স্বাস্থ্যসেবা, আমাদের বয়স্ক নারীদের সাহায্য করা একটি সম্মিলিত দায়িত্ব, যা আগামী বহু বছর ধরে তাদের প্রজ্ঞা এবং সান্নিধ্যের মাধ্যমে আমাদের পুরস্কৃত করে। তাহলেই দেখবেন আমাদের ঘরের বয়স্ক মহিলারা অনেকটাই সুস্থ থাকতে পারবেন। শুনলেন আজকের আজ সকালে স্বাস্থ্য বিভাগে বয়স্ক মহিলাদের স্বাস্থ্য সমস্যা নিয়ে কিছু কথা।

আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। একটু পরে শুনবেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ।

বিশেষ খবর, ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250 বেশি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। নতুন দিল্লিতে বিডব্লিউএফ ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগের প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি চীনের সি ইউ কি কে হারিয়ে দিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ঝাড়খণ্ডে জেপিএসসি এবং জেএসএসসি পরিচালিত নিয়োগ পরীক্ষায় অভিযোগের বিরুদ্ধে ২৪ দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর গতকাল ঝাড়খণ্ড সরকার টিডিপিএল সংস্থা পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। পাশাপাশি ২০২৪ সালের জেএসএসসি সিজিএল পরীক্ষাও বাতিল বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত সোরেন গতকাল সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের পর এই ঘোষণা করেন। ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের পরিচালিত সব নিয়োগ পরীক্ষার উপর তদন্ত করার আদেশ দেওয়া হয়েছে। এদিকে ছাত্রনেতা পীয়ূষ কুমার জানিয়েছেন, এই সিদ্ধান্ত শুধুমাত্র প্রথম পদক্ষেপ। তারা একাদশ থেকে ত্রয়োদশ জেপিএসসি পরীক্ষার অনিয়মের সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। পরবর্তী পদক্ষেপ বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএ এর মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে গতকাল বৈঠক করেছেন। পরীক্ষা ব্যবস্থার জন্য নির্ধারিত নিয়মবিধি কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক বলে বৈঠকে নির্দেশ দেন মন্ত্রী। এছাড়াও সমস্ত পরীক্ষা সম্পূর্ণ অডিট করে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

0: সংস্থাকে বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন সমস্যার প্রেক্ষিতে এনটিএ দেয়া পদক্ষেপের বিষয়ে খোঁজ খবর নেন মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200-এরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12ই অগাস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে সাইবার নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে চেক পয়েন্ট সফটওয়্যারের মুখ্য কার্য আধিকারিক নাদাব জাফরির সঙ্গে এক বৈঠকে মিলিত হন। শ্রী গোয়েল সমাজ মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, বৈঠকে ভারতের সংস্থাটির কার্যকারিতা বৃদ্ধি এবং তাদের গবেষণা ও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষা করতে কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষের মধ্যে সাইবার নিরাপত্তা, ডিজিটাল ট্রাস্ট, এআই পরিচালিত উদ্ভাবন ইত্যাদি বিষয়েও আলোচনা হয়েছে। সরকারি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরো 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,900 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সমিটার, ক্যাপাসিটার এবং কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। 16টি প্রজেক্টের এখনো কাজ চলছে।
1: इलेक्ट्रॉनिक्स कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम में 106 प्रोजेक्ट्स अप्रूव हो चुके हैं। इन एक प्रोजेक्ट्स में 69,548 करोड़ इन्वेस्टमेंट आ रहा है और 2.5 लाख लोगों को टोटल डायरेक्ट और इनडायरेक्ट मिला के इन फैक्ट्रीज में एम्प्लॉयमेंट मिलेगा। जिस स्कीम में 31 प्रोजेक्ट्स अप्रूव हुए हैं, बहुत तेजी से इंडस्ट्री ने अपना इन्वेस्टमेंट लगाकर 38 प्रोजेक्ट्स में मैन्युफैक्चरिंग और
0: বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিগ্গা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধুচন্দ্রাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। দিল্লিতে চলতি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এই এসআইআর প্রক্রিয়ার অঙ্গ হিসেবে 1,45,00,000 বেশি আবেদনপত্র বিলি করা হয়। 13,000-এরও বেশি বুথ লেভেল আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি, ভোটারদের নাম ও নথিপত্র যাচাই এবং ভোটার তালিকা সংশোধনের সমস্ত রকমের প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন। এ পর্যন্ত 97,00,000 এনুমারেশন ফর্মের ডিজিটালাইজেশন সম্ভব হয়েছে। এ মাসের 24 তারিখ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এই সংক্রান্ত যেকোনো অভাব অভিযোগ বা আপত্তি জানানো যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 27শে অক্টোবর। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম।

আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল ইআইআর নিউজ কলকাতাতে। ইরান পরিষ্কারভাবে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে হরমুজ প্রণালীতে তাদের সেনাবাহিনী অভিযান চালাবে। ইরানের প্রশাসনিক এক শীর্ষ আধিকারিক রয়টার্স সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ওয়াশিংটন আগামী কয়েক সপ্তাহের মধ্যে অন্তর্ভুক্তির চুক্তি না করলে তেহরান মার্কিন নৌবাহিনীর অবরোধের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির উদ্যোগের আবহে এই সতর্কবার্তা জারি করা হলো। এর আগে জুন মাসে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে বিবাদের মধ্যে 7 দিনের একটি অন্তর্ভুক্তি শান্তি চুক্তি স্বাক্ষর করা হয়। ইরানে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে যে ওয়াশিংটন ইরানের বাহিনীর সঙ্গে গোপনে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। IRGC-র মুখপাত্র হোসেন মহবি এই দাবিকে বিভ্রান্তিকর হিসেবে অবহিত করে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও IRGC-র আধিকারিকদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তারা একটি চুক্তি পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানের সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। নতুন দিল্লিতে BWF ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলস বিভাগে প্রথম রাউন্ডে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের CUK-কে 21-14, 13-21, 21-19 ব্যবধানে হারিয়ে দিয়েছেন। অন্যদিকে PV সিন্ধু এবং মহিলাদের ডাবলসে তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদের জুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। উল্লেখ্য, আগেই পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসা কাডুনান জুটি দ্বিতীয় রাউন্ডে পৌঁছন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ঝাড়খণ্ডে JPSC এবং JSSC পরিচালিত নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে 24 দিন ধরে চলা প্রতিবাদ কর্মসূচির পর ঝাড়খণ্ড সরকার TDPL সংস্থা পরিচালিত সমস্ত পরীক্ষা বাতিল ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী নতুন দিল্লিতে উচ্চশিক্ষা দপ্তরের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহানির্দেশক এবং অন্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামীকাল জিবিপি হাসপাতাল কমপ্লেক্সে ভারতমাতা ক্যান্টিন কাম নাইট শেল্টারের উদ্বোধন করবেন। এই উপলক্ষে কার্ল ল্যান্ডস্টেইনার অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্তে প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল সচিবালয়ে ত্রিপুরা জল বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। সভায় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় পানীয় জলের গুণমান বিষয়ে খোঁজ খবর নেন। রাজ্যের 12টি নদীর জলকে সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দিতে এবং সেজন্য দ্রুত ছোট ছোট ব্যারেজ নির্মাণের ব্যবস্থা রাখারও পরামর্শ দেন। আয়রনমুক্ত পানীয় জল সরবরাহের ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জল বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মিহির কান্তি গোপ, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে এবং নগর উন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে প্রমুখ। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সংগঠনে বড় ধরনের রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন জাতীয় পদাধিকারীদের নাম ঘোষণা করেন। এই সাংগঠনিক রদবদলে বিশেষ গুরুত্ব পেয়েছে ত্রিপুরা। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব দলের জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন। এই দায়িত্ব প্রাপ্তিতে তাঁকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। জাতীয় সাধারণ সম্পাদকদের তালিকায় অন্যান্যদের মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের বিনোদ তাওড়ে, দিল্লির সুনীল বানসাল, উত্তরপ্রদেশের স্মৃতি ইরানি, রাজস্থানের ডক্টর সতীশ পুনিয়া, মধ্যপ্রদেশের গজেন্দ্র প্যাটেল, উত্তরপ্রদেশের হরিশ দ্বিবেদী এবং সঞ্জয় ভাটিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, নির্মাণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প ও সুযোগ সুবিধা সম্পর্কে শ্রমিকদের আরও বেশি সচেতন করে তুলতে হবে। গতকাল সচিবালয়ে ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন।

সভায় নির্মাণ শ্রমিকদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ, বোর্ডের কাজকর্ম, আর্থিক সংস্থান প্রকল্পে সুবিধা প্রদান এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিংকু রায়, মুখ্যমন্ত্রী সচিব কিরণ গিত্যে, সচিব অপূর্ব রায় প্রমুখ। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাতেই মহিলারা সবচেয়ে বেশি সংখ্যায় স্টার্ট আপের সঙ্গে যুক্ত। এর ফলে উদ্ভাবন, উদ্যোক্তা এবং প্রযুক্তি নির্ভর প্রবৃদ্ধির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠছে ত্রিপুরা। গতকাল আগরতলার প্রজ্ঞা ভবনের তথ্য প্রযুক্তি দপ্তর এবং হায়দ্রাবাদের টি হাবের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি একথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী টি রাইস পোর্টালের উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে স্টার্ট আপের সংখ্যা বৃদ্ধি করা, উদ্ভাবন ও বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন শীর্ষস্থানীয় শিল্প সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক বিনিময় করা হয়। কর্মশালায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপের বিষয়টি তুলে ধরা হয়। স্টার্ট আপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে টি হাবের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব করবে ডিআইটি। দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে আজ কৈলাস শহরের সরকারি আইটিআই এ চাকরি মেলা অনুষ্ঠিত হবে। চাকরি মেলা চলবে সকাল 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত। এই চাকরি মেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে একাধিক শূন্য পদের জন্য লোক নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের চাকরি মেলায় অংশগ্রহণের জন্য দক্ষতা উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আগামীকাল সাতচাঁদ কমিউনিটি হলে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী উদযাপন করা হবে। গতকাল সাতচাঁদ ব্লকের পঞ্চায়েত রিসোর্স সেন্টার হলে বিধায়ক মাইলাফরু মগের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয় এ উপলক্ষে আজ বিকেলে সাতচাঁদ নাট মন্দিরে বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ত্রিপুরার অগ্নিবীর প্রার্থীদের জন্য গতকাল থেকে ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় পর্যায়ের প্রাক নিয়োগ প্রশিক্ষণ শুরু হয়েছে। আগরতলা মিলিটারি স্টেশনে স্পিয়ার কর্পসের উদ্যোগে এই প্রশিক্ষণ শিবির চলবে আগামী 29 আগস্ট পর্যন্ত। দুসপ্তাহের এই প্রশিক্ষণে মোট 13 জন নির্বাচিত প্রার্থী অংশ নিয়েছেন। টিএফএ পরিচালিত রাখাল স্মৃতি শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতায় লালবাহাদুর ব্যায়ামাগার সেমিফাইনালে উঠেছে। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে লালবাহাদুর ব্যায়ামাগার পেনাল্টি শুট আউটে 4-1 গোলে ফরওয়ার্ড ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত অতিরিক্ত সময়ের খেলা 2-2 গোলে ড্র ছিল, ফলে পেনাল্টি শুট আউটে ম্যাচের ফয়সলা হয়। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা সিপাহীজলা, দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককটমা পরিবেশ সমিত্র বর্মা মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা নব্রুম্রুম নংজাই তৈ কাহাম মান হৌরানী হাপাংনি কতর নাহার মুকাইসা মিয়া তাংন কতর ত্রিপুরা জলবুটনি কাইসা কগলাম পান্ডাও ব কক সাকা কগলামো মন্ত্রকরা ক্রং ক্রং থাই নংজাই তৈনি হামমুং গনাং রগ্ন তৈ ককটুমানাখা হাস্তিনি কাইসিনী তৈমানি তৈ খাতিউই নারংনা বাকে আলাইদা ফান বকসিনানী তাই আবুনি বাকে দই বসা বসা বেরাস তাঙানি লামরমনাব দাগিখা আইরন করই তৈ কাহাম মানথগ্র সুকনানি বাকে নামমনি আপ্রি রমনানি বাকে দাগি ফাংরগ দাগিখা মন্ত্রকরা পান্ডাও মানজাখা ত্রিপুরা জল বোর্ড নি সামুচারি ফাং অফিসার মিহির কান্তি গোপ লোকসামু বেদেক সচিব কিরণ গিত্তে তাই আউলি হামক্রাই নাইখুনি সচিব মিলিন রামতেকে আকর্ষণ মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা খনা জিবিপি হাসপাতাল কমপ্লেক্স ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার নেঙ্গিরওয়ানো আবনোরগী কার্ল ল্যান্ড স্টিনিয়ার অডিটোরিয়াম সংসারজাক পান্ডাব মানজাগান আগরতলা আউলি নাইখাইনি মেয়র দীপক মজুমদার সাক হামতাই নুখুং হামক্রাইনি সচিব কিরণ গিত্তে আকর্ষণ বিজেপি নি কেন্দ্রীয় মথানি গবাংখে ইয়াং আয়াং খাইজাখা বদলনি বেবাক ভারত নি কাসকু নীতিন নবীন মিয়া কতাল বসং নি আচুক রেম রক নি বুমুং সাকলাইখা অমথা সামুং তাংমুং নি ইয়াং আয়াং খাইথানী আলাইজা মকল কাই রেজাখা ত্রিপুরা হাস্তানি আগিনী মন্ত্রকরা এবার এমপি বিপ্লব কুমার দেব বদলনি বসংনি যতনি তাংকরা হই পজামানখা অ কতাল পজামান মাবাই মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা বনো খা কাহাম ইয়াফারকা রংমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়সাখা উত্তর সালকা আমচাইনি বিশিং হাস্তিনী বরীর যতনি সাই গবাং স্টার্টআপ বাই গদালজাক দো আবুবাই সুনামমুং এন্টারপ্রিনিউর তাই টাংসেব রোগজাক হামক্রাইনি কেন্দ্র অঙ্গি বাসাখা ত্রিপুরা মিয়া আগরতলানী প্রজ্ঞাভবন ককথুম টাংসেব নাইখুং তাই হায়দ্রাবাদনি টি হাবনি কথাজাক চেতন বাই সংসারজাক ফরংমুং সামুবতাঙ্গ অ কগ্নো সাখাব পান্ডাব রংমন্ত্রী টি রাইস এবা ত্রিপুরা রেজিস্ট্রি এন্ড ইন্টিগ্রেশন ফর স্টার্টআপ ইকোসিস্টেম পোর্টাল চেঙেরেখা আপনি লগি লগি হাস্তেব স্টার্টআপ নি বাংমারি বাংরা সুনামমু তাই রং বক্সিনমুং হামক্রাই খাইনান নাহারি জুদা জুদা সুনাম কর্ম থাবাই কক খালাইমানি কাংবলাই ইয়াফালাইখা পান্ডাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকলাইজাক স্টার্টআপ তাই তাং সামুং মানথগ্রমুং সাকা ফান বক্সিনানি কগ্ন খরসাকা আ এরমুং মন্ত্রী সুধাংশু দাস নি আসক ফাংবাই মিয়া দলাই জেলা নাইকল ফাংনি তাংনগ জেলা বেরামনি আমজক নাইমুংনি কগলাম পান্ডা কাইসা সংসারজাখা অ পান্ডাও মালমাতা এরমুং আ তাই তপশিলি জাতি হামক্রাই নাইখুনি জুদা জুদা তাংব তাং নতুই শুক্রবী কগলাম সালেজাখা অ পান্ডাও মানজাখা দলাই জেলানি জেলা নাইকল ফাং বিবেক এস বি তাই করঞ্জাক নাইখুনি অফিসার রক ইয়াক সরাই হামক্রাই নাইখুনি চেতন বাই তিনি কয়াসরনি গভর্নমেন্ট আইটিআইও সেবকটিয়ার সংসারজাগানে অ সেবকটিয়ার চলিবানো ফুং দামচিসানি সিমি সারিক দামব্রী জরা অ সেবকটিয়ার জুদা জুদা হাবাং ফাতারনি মথাও গবাংমা বুক চাসুক থাইও বরক লাং জাগানো মুচুংনাই তাই চুক যা কেন্ডিডেট দগ্ন সেবকটিয়ার থাকানি বাকে ইয়াক সরাই হামক্রাই নাইখুনি বখাকতে কবকজাখা ত্রিপুরানি অগ্নিবীর কেন্ডিডেট দগ্নি বাকে মিয়ানি সিমি ভারতনি নাইমাথাংনি নই বেরেমনি সেবকলাঙানি সকাং ফরংমুং সামুং চেংজাখা আগরতলা মিলিটারি স্টেশন স্পিয়ার কর্পস নি বখাক্তি অ ফরংমানি শিবির চলিবানো বসকাংনি নৈশিচুকু আগস জরা হাতি বারনি অ ফরংমাও যতই খরক চিথাম সাইজা ক্যান্ডিডেট ডক মানজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কমথিংজাক রাখাল মুকুমো সিল্ট নক আউট ফুটবল বাতাইমুঙ লালবাহাদুর ব্যায়ামাগার সেমিফাইনাল কাসাকা মিয়া হর উমাকান্ত মিনি স্টেডিয়ামও লালবাহাদুর ব্যায়ামাগার পেনাল্টি শুট আউট ব্রী সা গোল নি ফেরবাই ফরওয়ার্ড ক্লাব ন মেচেনখা চংজাক জরা তাই আলাইদা জরানি বাতেমুঙ নই নই গোল বাই দ্রব তংমানি তাবুক ডবাতিবানি ককতমা বসকাং দামনি সিব্রিয় সালথাং সিপাইজলা সালগ্রা তাই গুমতি হাংকর ফেরাঙ্কি গবাংখা ওয়াতে ওয়াই মানো হই সাকলাইজাখা তিনি সালনি তুমারি সাকাও থামচিনি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙানো তিনি আইসুক বখাগ খামানি তুমারি তংমানি নৈশিবা দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককটুমা তাবুনি বাকে অরণ্য পাইখা উল্লেখ ককটুমা আওয়াই এঙ্গানো সানজা দামচিনি তামই সতী ব্রীচি বাবা

এতক্ষণ শুনলেন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, পরে শুনলেন আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা এবং ককবরক সংবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 7:46 হয়ে 48 সেকেন্ড। এখন শুনবেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত, আজকের শিল্পী সাধনা সরকার।

এতক্ষণ শুনলেন গীতালি অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত। আজকের শিল্পী ছিলেন সাধনা সরগম। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান নিয়ে ছায়াগীতি অনুষ্ঠানটি।

স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ছায়া গীতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে শুনব এমনই একজন গায়িকার গাওয়া গান। তিনি হলেন লগ্নজিতা চক্রবর্তী। জন্ম 1991 সালের 30শে মার্চ। তিনি একজন ভারতীয় নেপথ্য গায়িকা। তিনি মূলত বাংলা ছবিতে গান গেয়ে কণ্ঠ দেন। চতুষ্কোণ চলচ্চিত্রের বসন্ত এসে গেছে একটি প্রাণবন্ত গান গেয়ে তিনি খ্যাতি অর্জন করেন। আজকের ছায়াগীতি অনুষ্ঠান সাজিয়েছি লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন বাংলা ছায়াছবি গান দিয়ে।

সোয়েটার ছবির গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের ছায়াগীতি অনুষ্ঠান। আজ শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে লগ্নজিতা চক্রবর্তীর কণ্ঠে বিভিন্ন ছায়াছবি থেকে গান। আকাশবাণী বিলোনিয়া। এখন শুনবেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান, বিষয় পদ্মা পূজা করিতে চন্দ্রধরের সম্মতি এবং লক্ষ্য বলি দিয়া চন্দ্রধর কর্তৃক পদ্মা পূজা, পরিবেশনায় অমিত দেবনাথ এবং তার দল।

0: প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এস এস টাইলস। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এস এস টাইলস এর শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন কেনাকাটা করতে? একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডি হাউস শান্তিরবাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার, এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুরভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসার, হার্ট সহ সমস্ত

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রিজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রিজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি তো রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ চুপুড়ায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরুচি, এছাড়াও নামি দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাইতে এই হিন্দু কালচারাল এবং যোগা একাডে কি ভাবছেন? আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের? চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচার এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুরো ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণাপনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দু কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।
0: সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
3: এতক্ষণ শুনলেন পদ্মাপুরাণ অনুষ্ঠানে মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল পদ্মা পূজা করিতে চন্দ্রধরের সম্মতি এবং লক্ষ্য বলি দিয়া চন্দ্রধর কর্তৃক পদ্মা পূজা।

পরিবেশনে ছিলেন অমিত দেবনাথ এবং তার দল। আকাশবাণী বিলোনিয়া। একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশেষ হিন্দি সংবাদ আকাশবাণী বিলোনিয়া। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 9:05 হয়ে 44 সেকেন্ড। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান নিয়ে গানে গানে অনুষ্ঠানটি। প্রথম গানটি শুনবেন ইয়ালগার ছবি থেকে, উদিত নারায়ণ এবং স্বপ্না মুখোপাধ্যায়ের কণ্ঠে, ছবি ইয়ালগার।

0: ちゃ。
1: গানটি শুনলেন লতা মঙ্গেশকর এবং এসপি বালা সুব্রমণ্যমের কণ্ঠে ফুল অর পাথর ছবি থেকে। এবারে গান রাজা হিন্দুস্তানি।

গানে গানে অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন কুমার শানু এবং সাধনা সরগমের কণ্ঠে সাবন আয়া বাদল ছায়া এই গানটি।

কুমার শানু এবং সাদনা সরগমের কণ্ঠে সাজন কা ঘর ছবির এই গানটির মধ্য দিয়ে শেষ করব আজকের গানে গানে অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, আকাশবাণী বিলোনিয়া।

এতক্ষণ শুনলেন ভজন অনুষ্ঠানে মনসা দেবী অমৃতবাণী। শিল্পী ছিলেন অনুরাধা পড়োয়াল। আকাশবাণী বিলোনিয়া।

আকাশবাণী বিলোনিয়া, একটু পরেই শুনবেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, পরে শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত এফএম উজ্জয়ন্তের অনুষ্ঠান।

kuno palang ya ma jibrain ka nu kuno hamari o ya ma jibrain.

বসলে বসল রুগিন ওই আমার জীবের লোকল নাই ফাইতে আমার ইলা বাগ ওই আমার জীবের।

Tamo oxanar ya, tamo ohinar ya, oyama chibra.

집을 먹고라 피어갈 나를 나이대 계속 가유롱 불어 저래 야가서 자만이 이런 계속 가유롱 불어 까나원이 없잖아 원해 동아서

0: বসলে বসনা যুগি যুগি আমার জিবরই মতাই ফাইমনি
1: খাই তুমি মানে হাও রেসাব নাই এবার কেবল রেসাব মে হা খালায় না অ রেসাব নাই মূল নারকি খুবই নারক গ্রং হরদি টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি কক্টক নাম্বার বিসকাঙ্গা জিরো থ্রি এইট ওয়ান টেন তাপক দি কাইসে কক্টক জরা নাই সাবত হ্যালো দিফর কাহাম দে লাম সগো আও আও আও যিনি বুকুক অগ্রা বুকুক জিখা বুকুক অনলক্ষী সাহকা বিশ্বলক্ষী হিনে আও বন বি খরং বাইন রেসাব জাগ অ রেজামু অবহাইকে নরক ক্রং হরদি তেরে তেরেফকে কগদুবনি বিশিংতে ক্রং হরদি খাই টংনি তে লগিরে টংনি পায়াশাক জরাতে তে বেলাকে হামবাই মারো অ জরা নরক হা পান্দা ক্রংগে খাই টংবা বাদে

Rangisa, Kutuglewa Tipa, Yasai Payusa.

稍不动 ，Hello。Hello， 아프야바 꼭두 하자서 오이탄거 거그레 자이토피디카 가요 꼭두 그만해.

আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা চব্বিশ দিনের আন্দোলনের চাপে এসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় এরই কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালাচ্ছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আটজন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত তেইশ জন। আসছে বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক শুরু হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্র হয়েছেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্সের মূল ভাবনা হল বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী যাদব জানান, পরিবেশ ওয়ার্কিং গ্রুপের পারস্পরিক

পারস্পরিক সহযোগিতারও জোরদার করা এবং বৈঠকে ইতিবাচক আলোচনার ব্যাপারে তিনি আশাবাদী। নতুন দিল্লিতে আগামী 17 সেপ্টেম্বর থেকে সেমিকন ইন্ডিয়া 2026 এর পঞ্চম সংস্করণ হতে চলেছে। তিন দিনব্যাপী এই সম্মেলনে 40টিরও বেশি দেশ থেকে প্রায় 240টি প্রদর্শক সংস্থা এবং 500রও বেশি দর্শক অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উদ্বোধন করবেন। এছাড়াও তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, নেদারল্যান্ডস এবং মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রধান কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে একটি গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহে বৃহস্পতিবার তিন দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন বলে জানা গেছে। সফরকালে সীমান্তবর্তী এলাকা নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ টাকার অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকেও বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। এর পাশাপাশি বেসরকারি সংস্থা টিডিপিএল এর মাধ্যমে পরিচালিত সমস্ত নিয়োগ পরীক্ষাও বাতিল করা হয়েছে। এদিকে 2014 সাল থেকে জেপিএসসি এবং জেএসএসসির অধীনে আয়োজিত সমস্ত নিয়োগ পরীক্ষা তদন্ত করতে বলেছে ঝাড়খণ্ড সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন কেপিএসসির প্রশ্ন ফাঁসের ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। কেপিএসসির প্রাক্তন চেয়ারম্যান শিবশঙ্করাপ্পা এস সাহুকারের বিরুদ্ধে সরকারি ভেটেনারি অফিসার নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, ওএমআর সিটে কারচুপি এবং জনপ্রতি 70 থেকে 80 লক্ষ টাকা ঘুষ দাবির অভিযোগ রয়েছে। এছাড়া একটি বেসরকারি সংস্থা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছিল বলে অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 জুলাই আকাশবাণীকে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গে এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। মধ্যপ্রদেশের ভিন্দ জেলায় গতকাল গভীর রাতে গোয়ালিয়ার ভিন্দ ইটাওয়া হাইওয়ে 719 একটি ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23। এই শ্রমিকরা ভিন্দের গুহাত থেকে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে নিজেদের বাড়িতে যাচ্ছিলেন বলে জানা গেছে। ঘটনাস্থলেই 5 জন শ্রমিকের মৃত্যু হয়। এই চিকিৎসার জন্য গোয়ালিয়ার থেকে নিয়ে যাওয়ার পথে আরও 3 জন মারা যান। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানি বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এনেছে। ইউনাইটেড কাশ্মীর পিপলস ন্যাশনাল পার্টি UKPNP সাধারণ নাগরিকের মৃত্যু, নির্বিচারে গ্রেপ্তার, অপহরণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করার বিষয়ে UKPNP গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিচার বহির্ভূতভাবে হত্যা, নির্যাতন, বেআইনি আটকের মতো ঘটনাগুলি নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ভোটার আইডি কার্ড ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী বিধি আরও কঠোর করার ক্ষেত্রে এটিকে একটি আদর্শ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আমেরিকান ভোটারদের শনাক্তকরণের নিয়ম আরও কঠোর করার কথা পুনর্ব্যক্ত করে তিনি ভারতের নির্বাচনী ব্যবস্থাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেন। সমাজ মাধ্যমের এক বার্তায় ট্রাম্প ভারতের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা তুলে ধরেন। তিনি জানান, ছবিযুক্ত পরিচয়পত্র ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিলেন গণেশ কুমার। সোমালিয়ার বয়োদা শহরে গতকাল সরকারি সেনাবাহিনীর অভিযানে আল সাবাব জঙ্গি গোষ্ঠীর কমপক্ষে 30 জন জঙ্গির মৃত্যু হয়েছে, বহু সংখ্যক জঙ্গিকে আটক করা হয়েছে। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে পাওয়া খবরে জানা গেছে, গতকাল সকালে আল সাবাব গোষ্ঠীর জঙ্গিরা গাড়ি বোমা ব্যবহার করে সোমালি ন্যাশনাল আর্ম ফোর্সের ঘাঁটি আক্রমণ করার চেষ্টা করে। সেনাবাহিনী দ্রুত প্রতিহত করে জঙ্গিদের গাড়ি ও অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করে। বয়োদা শহর বাঁচাতে জঙ্গিদের ওপর প্রতি আক্রমণ চালায় তারা। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু ভোট রাজনীতির স্বার্থে বিদেশি অনুদান সংশোধনী বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য বিরোধী দলগুলির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। একটি বেসরকারি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এই বিলটি বিদেশি অর্থ প্রবাহে স্বচ্ছতা আনবে। বিলটি যৌথ

0: সংসদীয় কমিটির কাছে পাঠানোর সিদ্ধান্তটি একটি চমৎকার পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। বিরোধীরা এ ব্যাপারে প্রচুর মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে অভিযোগ করেছেন শ্রী রিজিজু।
1: পুরা ঝুট ফেলা দেশ ভর মে কি পুরা ঝুট ফেলা হয় দেশ ভর মে কি FCRA জো হ্যা ক্রিশ্চিয়ান মিশনারি কো টার্গেট কিয়া যা রা হ্যা, জবকি ক্রিশ্চিয়ান মিশনারি কা টোটাল ইন্ডিয়া কা জো ফরেন কন্ট্রিবিউশন আতে হ্যায় ও 16% হ্যায়, বাকি তো সব হিন্দু কা হ্যায়। তো প্রোটেস্ট জাদা করনা হ্যায় তো হিন্দু লোগ করনা চাহিয়ে, ক্যোঁকি সবসে জাদা তো হিন্দু কা হ্যায়। দেখিয়ে ইস তরহ কা ঝুঠে বাতে ফেলা করকে রাজনীতি করনা বিলকুল ঠিক নাই হ্যায়।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইনটি চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেন, এই পাইপলাইন উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি মাইল ফলক এবং এটি এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাস ভিত্তিক অর্থনীতির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। জম্মু ও কাশ্মীরের সন্দেহভাজন ব্যক্তিদের চলাচলের খবর পাওয়ার পর আজ নিরাপত্তা বাহিনী উধমপুর, রিয়াসি এবং কাঠুয়া জেলার বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান শুরু করেছে। এছাড়া নিরাপত্তা বাহিনী রিয়াসির স্বাধীনী বনাঞ্চল এবং কাঠুয়ার হীরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি কয়েকটি গ্রামেও তল্লাশি অভিযান চালিয়েছে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে আজ মহিলাদের FIH হকি বিশ্বকাপ 2026 পুল ডিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারতীয় মহিলা হকি দল। অলিম্পিকে রূপজয়ী চীনের সঙ্গে 2-2 গোলে ড্র করে ভারত তাদের অভিযান শুরু করে। বর্তমানে পুল ডিতে শীর্ষে রয়েছে ইংল্যান্ড, সমান পয়েন্ট নিয়ে ভারত ও চীন যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। চারটি পুলের প্রতিটি শীর্ষ দুটি দল টুর্নামেন্টের পরবর্তী ধাপে খেলবে। অন্যদিকে আমস্টেলভিনে পুরুষদের FIH হকি বিশ্বকাপের পুল ডির দ্বিতীয় ম্যাচে ভারত ইংল্যান্ডের কাছে 2-4 ব্যবধানে পরাজিত হয়েছে। BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে আজ সন্ধ্যায় নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে ভারতের লক্ষ্য সেন অস্ট্রিয়ার কলিন্স ফিলিমিনের মুখোমুখি হবেন। অন্যদিকে উন্নতি হুডা মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে মায়ানমারের থেত হঠাৎ টুজারের বিরুদ্ধে খেলবেন। মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডে ভারতের রোহান কাপুর ও রুদ্বিকা শিবানি গাড্ডে কানাডার জোনাথন লাই ও ক্রিস্টাল লাই জুটির কাছে হেরে গেছেন। এদিকে মিক্সড ডাবলসের একটি ম্যাচে ভারতের অসিত সূর্য ও অমৃতা প্রমথেশ তুরস্কের এমরেস ওনমেজ ও ইয়াসেনমেন বেকতাজের মুখোমুখি হবেন। মহিলাদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের লরেন লাম ও অ্যালিসন লির মুখোমুখি হবে। এছাড়া ভারতের কবিপ্রিয়া সেলভাম ও সিমরান সিংভি বুলগেরিয়া স্টেফানিস তোয়েভা ও গ্যাব্রিয়েলা সোয়েভার বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠকের সূচনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি সপ্তাহের বৃহস্পতিবার 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের টানা 24 দিনের আন্দোলনের চাপে SSC CGL পরীক্ষা বাতিল করেছে সেরাজ্যের সরকার। কর্ণাটক পাবলিক সার্ভিস কমিশন KPSC প্রশ্ন ফাঁসের ঘটনায় ED কর্ণাটকের বেশ কয়েকটি স্থানে তল্লাশি চালিয়েছে। মধ্যপ্রদেশে একটি ট্রাক ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 8 জন প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত 23 জন। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
2: আরো সামুং টাংলাই জাতি বারোলাইফর নাইনে তরুক তরুক নুক যাব বেলাই অবরম যাবর উম থাই মানে আবো তামুক যা খরচাতে খরচানো পুজো চালাই মানথাইয়া বরম ওই মানলাইয়া চিনি ওই মানলাইয়া একে আগুন বাগানো তাহাকে বেলবং ফাইয়া কারণ বাগানে খরচাতে খরচানো পুজো চালাইনে নাঙ্গ চিনি লাইনেও নাঙ্গ ওয়ানসং লাইখানকায় যেন হা সাকাও আনসং ওয়ানসং মানালে বুকু গাবো না হা সাকাও যেটা যেটা মানে

0: আও তাখুক তাখং নি কক বেলাই শের শের কে ফাইউকা ও জরা তামু বংখা দিস্তা মুজাক বেলাই খেন। হ্যালো হ্যালো এ তাবো খানা গা সারি ও ও ও
1: এ হংকা আবো ন তং ওয়ান তং লাই কেনকাই আবো তং খরসা বড় খানং থুন দে সামানি খন এক ওয়ান তং লাই কেনকাই বিনি নাঙ্গিয়া জিনিস কৃচা বন নাং নাঙ্গিয়া জায়গা করি বিনি যতন জান নাং মঙ্গ নাঙ্গ চংছে কক খাই সামঙ্গ খে পাও না নাংনাই রেঙ্গানি নাংনাই হেঙ্কেতে বন বরম দিনানি নাংনাই কে কে তাগ্রম নি চং তাবো মামুই সংলাই কেনকাই আবো বরি বড় তে সাইমাং কোনা ক রি সরঞ্জ চং চং সুমুই কতাম রক্ষা খিবির লাইও এখন বিন।

0: ma zaga tong le seng ma mu chong kang kai ma chung mu tu kai na ne seng ri choro nyan ma ri ke sam a zaga ta seng ri ke tal bai ma mu mu tu kari ji ma chung mu tu kari ya ke te ke cha na ne chen ke chen bu phang ba lai nga wan su ne chen kai bu phang ba lai bo bu phang ga tong chak ba ro sa ro phang le khai bo bu phang na a da sa ri ke wo a bu ni pore bo a ra ni ji dai ma nai bo par ma wi ha wa ka lai pa yo a pro pa na seng bo na ma ko ba nyu gu chong ko ke a pro bo bin samang pa ya ko के अब ब छगै एक प्रकार सारङै बते विषय अब फङ तामुङ तारि हितङ जाउ ए का आउन गगिन सँग अब आइने चेंकै चिनि लाङमा व थयाके बा चिनि परकै परकमी मानजुमु कुचु सालाय मुङ न हारिने चेंकै ग अब इको सिस्टम फाइ चेंग अब सरकते खर्चा अब मानजु लाइजा खाइचै ग याको याग्रम लाइजा खा के अब न सँग वान सँग चेंकै কে বনো সঙ্গা প চিকন কতর খে নুং না নি ক গ্যা তা তাম খা জানি পাট জা মা না মানে হাই যাব সঙ্গ সা গম দি ফিলিম পা হাই যাত্রা মা পা খলা চেং গারা জান জান পাট না মানে পরে নং যে ছাবনি পাট কত চিকন পাং সঙ্গ যে জান জান পাট না বসে ফুতি রিং নাই মান ফুতি রি মান হাবসে সঙ্গ না হার মুং খাই বলে এ কা বনো সঙ্গ সঙ্গ তারা আতা খেমি ম সঙ্গ ছাক ছাক না ইনি না গরা না নাং না চা সঙ্গ ছাক ছাক না পুজুনি বিজু তে সঙ্গ ছিনি না না মানে আন ও হা থাক ওয়া আতা খেমি নি ও মুং ফে মুং সা আনিন অর তং ও থা মুং তং গো
1: ก็ตึงซาวรมีกองนซอซึนซาอากุลที่ทางกาเซซาพันทางกาซึนกะชะนาฮารมุงตงทางเลยอะซึนจากะทางก็อะมุติมาลิปะเนี่ยนะให้กะบะที่ชามุงคลายเนี่ยเองก็เอาว่าให้เนี่ยซึนชุงการะไทมุจิมีกะชะอะบะซึนเนี่ยรอฮอนไนรองเนี่ยบ้องเนี่ยกะชะนาฮารมุงตงก็บ้องมุติมากะชะพนุกิรอฮอนมานี่ตงก็ซึนอาเจพนุกิรอฮอนจังมานี่เนาะซึนวานซุบิจึงชินีนานางไนอ่าตาวเนี่ยบะกิรอฮอกะนาอังอังซะตะคันเนี่ยบะกิญาอังอรมะไผกะนา
0: เอกอบไหกินซึ่งบคานาจิกอนเควานซุเยวิจึงจอรจอรวะตอเปลาเคบคารคเลเบลนิวามซงมานิโนอามุโรซาริเมยังเคบซึ่งเปลาเคคาคเลยออาเปลายออาบไหอิงยาวุยอาบซึ่งคาคารคเยคาคานอปูจิซาวิชาคานออุจงมังคายซึ่งอาบเปลาเคกอผ่านตวะคาบผ่านมานุตาอาเจบคาผ่านมาคังไกจึงอาบปูโนบซึ่งอาปู
1: อันนี้ใครวันสุนทรภัยกิลาที่ก่อนที่วันสุนทรภัยกิลาซึ่งอาบุชิกอนก็ต้องขึ้นไอ้วันสุนทรในกิจกรรมตามข้าวบุตรสอนสเต็กขึ้นไปจานจะปาดมันอะไรไม่เนี่ยจะบอกเราเกิดจานนั้นรู้สึกนึกถึงอาบุบุษกอทรุกตะลังทั้งมาเลยอาบุถึงปูจุนิบิชิตจ้าจอดลายของใครอาบุเบลัยใช่ไหมชอบใครจริงอาบุถึงต้องทั้งมาเลยเนี่ยจ้าอาบุชิกอนก็ต้องเบลัยทำไมตะคุกเนาะ
0: เอาเบลัยฮัมไบฮะตะคุกชงตะคุกเตบุกชงโนจระนรกคอกสารบันบะไกคอกกรังไกคอกฮัมกามไชคนารมะบะไกเบลัยเบลัยคินฮัมไบ

এতক্ষণ পরিবেশিত হল আকাশবাণী উজ্জয়ন্তের ককবরক অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ।

0: over the next 24 hours, with its impact likely to continue over Jharkhand for the next 2 days. Mavish Rahman, Akashwani News, Ranchi.
1: The Indian Meteorological Department, IMD, has predicted heavy to very heavy rainfall conditions over Jharkhand, Bihar, Chhattisgarh, East Madhya Pradesh, Himachal Pradesh, Odisha and Uttar Pradesh today, according to IMD. Similar weather conditions are also expected over Uttarakhand, West Bengal, Jammu and Kashmir, Ladakh, Tamil Nadu, Puducherry, Karaikal and northeastern parts of India during the next 2 days. The government has announced the National Sports Awards 2025. India's premier women's badminton doubles pair, Teresa Jolly and Pulela Gayatri Gopichand, along with 15 other sportspersons from various disciplines, will be presented the Arjuna Award for outstanding performance in sports and games. Veteran Indian footballer Saiya Arumai Nayagam will be honored with Arjuna Award Lifetime. Athletics coach Parveer Singh, boxing coach Chote Lal Yadav and shooting coach Nehanand Kumar Sawan will be presented with the Dronacharya Award. Meanwhile, Army Paralympic Node Pune will be awarded with the Rashtriya Khel Protsahan Puraskar. In the BWF Badminton World Championships, India's Unnati Hooda has advanced to the women's singles second round after defeating Myanmar's Thet Thar Thuzar in straight games at the Indira Gandhi Indoor Stadium in New Delhi. In a closely contested first game, the Indian shuttler edged past her opponent 22-20 when she stepped up the second game, winning it comfortably 21-16. She will face the 13th seed Michelle Lee of Canada in the round of 32. In men's cricket, India won 181 for 7 against Sri Lanka on the fourth day of the first test in Galle. When reports last came in, earlier Indian bowlers bowled out the hosts for 284 in their first innings. And now before we end the bulletin, the headlines once again. 12th BRICS Environment Ministers meeting held in New Delhi to foster consensus on environmental cooperation. BJP appoints new state in charges and co-in charges for Uttar Pradesh, Punjab and Gujarat. Enforcement Directorate conducts searches over Karnataka Public Service Commission paper leak scam. IMD predicts very heavy rainfall over Jharkhand, Bihar, Chhattisgarh, Odisha and Uttar Pradesh today. Government announces National Sports Awards 2025. Teresa Jolly and Pulela Gayatri Gopichand among 17 other sportspersons named for Arjuna Award. And with that, we end the midday news.
2: এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্রের মধ্যাহ্ন সংবাদ আকাশবাণী বিলোনিয়া। এবারে শুনবেন কিষাণ কথা। কিষাণ কথায় আজ রয়েছেন কলসি এলাকার বাসিন্দা শিবব্রত দত্ত।
3: চাষি ভাই, আপনার নাম?
4: শিবব্রত বৈদ্য।
3: শিবব্রত বৈদ্য, আচ্ছা, আপনি কতদিন ধরে চাষবাস করছেন?
4: আমি আপনার ধরেন আমার যখন 15-16 বর্ষ হয়েছে তখনই তে চাষ করতে আসি।
3: তাহলে অনেকদিনের আপনার অভিজ্ঞতা।
4: অভিজ্ঞতা,
3: আচ্ছা আচ্ছা। আপনি কি ওই যে আপনাদের আমাদের যে কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা, এটা পান কি?
4: হ্যাঁ, এটা পাই।
3: এটা তো একটা কেন্দ্র সরকারের একটা স্কিম, ঠিক আছে? আচ্ছা, এই যে স্কিমের টাকা, যে স্কিমের টাকাটা পেয়ে বা বিভিন্ন অন্যান্য স্কিমের টাকাটা পেয়ে বা স্কিমের
4: ভালো হয় না, মানে সরকার ওরকম কিনে দেখি মোটামুটি কিছুটা পাই এই পর্যন্ত।
3: আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে কিষাণ সম্মান নিধি যে পাওয়ার জন্য এটা কোথায় যোগাযোগ করেছেন, কিভাবে পেয়েছেন?
4: এটা আমরা পঞ্চায়েতে মানে যোগাযোগ করেছি, এরপরে প্রধানের সঙ্গে যোগাযোগ করছি, এরপরে করবার পরে তো এরপর কইছে কাগজপত্র সবকিছু জমা দিবার লাগে।
3: কি কি কাগজ দিয়েছে?
4: এই তো আধার কার্ড দিছি, এরপরে রেশন কার্ড দিছি, এরপরে আপনার এই জমির প্রস্তাব দিছি, তো ব্যাংকের অ্যাকাউন্ট দিছি,
3: এগুলো সবগুলো দিয়েছেন। এই দেওয়ার পর কতদিন পর পেয়েছেন?
4: এটা তো আমার ঠিক
3: আনুমানিক
4: আনুমানিক ধরেন
3: আপনি কোন সাহায্য পেয়েছেন কি?
4: আইসিআর থেকে
3: এখনো কোনো সাহায্য পাননি? মাছের পোনা বা কোনো ফলের?

0: মানে দিব পরের মিটিং এ জালি এরপরে তখন ইয়ার কইবা লাগে তো আমরা কইছি কইবার পরে এরপরে মানে দিব এই কথা কইছি
1: আচ্ছা যান আপনারা কেবিকেতে যান
0: হ্যাঁ কেবিকেতে
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: তাহলে যোগা আমরা আগতলা লেম্বু সরজন দেখেছি
1: আচ্ছা আচ্ছা
0: আমরা ওই যে মুরগি বেচাটা আনছি মুরগি বেচা আনছি প্রথম 50টা এরপর আনছি 300
1: কিনে এনেছেন
0: হ্যাঁ কিনে আনছি
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: একদম মানে ওগেন থেকে আনছি আগতলা লেম্বু সরজন থেকে আনছি
1: বাবা কি মুরগি এগুলো
0: এডি ওই গ্রামপিয়া
1: আচ্ছা তো ওগুলো বিক্রি করে এনে
0: বিক্রি করছে আর কিছু মানে ডিমের লাগিয়া মানে রেখে দিছে
1: আচ্ছা কটা এনেছেন 50টা
0: প্রথমবার 50টা এনেছি এরপর আনছি 300
1: আচ্ছা তো এগুলো কি ফার্মে রাখেন
0: হ্যাঁ ফার্মে রাখি
1: ফার্মে হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো এগুলো পরিচর্যা কিভাবে করেন
0: এইটা পরিচর্যা ধরেন তো সকালে প্রথমবার ঘুম থেকে উঠা এটারে এই মানে জল ডাম গুলো সবকে পরিষ্কার করমো খাবার দমো দিবার পরে এরপর আবার দুপুরের দিকে আবার দমো এরপরে এটা দিবার পরে এরপর আবার সন্ধ্যার সময় আবার দমো তো এই সন্ধ্যার পরে দিবার পরে এরপরে আর
1: আমার
0: থেকে ডিম এবং আগরতলা জন্য গেছে
1: বর্তমানে কি ধরনের চাষে আপনার মোটামুটি যে চাষ করলে কোন ধরনের চাষ করলে আপনার আয় বাড়ানো বেশি আয় বাড়াতে পারবেন বলে মনে হয়
0: মানে আমরা যে হস খেতিটা মানে এটা করলে মানে আমরা আয় বাড়াইতে পারবো এরকম আমরা যদি কোনো একটা সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা মানে ইয়ে করতে পারবো
1: আচ্ছা ধান চাষ থেকে মানে মানে অন্যান্য সবজি চাষে
0: সবজি চাষে মানে আমরা লাভ
1: মানে আয় বাড়বে বলে মনে হয় আপনি কি কি সবজি চাষ করেন
0: আমি তো শশা করি ঢেঁড়স করি লচ্ছিন করি তো এরপরে এই লাউ করি
1: আচ্ছা লাউ চাষ সম্পর্কে যদি একটু বলেন কিভাবে করেন কারণ লাউ চাষ তো সবাই করলে লাউ ধরে না ঠিক আছে কিভাবে করেন যদি একটু বলেন
0: লাউটা আমরা তো প্রথমবার পলিব্যাগ করে এলাম পলিব্যাগ করি এরপর পলিব্যাগের থেকে এরপর এটারে প্রথমবারে মানে এটা গর্ত করে এলাম গর্ত করে ওইটার মধ্যে সবকিছু মানে গর্তটার মধ্যে ফেলাম
1: মানে
0: এই মানে জৈব সার কোন মানে দুনিয়ার ধরেন বাড়ির আবর্জনা ধরেন এটি ফেলামো এরপরে ধরেন ডিএপি দমু মানে অন্য সবকিছু দমু
1: কি কি দিবেন বলেন
0: এরপরে এটি দিবার পরে এটি পরিষ্কার পরে গোবরও দমু তো এই ব্রয়লার ব্রয়লারের মলটাও দমু দিবার পরে এর বিটি পোষ দিবার পরে এরপরে এডি মাটি দিয়েও মানে ডেলিভেশন করিয়া
1: আচ্ছা
0: এরপরে এডি
1: কোন উলি ওষুধ দেবেন উইপকার ওষুধ কি দেবেন উইপকার জন্য
0: এটা থেকে তো আমরা বিভিন্ন ইয়ে ধরনের দিয়ে ধরনের ওস্তাদও দিয়ে দিই
1: আচ্ছা
0: এরপরে ধরেন ওই যে ধানের লাগে আনি ওই ওষুধগুলো দিয়ে দিই
1: আচ্ছা আচ্ছা আচ্ছা
0: তো এরপর এডি ডেলিভেশন করিয়া এরপরে যখন গ্যাসটা দেখো এরপরে যাই
1: কতদিন পরে লাগাবেন
0: এটা ধরেন প্রায় 15-20 দিন পরে
1: আচ্ছা আচ্ছা তো 15 দিন পরে তখন ওই যে লাউর চারাটা কখন বসান
0: এই যে লাউর চারাটা এখনো বসানো
1: আচ্ছা আচ্ছা না এরপরে যে ওই যে লাউর বীজ যে বসান পলিব্যাগের মধ্যে বসান
0: হ্যাঁ পলিব্যাগের
1: মধ্যে কটা দেন
0: দুইটা
1: তখন এরপরে তো লাউ মানে ওই চারাটা লাগান চারাটা লাগালে মোটামুটি এরপরে পরিচর্যা জল টল দিচ্ছেন এইভাবে করে দিচ্ছেন আচ্ছা লাউ গাছে অনেক সময় দেখা যায় অনেকে আমরা দেখি অনেক কৃষক ভাই বোন বলেন যে লাউ গাছে ফুল আসে ফল ধরে ফল টিকে না আপনার কি সমস্যাটা হয়
0: হ্যাঁ এরকম সমস্যা হয়
1: তখন কি প্রয়োগ করে
0: এটা আমরা তখন একটা ম্যাক্স একটা ওষুধ আছে
1: আচ্ছা
0: ম্যাক্সটা ব্যবহার করি আমরা
1: আচ্ছা তখন ফল টিকে
0: হ্যাঁ ফলটা
1: ভালো ফলন হয়
0: হ্যাঁ ভালো ফলন হয়
1: আচ্ছা আচ্ছা তাহলে তো লাউ চাষ করেন আর বলছেন বরবটি
0: হ্যাঁ বরবটি
1: বরবটি চাষটা কিভাবে করেন
0: বরবটি চাষটা আপনার তো বীজটা কিনে আনি কিনে আনার পরে এরপরে জমিটা চাষ দিয়ে এটা
1: সব পুরো জমি।
0: হ্যাঁ, আচ্ছা, এরপর এটা লোন করবো, লোন করবার পরে

0: এরপরে বিরাট বিজিটা লাগাম।
1: আচ্ছা
0: বিজিটা লাগানোর পরে এরপরে আপনার এই মানে কয়দিন পরে ধরেন যখন লটটা অল্প ধরেন এক বিয়াত মতন হয়ে যাব,
1: হুম হুম হুম
0: তখন এবার আমরা মানে কিছু মশলা মানে আগে তো খাওয়ামো, এরপরে এবার
1: কি কি মশলা দেবেন কত আগে মূল জমিতে
0: আমরা সুপারফসফেট পটাশ ডিএপি মানে গোবর এটি আমরা ব্যবহার করি।
1: আচ্ছা পরিমাণ
0: পরিমাণ
1: কানে প্রতি কতটুকু দেন?
0: কানে প্রতি ধরেন সুপারফসফেট ধরেন 2 বস্তা, তো ডিএপি ধরেন প্রায় ধরেন 30-40 কেজি, তো এরপরে ধরেন পটাশ দুমো প্রায় 20 কেজি মতো।
1: আচ্ছা
0: তো এই গোবর মানে কিছু মানে করতাম
1: আনুমানে কত ভার দেবেন বা কতটুকু দেবেন আনুমানে পরিমাণ মতো গোবর দিয়ে দেবেন? আচ্ছা ঠিক আছে, গোবর তো আর মেপে দিচ্ছেন না? হ্যাঁ অনুমান করে দিচ্ছেন। আচ্ছা
0: পোলট্রি মলটা দুমো ধরেন মোটামুটি ধরেন প্রায় 10-10 বস্তা মতো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বা এটা খুব ভালো সার হিসেবে কাজ করছে।
0: গাছের গ্রোথটা ভালো।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বা তখন ওই জমি চাষের সময় দিয়ে দেন?
0: হ্যাঁ চাষের সময় একদম প্রথম চাষে দিয়ে দেন।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা তখন এরপর থালি করেন নি না না লুল করেন?
0: হ্যাঁ লুল করে লাই।
1: আচ্ছা আচ্ছা
0: তখন এটা বড় করে লুল করে লুলের মধ্যে লাগান?
1: লুলের মধ্যে লাগান। কতটুকু দূরে দূরে দেন?
0: এটা ধরেন এই মুঠো হাত এক হাত দূরে দূরে এরকম দি।
1: আচ্ছা এটার মধ্যে রুক হয় না কোনো?
0: হ্যাঁ রুক হয়, হলুদ মানে হলুদ রোগটাই হয়। এই হলুদ রোগ লেগে অনেক ওষুধ ব্যবহার করি কিন্তু কোনো ওষুধে কাজ হয় না। এইটাই আমরা যেমন আমরা শশাটা করছি, এই শশার কোন হলুদ যেতে আছে
1: মানে
0: হ্যাঁ পাতাটা এইটা লেগে কোনো আমরা ওষুধে মানে মানে সঠিকভাবে ওষুধটা পাই না। ওষুধ কিন্তু বিভিন্ন ওষুধ আনি আমরা মার্কেট থেকে।
1: আচ্ছা আপনাদের এখানে ভিএলডব্লিউ কৃষি আধিকারিক কৃষি তত্ত্বাবধায়কের অফিস নেই এখানে
0: আছে,
1: তো সেখানে যোগাযোগ করেন না?
0: যোগাযোগ করি।
1: তো সেখানে যোগাযোগ করলে তারা ওষুধ লিখে দেয় না?
0: লিখে দিই বলতে এখন তো একবার একটা নতুন আইয়ে।
1: আচ্ছা আচ্ছা
0: মানে এটা ইয়ে করে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা কৃষি সংক্রান্ত যখন কোন সমস্যা করবেন নিশ্চয় নিকটবর্তী বিএলডব্লিউ বা যে আপনার সেক্টর অফিস আছে না, হ্যাঁ কৃষি সেক্টর অফিস বা তত্ত্বাবধায়ক যে অফিস যে আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা এছাড়া আপনি বলছেন আর বরবটির পরে আর কি বলছেন?
0: মানে সব মশলা তখন সব এটা খাওয়ামো মানে পটাশ কন সুপারফস কন গোবর কন মানে ব্রয়লারের মল কন মানে সবকিছু প্রথম চাষে। এরপরে এটা মানে লোল করিয়া এরপরে এবার বিচিটা লাগাম।
1: আচ্ছা আচ্ছা
0: লাগানোর পরে এবার যদি তস কম থাকে তখন আমরা এবার মেশিন দিয়ে রে জলটা মানে এবার লোলটা মানে ভিজাই দমু।
1: আচ্ছা আচ্ছা
0: ভিজাই দিবার পরে তখন বিচিটা উঠবো, উঠবার পরে একটা এবার কূপ দমু, কূপ দিবার পরে এবার আস্তে আস্তে আস্তে আস্তে এবার এটার বড় হইব। তো এরপরে ধরেন আবার মশলাটা ধরেন ফুল আইবার সময় মানে ফুল আইরাইয়া তখন আবার মশলাটা আবার এক্সট্রা মশলা খাওয়াবো।
1: আচ্ছা আচ্ছা তখন কি কি দেবেন আবার?
0: তখন এবার আমরা ওই জৈব সারও ব্যবহার করি, এরপরে পটাশ ব্যবহার করি, সুপারফসফেট ব্যবহার করি, ডিবিটা ব্যবহার করি না খুল্লি ব্যবহার করি।
1: আচ্ছা
0: তো এই গোবর গুঁড়া ব্যবহার করি।
1: তখন আর পোলট্রির মল আর ব্যবহার?
0: না না না পোলট্রি মল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা তখন আর ব্যবহার করা যাবে
0: না? না না।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে আপনি এই যে বিভিন্ন ধরনের যে সবজি চাষ করছেন পাশাপাশি আপনি আবার এই মাছ চাষ, তো এখন মাছ চাষ করছেন এখন?
0: না কোন মাছ চাষ?
1: মাছ চাষ নেই। তাহলে আপনি বিশেষ করে সবজি চাষের উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, ধান চাষ করেন?
0: ধান চাষ করি।
1: আচ্ছা এখানে কি কি ধানের চাষ হয়?
0: ধান তো এখানে ধরেন স্বর্ণমাসুরি হয়, এরপরে পুজো হয়, তো এরপরে ওই যে
1: নিকটবর্তী যে আপনাদের যে কৃষি দপ্তর আছে সেখান থেকে কোন বীজ ধান পাওয়া যায় না?
0: হ্যাঁ পাওয়া যায়।
1: আচ্ছা সেগুলো দিয়ে চাষ করেন?
0: না এটা দিয়ে আমরা চাষ করি না, এটা তো বিভিন্ন ধরনের মিশাল থেকে যায় এইখানে আমরা এটা দিয়ে করি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আপনারা যে এই যে বীজ ধান রাখেন এগুলোকে শোধন করে লাগান ঘরে কিভাবে শোধন করেন?
0: এটা তো আপনার যখন ভিজামো তখন একটা পাত্রের মধ্যে ভিজে এরে এটা বেবিস্টিন দিয়ে এটা শোধন করুম।
1: আচ্ছা
0: আমরা
1: অনেক সময় শুনি যে যখন আমরা যে বীজ ধানগুলোর মানে যখন আপনারা বীজ ধানগুলো যখন সংগ্রহ করেন বা বীজ ধানগুলো যখন আপনারা মাঠে বুনবেন তখন বীজ ধানগুলো যখন ভিজাবেন তখন যে বীজগুলো উপরে ভেসে উঠবে সেগুলো আপনারা ফেলে দেবেন, নিচে করে রেখে দেন, এইভাবে করেন?

0: এটা ধরেন প্রায় ঘন্টা চার ঘন্টার মতন ভিজাম। ভিজার পরে আপনার এরপরের দিন আর সারাদিন আর ভিজাইতাম না।
1: আচ্ছা,
0: তো এই এরপরের দিন সকালে বিকালে দুনো বেলা ভিজাম। ভিজাবার পরে তো এই সকালে ভিজামো, বিকাল বেলা এটি আবার মানে সফটওয়্যার উলট পালট করিয়া এরপরে মিস করে এটি আবার লাইন মধ্যে ঢুকাইয়া আবার ভিজামো। ভিজাবার পরে এরপর দিন সকালে দেয় তো এরপরে এটা পালাই আর।
1: আচ্ছা আচ্ছা, এইভাবে করছেন না? আচ্ছা, এছাড়া আমরা তো অনেক জায়গায় শুনেছি শশার যে বীজের অঙ্কুরোদ্গম, অঙ্কুরোদ্গম আনার পরে লাগা নাকি সরাসরি বীজ লাগে?
0: না, সরাসরি বীজ লাগে।
1: সরাসরি লাগে? সরাসরি বীজ লাগালে কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না?
0: না, নষ্ট হয়
1: না। অনেক সময় অনেক কৃষক ভাই বোন বলেন যে ওই যে কাঁচের গ্লাসের মধ্যে রেখে দেন, একটু বীজে রাখেন, একটু একটু অঙ্কুরোদ্গম হলে পরে তখন মাঠে লাগান
0: না, তখন লাগাইলে শশা বীজটা কিরা বীজটা এইভাবে লাগাইলে মানে গাছটা লম্প হয়ে যায়। লম্প হয়ে গেলে তখন চাষ জমিতে যখন লাগামো তখন এটা গলির মতন লাগে, এটা নষ্ট হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো এই কারণে আমরা পলিব্যাগ করি, আমরা শশা বীজটা ইয়ে করি না।
1: আচ্ছা,
0: আমরা বেশিরভাগ পলিব্যাগ করি, যেমন তিত করলা মানে লাউ এসবটি আমরা পলিব্যাগ করি বেশি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, তো সর্বোপরি আপনার কাছে জানবার যে আপনারা যে এই যে চাষবাস করছেন, অনেকদিন ধরে চাষবাস করছেন, চাষবাস করে আপনাকে লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছেন?
0: না, লাভবান,
1: লাভবান হচ্ছে,
0: লাভবান।
1: এবং যদি আপনারা যে বিজ্ঞান ভিত্তিক চাষবাস করেন,
0: চাষবাসের উপরে আমরা, আমি তো দুইটা ছেলে আছে, দুটো ছেলে মানুষ করতে আছে, মানে একটা বিয়ে পড়াই আনছি, মানে এই চাষের উপরে আর কোনো কিছু না।
1: এছাড়া আপনি যে কিষাণ সম্মান নিধি এটা পাচ্ছেন, এবং এটা পেয়ে তো আপনি আর্থিক দিক থেকে একটু হলো আপনি স্বাবলম্বী হচ্ছেন, ঠিক আছে?
0: এবং আমি তো আজকে বছর প্রায় আট দশ মানে সাত আট বছর আমি মানে বেশি চাষ করতে পারি না, চাষ করতে পারি না, আমি নিজে অসুস্থ হয়ে
1: গেছি।
0: তো এটা নিয়ে মানে এখন টুকটাক সব লেবার দিয়ে কাজ করতে হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: মানে নিজে মানে কম করে।
1: তার মানে আপনি চাষবাসের কাজ করছেন এবং আরো চালিয়ে যাবেন, এবং চাষবাস করে আপনার সংসার চালাবেন, এবং আপনি স্বয়ং সম্পূর্ণ হচ্ছেন, আরো সংসার আরো বেশি বেশি করে আপনি কৃষি কাজ করে আরো আয় বাড়ানোর চেষ্টা করছেন, তাই তো? ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ঠিক আছে।
2: কিষাণ কথা অনুষ্ঠানে আজ শুনলেন কলসি এলাকার বাসিন্দা এবং কৃষক শিবব্রত দত্তের সঙ্গে। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন আমি নারী। আমি নারী অনুষ্ঠানে প্রথমে শুনবেন আমার কথা। আমার কথা রয়েছেন বাইখুড়া বৃন্তক শিক্ষা নিকেতনের শিক্ষিকা সুপ্রিয়া সরকার।
3: নমস্কার, প্রথমে আমি আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে ধন্যবাদ জানাই আমাকে আমার কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সুপ্রিয়া সরকার, দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারে আমার পিতৃনিবাস, কিন্তু বিবাহ সূত্রে বর্তমানে আমি বাইখোড়াতে থাকি। 2008 সালে গ্রাজুয়েশন কমপ্লিট হতেই আমার সম্বন্ধ করে বিয়ে হয়ে যায়। যৌথ পরিবারে বেড়ে ওঠা আমি একেবারে নিউক্লিয়ার ফ্যামিলিতে এসে পড়ি, শুধু আমি আর আমার হাজব্যান্ড। তারপর বাইখোড়ার একটি প্রাইভেট সেকেন্ডারি স্কুলে আমি শিক্ষিকা হিসেবে জয়েন করি। বছরখানেকের মধ্যে আমার মেয়ের জন্ম হয়। একা সংসার, বাচ্চা সব চিন্তা করে স্কুলটা আমি ছেড়েই দিলাম। ওই যে ইচ্ছে থাকলেই উপায় হয় কথাটা কিন্তু খুবই সত্যি। মেয়ে যখন আমার ক্লাস থ্রিতে উঠল, 2018 সালে আমি এমএ ভর্তি হই এবং 2020 আমার কোর্সটি শেষও হয়। এরপর বিএড ভর্তি হব ভাবতেই দেশ জুড়ে মহামারী করোনার প্রকোপ। তারপর 2023-25 সেশনে ওয়েস্ট বেঙ্গল থেকে আমি বিএড কোর্সটি সম্পন্ন করি। এরপর 2026-এ বৃন্তক শিক্ষা নিকেতন নামে একটি হায়ার সেকেন্ডারি স্কুলে আমি পিজিটি হিসেবে জয়েন করি এবং বর্তমানে আমি ওখানে কর্মরত। বলা বাহুল্য, স্বল্প পরিসরে হলেও আমি কিছু লেখালেখি করি, কারণ ওটা আমার খুব প্রিয় একটা কাজ। যদি বলেন প্রাইভেট স্কুলেই তো পড়ান, সরকারি চাকরি তো পাননি, সেই দিক থেকে অনেকের কাছে আমি অসফল। কিন্তু আমি মনে করি হোক না প্রাইভেট স্কুল, তবুও আমার পছন্দের কাজ। আর আমি মনে করি না যে শিক্ষার সার্থকতা

0: সরকারি চাকুরির মধ্যে সীমাবদ্ধ। দিন শেষে সন্তান, স্বামী, মা, ভাই, পরিবার, স্বজন, প্রতিবেশী সকলকে নিয়ে এবং পছন্দের কাজকে সাথে নিয়ে চলাটাই সফলতা। এই যে গল্পটা আমি শোনালাম, সেটা এতটাও সাজানো ছিল না। সংসারের লোকজনের অভাব, আর্থিক টানাপোড়েন, সবটাকে পাথেয় করেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার স্বামী প্রতিনিয়ত আমার সঙ্গ দিয়েছেন, তাছাড়া আমার মা ও মেয়ে দুজনেই মানসিক সাহস জুগিয়েছে। তাদের সকলের জন্য রইল অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। তৎসঙ্গে আমি আবারও আকাশবাণী বিলোনিয়া কেন্দ্রকে ধন্যবাদ জানাই আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের যারা এতক্ষণ আমার কথা শুনলেন। নমস্কার।
1: আমার কথায় আজ ছিলেন শিক্ষিকা সুপ্রিয়া সরকার। অনুষ্ঠানে এবারে শুনবেন অনুরূপা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমি নারী এ অনুষ্ঠানে। আপনারা জানেন আজ যেহেতু তৃতীয় রবিবার, সেহেতু আজ আমাদের জন্য নির্ধারিত রয়েছে অন্যরূপা। অন্যরূপা অনুষ্ঠান থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের বন্ধুকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছে অন্তরা মজুমদার। অন্তরা, তোমাকে স্বাগত জানাই আমাদের অন্যরূপায়।
3: নমস্কার।
2: তো অন্তরা একটু ভিন্ন গুণের অধিকারিণী, তাই তো? তোমার ছোটবেলাটা কোথায় কেটেছে এটা দিয়েই শুরু হোক।
3: আমি আমার আমার বাড়ি, যেটা
2: বাবার বাড়ি,
3: ওইটাই আমার বাড়ি।
2: ঠিক আছে।
3: আমার বাড়ি বড়পাথরে, বড়পাথরের একদম বাজারের সাথেই।
2: আচ্ছা আচ্ছা।
3: তারপর ছোট থেকে আমার একটু ওই হাতের কাজ নিয়ে একটু ইন্টারেস্ট, যেটা ছোট থেকেই ছিল, ওয়ার্ক এডুকেশন সবকিছুতে হাতের কাজের কিছু দেওয়া, একটু এটা নিয়ে আমার খুব ভালো ইয়ে ছিল। তারপর পড়াশুনো চলছে, পড়াশোনার পাশাপাশি গ্রাজুয়েশন ভর্তি হয়, তখন আমার বিয়ে হয়। আর গ্রাজুয়েশনে তো তেমন পড়ার প্রেশার থাকে না, তো এই নিয়ে পড়ার যেহেতু এত প্রেশার নেই, আমার কেন জানি না আবার কিছু করতে ইচ্ছে হচ্ছিল, খুব বোর হচ্ছিলাম
2: বিয়ের পর।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে
2: শুধু সংসারের কাজ নিয়ে রান্না বান্না,
3: সংসারের কাজ আমার তেমন একটা করতে হতো না।
2: বুঝতে পেরেছি, মানে ঘরে থাকা যে ব্যাপারটা, শুধু সারাদিন ঘরে থাকবো, কিছু করব না, এটা একটু কষ্ট দিচ্ছে।
3: হ্যাঁ, এটা আমার ভালো লাগতো না, আমি একটু নিজের মতো কিছু করতে চাইছিলাম।
2: আচ্ছা আচ্ছা। তো তোমার কত বছর হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে কোথায়? এখানেই?
3: হ্যাঁ, বিলোনিয়াতে।
2: আচ্ছা,
3: বিলোনিয়া রামঠাকুরপাড়া।
2: আচ্ছা, কত বছর
3: বিয়ে হয়েছে? তো 5 বছর শেষ হয়ে 6 বছর চলছে।
2: 6 বছর?
3: হ্যাঁ।
2: আচ্ছা, তো তোমার বাবার বাড়িতে কে কে আছেন, শ্বশুর বাড়িতে কে কে আছেন?
3: বাবার বাড়িতে বাবা, মা, দাদা।
2: আচ্ছা।
3: আর শ্বশুর বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর, শাশুড়ি।
2: বাহ,
3: ছোট ফ্যামিলি। আমার ছেলে আছে এখন ছোট।
2: কত বয়স ওর?
3: 1 বছর 4 মাস। একদমই ছোট।
2: 1 বছর 4 মাস। দুষ্টু না শান্ত?
3: অনেক দুষ্টু।
2: তাই?
3: অনেক বেশি।
2: তুমি ছোটবেলায় কিরকম ছিলে?
3: আমি, আমার মা বলতো তেমন দুষ্টু ছিলাম না।
2: তাহলে বাবা জানি দুষ্টু ছিল
3: না? ওর ঠাকুমাও বলে ওর বাবা বেশি দুষ্টু ছিল না, শান্ত ছিল, কিন্তু ও খুব হাইপার।
2: বলে লাভ নেই, এখনকার বাচ্চাদের যা মেজাজ, মা বাবা
3: সব বুঝতে পারে, ও কি বলছে, কে কি বলছে সব বুঝতে পারে।
2: এখনকার বাচ্চাদের এটা একটা বড় গুণ বলতো। আমাদের ছোটবেলায় আমরা একটু কি বলবো, একটু হাবাগোবাই ছিলাম।
3: হ্যাঁ হ্যাঁ।
2: এখন মা যেটা বলেছে, বাবা যেটা বলেছে শুনেছি, ওরা কিন্তু এখন খুব ছোট থেকে যুক্তি দিয়ে সব, মানে
3: আমরা কিছু বললে ও সেই জিনিসটা ডিকটো কপি করে এক্ষুনি। এখন না, প্রায় 1 বছর থেকে ও ট্রাই করে আমরা কি করছি ও এইটা কপি করতে।
2: যেমন কিরকম?
3: যেমন আমি চা নিলে, আমার চা খুব ফেভারিট, চা নিলে ওর ওর খুব ইন্টারেস্ট চা চা। ওর দুধের দুধটা ধরে এত একটা পছন্দ না, কিছু পছন্দ
2: না,
3: কিছু পছন্দ না ওর। ও আমরা কি খাচ্ছি ওইটাতে ইন্টারেস্ট। আমরা কি করছি, আমি ওই ওই যে ফোনে ভয়েস করে না, তো আমাদের

0: টিভিতে ভয়েস করে চ্যানেল চেঞ্জ করা যায়, তো আমি রিমোটটাতে ভয়েস করি। ও রিসেন্ট আমি কিছুদিন দেখছি ও রিমোটটা নিয়ে ও কিছু একটা বলতে চাইছে রিমোটটাকে, হ্যাঁ ও সব বুঝতে পারে কি কে কি করছে কে কি বলছে।
1: আচ্ছা আচ্ছা।
0: ওর আর সবচেয়ে ওর ফেভারিট হচ্ছে ওর দাদা, মিন্স ওর দাদু খুব ফেভারিট।
1: আচ্ছা।
0: আমাদের সবার থেকে দাদু বেশি ফেভারিট, কারণ দাদু ঘোরাতে নিয়ে যায়, একটু খেলে সারাদিন।
1: এটা কিন্তু বাচ্চাদের একটা কি বলবো একটা দিক, দাদু বলো দিদা বলো ঠাকুমা ঠাকুর দাদা, তাদের জায়গাটা আলাদা। তুমি মা বাবা যত ভালোবাসো যত কিছু করো,
0: আমরা বুঝতে পারি ও মানে ওর দাদুর প্রতি একটা ওর এক্সট্রা একটা ফিলিংস আছে, এটা আমরা বুঝতে পারি।
1: আর ওনারাও,
0: হ্যাঁ
1: তোমার মা বাবা তোমার থেকে এখন তোমার ছেলেকে বেশি আদর করবে।
0: আমি বলি তোমাকে, তুমি তো আমাকে এমন ভিডিও কল করো দিনের মধ্যে চারবার, কই আমার আমাকে তো করতে না, ঠিক আছে তোকে তুই তো
1: বড় হয়ে গেছিস না, ও তো ছোট, এটা বলবে।
0: ও আমার আমার মা বলে কি জানি আসলের থেকে সুদের দাম বেশি হয় বলে নাকি ওকে একটু বেশি ভালোবাসে।
1: এটা সব দাদু দিদা বলো ঠাকুমা ঠাকুর দাদা বলো এটাই নিয়ম, এটা হয়ে যায়। আচ্ছা, এই যে তোমার যে কিছু গুণ আছে আমরা জানি, তুমি পড়াশোনা করেছো, তারপর পড়াশোনার পাশাপাশি বিয়ের পরেও ভাবলে যে কিছু একটা করার কথা, তো এটা কার থেকে তোমার অনুপ্রেরণা?
0: অনুপ্রেরণা বলতে আমি দেখতাম সোশ্যাল মিডিয়াতে, মেইনলি ইউটিউবে।
1: আচ্ছা।
0: এমন টাইপের তখন আমাদের এখানে, আমার এই স্টার্ট হয় আমার 2021 থেকে।
1: আচ্ছা।
0: 21 থেকে
1: ওইখান থেকে দেখেই তুমি?
0: আমি দেখতাম কিছু একটা ওরা জুয়েলারি টাইপস কিছু, যেটা দিয়ে মানে আমার নিজেরও আমার মেইনলি আমি জুয়েলারিটা আমি নিজে পড়ার জন্যই স্টার্ট করেছিলাম কিন্তু।
1: আচ্ছা আচ্ছা।
0: চার পাঁচটা জুয়েলারি আমি নিজে পড়ার জন্য বানিয়েছিলাম। এটার এটা দেখছি যে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে, সবাই বলছে হ্যাঁ কোথা থেকে নিয়েছো ভালো হয়েছে। আমি তখন বলিনি যে আমি বানিয়েছি, কারণ যদি ভালো না হয় সবাই বলে যায় কি বানিয়েছে সুন্দর হয়।
1: আচ্ছা আচ্ছা।
0: তো এই জিনিসটা নিয়ে আমার একটু বেশি ইন্টারেস্ট, যে হ্যাঁ সবাই যেহেতু বলছে হয়তো বা ভালো হয়েছে। তো তারপর তখন আমাদের এখানে এমন একটা জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি, আমি যেটা করি হ্যান্ডমেড জুয়েলারি, এমন একটা বেশি চল ছিল না।
1: এখন
0: খুব, কিন্তু তা আমি যখন স্টার্ট করি ইউটিউব দেখেই আমার আমি জুয়েলারি বানানো শিখেছি। ইউটিউব দেখেই আমি জুয়েলারি বানানো যে র মেটেরিয়ালস গুলো হয় সব এক্সট্রা এক্সট্রা কিনতে হয়, এইগুলো নিয়ে এসেছি। তাও এগুলো অনলাইনে আনতে হয়, এগুলো কুরিয়ার করে দেয়। তো আমি আমার তখন গুগল পে ফোন
1: দিয়ে এখন যে করছো এই জিনিসটা, ধরো তোমার বাইরে থেকে মেটেরিয়ালস গুলো আনতে হচ্ছে, তারপর তুমি ঘরে বসে করছো, সময় দিচ্ছ, এই যে তোমার কাজের যে পারিশ্রমিক, তোমার কি মনে হচ্ছে সেটা ঠিকঠাক আছে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: ঠিক আছে।
0: আমি পারিশ্রমিক বলতে একটা জিনিস কি, আমার কিছু একটা করতে ইচ্ছে হলে, আমার কিছু একটা কিনতে ইচ্ছে হলে আমি কাউকে জিজ্ঞেস করতে হয় না, আমার বাবা কিংবা হাজবেন্ড কিংবা আমার শ্বশুর। আমার যেটা ইচ্ছে হয়েছে, আমি এখন আমি একটা লিপস্টিক কিনবো, আমি একটা ড্রেস কিনবো, বা আমি একটা শাড়ি কিনবো, বা আমি একটা ফোন কিনবো, আমি সেটা নিজের থেকে করতে পারছি। আমার ফোনের রিচার্জের জন্য আমি কাউকে বলতে হয় না, আমি নিজেই করি, তো সাফিসিয়েন্ট। এটা আমি ঘরে বসে, আমার তো বাইরে যেতে হচ্ছে না, সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে বাইরে যেতে হচ্ছে না, আমি ঘরে বসে করতে পারছি। আমি আমার বেবিকে টাইম দিতে পারছি, আমি আমার ফ্যামিলিকে টাইম দিতে পারছি, সঙ্গে সঙ্গে আমি মোটামুটি একটা ভালো টাকাও ইনকাম করতে পারছি, তো যেটা দিয়ে আমার মোটামুটি আমার বেবির জন্য কেনাকাটা করতে পারি, আমার শ্বশুর বাড়ির সবার জন্য করতে পারি, মা বাবার জন্য করতে পারি। এটা হ্যাঁ ঠিক আছে, স্যাটিসফাই আমি। আর এখন এখন যদিও একটু একটু চাপ হয়ে যায় ওকে নিয়ে, কিন্তু তারপরেও যেটা আমার
1: হচ্ছে, তো আরো কিছুদিন পর যত বড় হবে তত চাপ বাড়বে।
0: হ্যাঁ, ওকে নিয়ে একটু চাপ হয়ে যায়, এরপরেও আমার ফ্যামিলি অনেকটা এদিক দিয়ে সাপোর্টিভ।
1: তো ওই জন্য মেয়েদের লাইফে জানো তো এই জিনিসটা মানে খুব দামি, তোমার ফ্যামিলি যদি তোমার পাশে না থাকে।
0: এখন আমি আসার সময় জাস্ট ওই জন্য টিফিন বানিয়ে দিয়ে এসছি, ওর ঠাম্মাই ঠাম্মি খাইয়ে দেবে, আমরা সব ভাতাত খেয়ে এসছি। আমি ওঠার আগে আমার শাশুড়ি উঠে রান্না টান্না করে আমাদের জন্য আমাদের একদম খাইয়ে দাইয়ে রেডি করে, মানে রাত্রেবেলা বলছি কালকে কিন্তু তাড়াতাড়ি উঠতে হবে, কালকে আছে ইয়ে আছে কিন্তু। তো এই জিনিসটা আমি খুব লাকি, ওর মানে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড এদিক থেকে আমাকে খুব বেশি সাপোর্ট করে, যেটা আমি হয়তো বা ওদের যদি সাপোর্ট না থাকতো আমি পারতাম না করতে,
1: তখন কিন্তু তুমি এগোতে পারতে না।
0: হ্যাঁ।
1: আর পরিবারের সহযোগিতা, পরিবারের সহানুভূতি যার সঙ্গে আছে না,

0: সে খুব দ্রুত এগিয়ে যেতে পারে। তোমার যখন সাপোর্টটা তুমি পাবে তখন তো তোমার কাজ করা সহজ হবে, হয়তো তুমি একটা কিছু করতে বসেছো, একটা কাজ করছো, তখন তোমার ফ্যামিলির লোকজন যদি দেখেন যে তুমি করছো, হয়তো একটা কাজ তখন করা দরকার, হয়তো তোমার শাশুড়ি মা করে দিচ্ছেন।
1: সেটা অনেক, আমি আমি জুয়েলারি বানানোর সময় মা ওকে নিয়ে যায়, বাবা শ্বশুর ওকে নিয়ে যায়, কারণ ও থাকলে তো এগুলো করা পসিবল না,
0: খুবই ছোট।
1: আমার তুলি নিয়ে নেয়, রং নিয়ে নেয়, জল ফেলে দেয়, ক্লে ফেলে দেয়, সব ফেলে দেয়, কারণ ওর হাতের কাছে কিছুই রাখা যায় না, সব ওর ইন্টারেস্ট রঙের, রংগুলো নিয়ে মা কি করছে এগুলো দেখে, ভাই ও আবার হাতের মধ্যে লাগায়।
0: একটা কাজ করতে পারো, ওকে মানে এখন যেটুকু হয়েছে তুলি তো ধরতে পারে, ওই যে আর্টের জিনিসপত্র দিয়ে বসিয়ে দিও।
1: ওর আর্টের জিনিসপত্র দিলে ওর যখন মানে আমি দেখছি ও কিছু করতে চাইছে, ওর খেলনা অনেক খেলনা, ওর খেলনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তো ওর বাবা ওর জন্য একটা রঙের প্যাকেট আর আর্টের খাতা এনে দিয়েছে। আমি বলছি যে এত দামি আর্টের খাতা কেন এনেছো, একটা হালকা খাতা এনে দিতে হতো। ওর আর্টের খাতার উপরে বসে বসে ও ড্রয়িং করে, ড্রয়িং কি আর
0: যেটুকু,
1: হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওর মানে ওর সবাই কি করছে এই জিনিসটা খুব ইন্টারেস্ট, আমি কি করছি তুলি দিলে তুলি তো আর ওই যে ফেব্রিক কালার গুলো তো একটু ক্ষতি করে, ওই জন্য ওইটা দিন আর কি, ওইটা রং দিলে, হ্যাঁ ওর ওগুলোর আমি যেটা নিয়েছি না ওর ওই এটাতে ইন্টারেস্ট
0: দেখেছে, তুমি এটা নিয়ে করছো, বাচ্চাগুলো এরকমই হয় না
1: ইন্টারেস্ট। ওই দিন তোমার আমি একটু মনোযোগ দিয়েই করছিলাম, হ্যাঁ ওর বাবাও ছিল না ঘরে, আমিও আমি টিভি চালিয়ে আমিও টিভি গান শুনতে শুনতে কাজ করছি, ও বসছে বসে আছে, রং আমার একটা রঙের মুখ খোলা ছিল, ও আঙ্গুল দিয়ে গায়ের মধ্যে এমন এমন করে লাগাচ্ছে, তো খুব এই জিনিসটা ইয়ে করে কি করছি আমি কি করছি বাবা কি করছে,
0: খুব ভালো। তো আর কি বলবো, ছোট বাচ্চারা তো বড়দের দেখেই শেখে না, দেখো একটা ভালো পরিবারের একটা ভালো মানে সংস্কৃতি যে পরিবারে আছে, ভালো সংস্কৃতি যে সমস্ত পরিবারে আছে বাচ্চাগুলো ভালো হয়, যেটা ভালো দেখবে শিখবে। এই জন্য বাচ্চাদের সামনে কখনো রাগারাগি বা একজন আরেকজনকে দোষারোপ করা, হইচই করা, এগুলো একদম করতে
1: নেই। এই জিনিসটা আমি আরেকটা জিনিস দেখেছি, ও আমরা যদি কেউ একজনের সঙ্গে একজনের একটু রুডলি কথা বলি বা একটু জোরে কথা বলি, একদম পছন্দ করে
0: না, না এটা বাচ্চারা নিতে পারে, সেটাই বললাম তো,
1: ও খুব চিৎকার করে, ও মানে ও হয়তো বা বোঝাতে চাইছেন হ্যাঁ তোমরা
0: তুমি বাবাকে যদি কিছু বলো সেটাও প্রতিবাদ করবে, বাবা মাকে কিছু বললে সেটাও প্রতিবাদ করবে, এই জিনিসটা বাচ্চাদের খুব ভালো, তখনই ওই বোঝা যায় যে বাবা মায়ের মধ্যে যে একটা ব্যালেন্স, হ্যাঁ দুজনকেই সমান ভালোবাসে, এটা কিন্তু বোঝা যায়, তাই না? এই জিনিসটা বাচ্চাদের মানে খুব ফিল করি বা দেখি আর কি, যে তখন অনেক সময় হাসিও পায়।
1: হ্যাঁ ওর বাবা যদি আমাকে মানে ও খাচ্ছে না, তো ওর বাবা বলবে হ্যাঁ কেন খাচ্ছে না তুমি, ওর বাবা আমাকে
0: বলো না, হয়তো বাবাদের তুমি খেতেই ডেকেছো, একবারে এলো না, দুবার ডাকলে এলো না, তিনবার সময় গলা উঁচুই ডাকতে হবে না, খেতে আসো বসে আছি, তখন ও বলবে এরকম করছো কেন।
1: হ্যাঁ ও খুব, ও তো এখনো কথা বলতে পারে না, কিন্তু বুঝি আমরা ও যে মানে সেন্টিমেন্ট করছে বা ওর জিনিসটা পছন্দ হচ্ছে না,
0: বাচ্চাদের সঙ্গে আসলে কোন রকম মানে এ ধরনের ব্যবহার করা উচিতই না। আর এরকম তুমি যখন এভাবে গড়বে না, ও যখন ভবিষ্যৎ জীবনে দেশের সুনাগরিক হয়ে উঠবে বা ও সংসার জীবনে, কিন্তু এগুলি সব অ্যাপ্লাই করবে, কিন্তু তুমি যেটা করছো বা বাবা যেটা করছে ও এটা নেবে, এটাই নিয়ম। আচ্ছা এই যে তোমার জিনিসপত্রগুলো তুমি তৈরি করো বিক্রি করো, তোমার আগে কিরকম খদ্দের ছিল, মানে আগে কিরকম লোকজন কেনাকাটি করতে আসতো, কিরকম মহিলারা বা এখন কিরকম আসেন?
1: আগে আগে বলতে আমি আমার স্টার্ট হয় 2021-এ, প্রথমে তো বললাম আমি আমার স্টার্ট হয় জুলাই থেকে, হ্যাঁ তারপর আর পরেই যেহেতু পুজোর টাইমটা, ওইবার না আমি প্রথম আর 1200 টাকার ম্যাটেরিয়ালস এনেছিলাম, ওই যে বললাম আমি আমার জন্য 2-3টা বানিয়েছি, তারপর আমি পরতাম, সবাই পছন্দ করতো, তারপর 2000 টাকার ম্যাটেরিয়ালস আনিয়েছি। ম্যাটেরিয়ালস গুলো সবগুলো কিন্তু খুব খুব বেশি, র ম্যাটেরিয়ালস গুলো খুব বেশি এক্সপেন্সিভ হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে, তুমি ক্লে বলো, অক্সিডাইজ বলো, বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস থাকে, তারপর মাটির ওপর থাকে, টেরাকোটার ওপর থাকে, বিভিন্ন রকম থাকে,
0: টেরাকোটার গয়না তো এখন ভীষণ,
1: হ্যাঁ ভীষণ ডিমান্ড, টেরাকোটা থাকে, তো সবগুলো জিনিস কিন্তু তুমি কম্পেয়ার করতে গেলে ভীষণ এক্সপেন্সিভ।

0: মনে হয়েছে যে আমার আসার সময় ওই কিছু মাটির মা দুর্গার মূর্তি থাকে, ছোট ছোট টেরাকোটা,
1: হ্যাঁ টেরাকোটার, এগুলো
0: তখন আনার সময় পাঁচ ছটা ভেঙেও গেছে, সাত আটটা ভেঙেও গেছে, খুব খুব কষ্ট লাগলো, এত কষ্ট করে আনলাম সবগুলো, অনেকগুলো নষ্ট হয়ে গেছে।
1: এটা মনে হবে না যখন তুমি এটা আনো, ওরা সুন্দর করে প্যাক করে দেয় না?
0: প্যাকিংটা তখন 2021 এর কথা বলছি,
1: তখন এতটা বেশি ছিল না।
0: হ্যাঁ,
1: কেন বলছি কি জানো, আমাদের ধরো অনলাইনে যদি কোনো জিনিস নেল পলিশ ধরো, যেমন আমার
0: তখন
1: তিনটে নেল পলিশ এসছে, একেবারে কি বলবো, এত সুন্দর করে প্যাক করেছে দেখার মতো, ভাঙেও নি সুন্দর।
0: তখন এখন কিন্তু অনেকটা আপডেট এই ক্ষেত্রে, তখন এত আপডেট ছিল না, বক্সের মধ্যে সব মেটেরিয়ালস একসঙ্গে দিয়ে ওরা প্যাকিং করে দিয়ে দিয়েছে।
1: আগের কথা বলছো, আগে যেটা
0: 2021 এর কথা, মানে এরপর আজকে 5 বছর হয়ে গেছে,
1: এখন ঠিকঠাক আছে,
0: এখন এখন অনেকটা আপডেট, এক সবগুলো জিনিস এক্সট্রা এক্সট্রা করে দেওয়া হয়, মাটির জিনিসগুলো এক্সট্রা, টেরাকোটা জিনিসগুলো এক্সট্রা, এরপর হচ্ছে গিয়ে তোমার অক্সিডাইজের জিনিসগুলো এক্সট্রা, সবগুলো এক্সট্রা এক্সট্রা করে দেওয়া হয়। তো এখন অনেকটা অনেক অনেক জিনিস আমার নষ্ট হয়েছে, তো আনার পর তোমার স্টার্ট করেছি আমি বানানো, আবার এবার বেশি করে রাত্রে একটা দুইটা তিনটা চারটা অব্দি আমি বসে বসে জুয়েলারি বানাতাম। এখন যদিও সেটা আমি করতে পারি না যেহেতু বেবি আছে, আমি আমার মনে আছে আমার বেশি, আমি ফার্স্ট ফার্স্ট কত টাকার মাল এনেছি আমার ঠিক মনে নেই, ফার্স্ট বছর আমি 49,000 প্রায় সেল করেছি।
1: সবাই
0: সবাই
1: ম্যাটেরিয়ালস কত টাকা ছিল?
0: ম্যাটেরিয়ালস তেমন তেমন বেশি ছিল না, আমি কিছু জিনিস আমি নিজেই বানাতাম।
1: আচ্ছা,
0: ওই যে আমার, আমি আবার একটু হালকা সেলাই করতে পারি, অনেকে বাড়িতে এসে নাইটি কাটার জন্য, কুর্তি স্টিচ করার জন্য আসতো,
1: ওই কাপড়গুলো,
0: এক্সট্রা কাপড়গুলো, ওই এটা দিয়ে আমি অনেক রকমের কিছু বানাতাম, অনেক অনেক কিছু আমি ঘর থেকেই জোগাড় করতাম। তারপর হচ্ছে গিয়ে ওই যে পাটের সুতাগুলো, পাটের বস্তার যে সুতাগুলো হয় ওইগুলো
1: দিয়ে,
0: অত অনেক কিছু দিয়ে আমি জোগাড় টাইপের করে অনেক কিছু আমি,
1: হ্যাঁ
0: ওইটা আমার একটু ইয়ে আছে,
1: বোঝাই যাচ্ছে তুমি ভীষণ ক্রিয়েটিভ,
0: ট্রাই করি বেস্টটা করার। তো সবাই দেখছি যে খুব খুব বেশি ভালোবাসা দিয়েছে। আমার একটা পেজ আছে বি ট্রেন্ডি বলে, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাও বি ট্রেন্ডি বলে, নামটা আমার হাজবেন্ড সিলেক্ট করেছে,
1: নামটা কিন্তু দারুণ হয়েছে,
0: বি ট্রেন্ডি। ওর আমি বলেছি যে আমি একটা পেজ খুলবো, তুমি, ও সবকিছু ওই খুলে দিয়েছে,
1: আচ্ছা
0: পেজ টেজ সবকিছু ও ক্রিয়েট করে দিয়েছে, ও বলল যে বি ট্রেন্ডি নামটা অনেক সুন্দর, ইউনিক, একটু যা কিছু করবে ইউনিক, সবার মতো না, একটু এক্সট্রা বি ট্রেন্ডি রাখো, যেহেতু ট্রেন্ডিং তোমার কাছে সবকিছু যা থাকবে, এখন যা ট্রেন্ডিং এ চলছে এটাই তোমার কাছে থাকবে।
1: তো পুজো আসছে, তোমার এবারের প্রস্তুতি কি?
0: এবারের প্রস্তুতি, এবার এখন রিসেন্ট, এখন রিসেন্ট মানুষ অক্সিডাইজার থেকে ক্লে আর টেরাকোটা মাটির জিনিসগুলো, পোড়া মাটির যে জিনিসটা হয় ওই জিনিসটা একটু বেশি পছন্দ করছে।
1: চললো বেশ কয়েক বছর,
0: হ্যাঁ অনেক বেশি, আমি 40 টাকা, 50 টাকা, 60 টাকা, 70 টাকা করে করে মানে 100, 150, 200, 300, 400 পিস দোকানেও দিয়েছি কিছু কিছু দাদা। হ্যাঁ ওই যে দাদা, তারা বাড়ি থেকে, ওরা তো একটু হোলসেলে নিত, 40 টাকা, 50 টাকা করে দিলে ওরা 100 টাকা করে আরামসে দোকানে বিক্রি করতে পারে, তো 70 টাকা করে তো ওরা আমার আমার থেকেই নিয়ে যায় সবাই। তো আর বাকিরা, বাকিটা তোমার দোকান, দোকানের যে দাদা তারা ওই, ওরাও অনেক হোলসেলে নিত। তখন আমাদের এখানে কিন্তু অক্সিডাইজ জুয়েলারির তেমন একটা চল ছিল না, যখন আমি বানাচ্ছি বা আমি কাজ করছি, সঙ্গে আবার ইয়াররিংস,
1: আর প্রথম দিকে তোমার এটার বেশ দামও ছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভীষণ, আমি আমি এটা থেকে আমি মোটামুটি ভালো টাকা ইনকাম করেছি, যেটা সত্যি কথা অনেকটা। আর আর সবচেয়ে বড় কথা, আমার বাইরে যেতে হতো না, আমি ঘরে বসে আরামসে সবকিছু করতে পারতাম, আর মানুষ আমার বাড়ি থেকে এসে নিয়ে যেত,
1: সেটাই তো, সেটাই বড় পাওয়া।
0: তারপর হচ্ছে গিয়ে তোমার আমার জুয়েলারি আমি পার্সেল করে গুয়াহাটি পাঠিয়েছি, গুয়াহাটি, তারপর কলকাতায় আমার কিছু পরিচিত যারা ছিল তারাও পছন্দ করতো, যেহেতু পেজ আমি ক্রিয়েট করেছি তো সবাই তো দেখতো সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ আবার বাংলাদেশ থেকেও কিছু জন মেসেজ করেছে, আমি তোমার জুয়েলারি গুলো নিতে চাই, কিভাবে নেব? আমি বলছি যে আমার তো এই সুবিধাটা তো আমার নেই, আমি তো এত বড় এখনো ইয়ে করতে পারিনি যে ইন্টারন্যাশনালি, আর ইন্টারন্যাশনালি কুরিয়ার করার ক্ষেত্রে অনেক কিছু রাখতে হয়,
1: অনেক
0: ওই ট্রেড লাইসেন্স আমার দেশের বাইরে বাংলাদেশ থেকে আমাকে একজন দেখে, আমার কাজ, হাতের কাজ দেখে আমাকে বলেছে যে আমি, এটাই আমার কাছে অনেক বড়। আমি ওই দিন খুব ইমোশনাল হয়ে গেছিলাম যে হ্যাঁ, কেউ একজন আমার কাজ দেখে পছন্দ, তাও আমার দেশের না, আমার স্টেটের না, অন্য একটা দেশ, হ্যাঁ অন্য

0: একটা দেশ থেকে, তো এটা আমার কাছে খুব খুব ইয়ে ছিল। তো আমি রাতে একটা দুইটা তিনটা চারটে অবধি কাজ করতাম, তোমার স্টিল কোত করে যাচ্ছিলাম। পুজোর সময়টা আমার খুব ভালো যেত।
1: আচ্ছা,
0: হ্যাঁ, পুজোর সময়টা আমার খুব ভালো যেত, কারণ কি আমার কাছ থেকে যারা জুয়েলারি নেয়, আমি সবাইকে বলি তুমি আমার কাছ থেকে জুয়েলারি নিয়েছো, তুমি আমাকে একটু টাকা 10 টাকা 20 টাকা কম দাও, কিন্তু আমাকে একটা রিভিউ দেবে। সবাই আমাকে রিভিউ দিত, দিদি তোমার জুয়েলারিটা পরেছি, খুব সুন্দর লেগেছে, এই জিনিসটা আমার জন্য খুব ইয়ে করতো।
1: সেটাই, নতুন নতুন যখন একটা মানুষ কাজ শুরু করে, এটা তো বিশাল পাওনা না?
0: সব থেকে মানে তুমি একটা হাতের কাজ করেছো এটার মধ্যে, বা তুমি একটা রান্না করেছো, সব থেকে বড় কথা হচ্ছে কে তোমাকে, কারা তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে। অ্যাপ্রিসিয়েট করাতে কিন্তু খুব খুব পাওনা, কিন্তু যে কোনো কেউর ক্ষেত্রে, আমরা যারা বাড়িতে থাকি কিংবা বাইরে আমাদের কোনো একটা কাজে যদি কেউ অ্যাপ্রিসিয়েট করে, আমরা কিন্তু খুব খুশি হই। কেউ হয়তো বা হ্যাঁ বলি, কেউ বলি না, কিন্তু খুব খুশি হই। আমিও এই কেউ যদি আমাকে বলে যে হ্যাঁ তোমার হাতের কাজটা খুব সুন্দর, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে।
1: যেটা তুমি কি বলবো, পয়সা দিয়ে যেটা কেনা যায়, হ্যাঁ মানুষের ভালোবাসা, সম্মান।
0: হ্যাঁ, আমি আমি যখন তোমার
1: কাজের প্রতি যে সম্মানটা বা যে ভালোবাসাটা মানুষ দেখাচ্ছে, এটা তো বিশাল ব্যাপার।
0: আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলেছিলাম, একটা সাধারণ মেয়ের হোয়াটসঅ্যাপে আর কতজনই বা থাকে, তো এর মধ্যে যারা শুধু এইটা খায়, এখানে তো আমি আর ছেলেদের অ্যাড করতে পারবো না, মেয়েদের 10-15 জন আমি অ্যাড করেছি। এর থেকে হয়তো বা আমার অনেক ক্লোজ, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলির কেউ অনেকেই লেফট হয়ে গেছে, এমন গ্রুপ তো অনেক আছে, এইতে কি স্পেশাল আছে, তেমন তো কিছু নেই। তো তারপর আমি যখন 7-8 জন ছিল, সব অনেকজন লেফট টেফট হয়ে, তো 7-8 জন
1: নতুন বন্ধু
0: যখন খুলেছি,
1: হ্যাঁ
0: যখন গ্রুপটা আমি খুলেছি 7-8 জন, আর এখন 2026 দাঁড়িয়ে আমার গ্রুপের মেম্বার 550-র উপরে।
1: বাহ, এতেই তো বোঝা যাচ্ছে তোমার
0: 550-র উপরে
1: তোমার প্রতি, তোমার কাজের প্রতি কতটা ভালোবাসা
0: সবাই। আর একটা জিনিস না বললেই নয়, আমার পিলোনিয়ার অনেক দিদি, হ্যাঁ অনেক দিদি, অনেক মেকআপ আর্টিস্ট বা নর্মাল, হ্যাঁ তারাও আমাকে অনেকটা ইয়ে করেছে, হ্যাঁ হ্যাঁ অনেকটা হেল্প করেছে বলতে, কারণ ওদেরও পরিচিতি অনেক বেশি থাকে, অনেকটা একটা পোস্ট শেয়ার করলে অনেকজন কিন্তু ইয়ে করে, পছন্দ করে। আমার একজন খুব ক্লোজ একজন দিদি মেকআপ আর্টিস্ট, কেউ যদি জিজ্ঞেস করে দিদি আমি শাড়িটা কার কাছ থেকে নেবো, জুয়েলারিটা কার কাছ থেকে নেবো, দিদি ফার্স্টেই বলে যে হ্যাঁ নিকার কাছ থেকে। আমার আমার ডাক নাম নিকা, তো সবাই নিকা বলেই চিনে, অন্তরা বলে সবাই চিনে না, নিকা বলেই চিনে, নিকার কাছ থেকে নাও। তো এমন এক্ষেত্রেও অনেকে আমার অনেকটা হেল্প করেছে, তো এই জন্যে হয়তোবা খুব কম সময়ে, কম সময়ে আমি মোটামুটি একটা ভালো ইয়ে করতে পেরেছি। আর এখন এখন আমার জুয়েলারির সঙ্গে সঙ্গে শাড়ি, কুর্তি, নাইটি, মোটামুটি সবকিছুই আমি অনলাইনে সেল করি। অনলাইন গ্রুপের কেউ যদি বলে যে আমার আমায় কুরিয়ার করে দাও, আমি আমি ঘরে বসেই নিতে চাই, তো আমি ডাইরেক্ট করে দিই, প্রবলেম হয় না। ঠিক আছে তুমি হাফ, আমি হাফ দিয়ে দেবো। আর ধরো না একসঙ্গে যদি 6-7টা বা 8-9টা শাড়ি নেয়, তো এক্ষেত্রে আমারও কিন্তু ডেলিভারি চার্জটা অনেকটা কম পড়ে,
1: সেই
0: তো
1: ওই সঙ্গে যদি বেশি,
0: ওই ক্ষেত্রে অনেকটা আমার ডেলিভারি চার্জটা কম পড়ে। তো আবার দেখি যে কেউ একটা শাড়ি অর্ডার করে, অনেকে একটা শাড়ি অর্ডার করে বা একটা ব্লাউজ অর্ডার করে, তো এই ক্ষেত্রে একটা ব্লাউজের ক্ষেত্রে দেওয়াটা একটু চাপ হয়ে যায়,
1: চাপ হয়ে যায় একটা জিনিস তো।
0: হ্যাঁ, তো একটা শাড়ির ক্ষেত্রে অনেকে আবার তোমার ঠিক আছে 100 টাকা আমি ডেলিভারি চার্জ দেব, 100 টাকা আমি ডেলিভারি চার্জ দেব, আমি নেব।
1: আচ্ছা, তো ধরো ব্লাউজ হলে তো ওর অনেকটা,
0: হ্যাঁ অনেকটা
1: বেশি পছন্দ।
0: আমার নিজেরই হয় যে তুমি 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে, আর আমাদের ত্রিপুরাতে স্পেশালি ডেলিভারি চার্জটা অনেক বেশি
1: বেশি,
0: হ্যাঁ অন্য অন্যখান থেকে। আমার আমার র মেটেরিয়ালস যে আছে, র মেটেরিয়ালস এ আমার ডেলিভারি চার্জ 1000-2000 টাকা দিতে হয়, কারণ এগুলো তো ওয়েটও বেশি হয়, আর অনেকটা কেয়ারফুলি আনতে হয়,
1: লিকুইড থাকে,
0: ম্যাট থাকে, কালার থাকে, মাটির জিনিস থাকে, টেরাকোটা থাকে, তো অনেক এই ক্ষেত্রে অনেকটা ইয়ে করতে হয়। মানে আমি সবকিছু ইয়ে করতে গেলে আমার অনলাইনের থেকেই আমি ভালো একটা ইয়ে পেয়েছি, পরিচিতি পেয়েছি।
1: লোকাল যারা আছে তারা তো ধরো মায়েরা বোনেরা সরাসরি গিয়েই তো তোমার থেকে,
0: সবাই আমার বাড়ি থেকে গিয়েই আনে।
1: আর বাইরে যাদের পাঠাচ্ছ কিরকম লোকজন?

0: তোমার জিনিস নিতে চাইছে, কিরকম সাড়া পাচ্ছ, কতজন হবে?
1: হবে ভালো, তোমার আগরতলা, আমি মোটামুটি আগরতলা, যেগুলো আগরতলা উদয়পুরের গুলো, আমি মোটামুটি মাসের মধ্যে একবার দুবার আগরতলা যাওয়া হয়, যেহেতু বেবি আছে, ওর ভ্যাকসিন টেক্সিন নিয়ে ডাক্তার নিয়ে যেতে হয়, তো আমি তখন হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দিই। তো হ্যান্ড টু হ্যান্ড দিলে কি হয়, এক্সট্রা যে ওর ডেলিভারি চার্জটাও দিতে হয় না। আমি আগে থেকে বলে দিই যে তোমার যদি লাগে আমায় 10-15 দিন আগে বলে দিও, আমি যখন যাবো তখন নিয়ে নেব। আগরতলার একজন দিদি, ওনার হয়তো বা কোনো রিলেটিভ পিলোনিয়াতে আছে, ওনার মেয়ে ভালো গান করেন, তো ওই দিদি আমার থেকে জুয়েলারি নিত, তো গানের স্কুলে পড়ে যেত, স্কুল থেকে আমার না বলে হলেও আমার 10,000-15,000 টাকার আমার আমি পার্সেল পাঠিয়েছি।
0: আচ্ছা,
1: হ্যাঁ, দিদি সকালবেলা ট্রেনে করে এসে নিয়ে যেত, সকালে ট্রেনে করে এসে আমি স্টেশন গিয়ে দিয়ে আসতাম।
0: বাহ,
1: খুব মানে আমি বলে দিতাম যে একটু টাইমলি আমাকে দিও, যেহেতু ওই গানের প্রোগ্রাম সবাই সেম টাইপের জুয়েলারি পরতো। আবার অনেক সময় দিদি আমায় বলতো যে আমরা ড্রেস কোড এইটা আছে, আমরা এই শাড়িটা পরবো, এই শাড়িটার সঙ্গে কোন কি টাইপের জুয়েলারি হলে ভাল লাগবে তুমি বানিয়ে দিও, এতটুকুই ট্রাস্ট করে। হ্যাঁ, আমি যদি বানাই, আমি যদি আমার পছন্দ মতো দিই, বেস্ট হবে। আর সব সময় মানে খুব অ্যাপ্রিসিয়েট করে ওই দিদিও যে হ্যাঁ তুমি করো, আমরা তোমার পাশে আছি।
0: আচ্ছা, এই যে তুমি যে এত সুন্দর একটা কাজ করছো, কাপড়ের একটা ব্যবসা তোমার রয়েছে, কাপড় মেয়েদের জিনিসের রয়েছে, প্লাস এটা করছো হাতের কাজটা, তুমি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে কি বলবে? কোনো বন্ধু যদি তোমার থেকে দেখে অনুপ্রাণিত হয়ে এরকম একটা কাজ করতে চায়, তার জন্য কি বলবে বলো?
1: এই ক্ষেত্রে এই কাজটা বাড়িতে বসে করা খুব সহজ, সবচেয়ে বড় কথা। তুমি বাড়ির অন্য কাজের পাশাপাশি এই কাজটা আরামসে করতে পারো, যে টাইমটাতে আমরা ফোন স্ক্রোল করি বা রিলস দেখি, যে টাইমটা একটা হ্যান্ডমেড ক্লে জুয়েলারি বানাতে একটু টাইম লাগে, কিন্তু যে অক্সিডাইজ জুয়েলারিটা খুব সহজে বানানো যায়, খুব সহজে সবকিছু রেডি করা থাকে, কিন্তু হ্যান্ড অক্সিডাইজের জুয়েলারি।
2: শুনলেন অনুষ্ঠান আমিনারী, আমিনারী অনুষ্ঠানে প্রথমে শুনলেন আমার কথা, পরে শুনলেন অপরূপা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মিলনিয়া। এখন প্রথমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং পরে বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান।

এতক্ষণ শুনলেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে। পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। অনুষ্ঠানে আজ শুনবেন মান্নাদের গাওয়া কিছু হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানের প্রথম গান শ্রী 420 ছবি থেকে, গানের গীতিকার শঙ্কর জয়কিষাণ, সুরকার শৈলেন্দ্র।

এবারের গানটি শুনুন, তেরে মেরে স্বপ্নে ছবি থেকে, শিল্পী মান্না দে। গানটির কথা লিখেছেন নীরজ এবং সুর দিয়েছেন এস টি বর্মন।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে আজ শুনছেন মান্না দের কণ্ঠে হিন্দি ছায়াছবির গান। এবারের গান দিল হি তো হ্যায় ছবি থেকে, গীতিকার শাহির লুধিয়ানভি এবং সুরকার রোশা।

এবারের গান মৌসুম সুহানা ছবি থেকে। গানের গীতিকার দীপক জৌনপুরী, সুরকার বসন্ত দুলাল।

অবকাশ রঞ্জনী অনুষ্ঠানে শুনছেন মান্নাদের গাওয়া বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। এবারের গানটি শুনুন আনন্দ ছবি থেকে। গানটির গীতিকার যোগেশ গৌর, সুরকার সলিল চৌধুরী।

গানটি শুনলেন সীমা ছবি থেকে। গীতিকার ছিলেন শৈলেন্দ্র, সুরকার শঙ্কর জয়কিষাণ। অবকাশ রঞ্জনী অনুষ্ঠানের সবশেষ গান মেরা নাম জোকার ছবি থেকে। গানটির কথা লিখেছেন নীরজ, গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষাণ। अल्ट्रा चैनल्स को

মেরা নাম জোকার ছবির এই গানটি দিয়ে শেষ হলো আজকের অবকাশ রঞ্জনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন বান্নাদের গাওয়া বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন লোকসঙ্গীত, শিল্পী পরীক্ষিত বালা।

0: পরপর তিনখানি লোকসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন পরীক্ষিত বালা। লোকসঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনুন মাইগ্রেন নিয়ে কিছু কথা।
1: তাবো কক সওয়ান মাইগ্রেন এবা বখরক সামানি বেমার নই বখরক সামানি কাইসা কেবেং মুং আবনো সং যতন কিসামিসা সাউই মানিয়া করই আবনো সং যতন কিসামিসা সিনি যাক বখরক হামিয়া লুমানি হাই প্রেসার মকলনি নোক ফান কেসে মকলনি নোক ফান ন কেসে কেরেন বাই কলব যাক বরক রগনি বিশিঙ্গন ও বখরক সামানি গবাং খে নোক যাগ কেবো কেবো খে বখরক সামানি হামনানি বাকি ডাক্তার ন সঙ্গিয়াউন প্যারাসিটামল হাই বিথিরক চাবায়ো আবরক কুসু জায়গা ফানো সুযোগমানি কেরেই তাই চাইয়া কিফিলেই আবো বসাকনি বাকি হামিয়া তাই কিরমা সিংসা অঙ্গি মানো বখরক সামানি বেমার বখরক সামানি লে বেমার টিকননি বাকিব অঙ্গি মানো বেমার কতরনি বাকিব বখরক সাউই মানো ও বখরক সামানি তামুঙ্গই আবন রগই কিসা কিসা নালিয়ান খরক সামানি তাবুক সাক জরা সৈ সৈ তামুঙ্গই আবো তাবুক ফানো সাউই মায়া জেসে ফানো উংমানি বিশিংতই খরক সাউই মানো আবরংনি বিশিং তঙ্গ নার্ভস খরক গতিউমার ইংখে নার্ভাস ইংখে প্রেসার তংখে অবরক আবরক টর্খে এবা ফুলিকে সতনজাখে এবা কই থাংখে ন খরগ খরক সাওনি রমৈনা জাগু বেলাই ওয়ানামা এবার টেনশন হেডেক নি বাগিন চিনি বরক নি বিশিং 90% খরক সামানি নুক জাগু টং খ্রাই সাখ্রাই করই টং থগিয়া বেলাই ওয়ানামানি লেংমানি দুঃখ নাংমানি এবার কোনো কাইসানো মাননানি বাকি এবার কপলাই ইংয়ানি ওয়ানামা আবহাই রক গবাংমা কারণনি বাকি বখরক সাওই মানো তুমুং আবহাইনি বাকি খরক সামানি হিংকে বাহাইকে সাউই মানাই আবো নাইলিয়ানো বখরকনি বেবাক জাগা এবা গদনাও সামানি কপালনি খাগনি সাকে কপাল কলৈয় সিনখে সাব তাই বখরক হিলিক হাই মাতংনাই তালসা তালনৈ বখরক সামাং বিশা বিশিগনৈ রক তঙ্গ ওয়ানাওয়াই খরক সামাও গবানা মুসুইয়া কোনো বিথিব চাওয়াই কমিয়া অমাহাই জরাবো বেমার ন যে সাখে ফানো বিনি বেলাই ওয়ানমানি তাই মানসিক অশান্তি নি তামুঙ্গই ইং রুতুগৈ আ ওয়ানমানো হামরেখেন বিনি খরক সামানো হামরাই মাননাই ওয়ানাওয়াই খরক সামানি ওল ভাইরাস বাই ইংজাক কুলুমনি বাকিব বখরক সাউই মানো আবরক ইংখা টাইফয়েড ম্যালেরিয়া মেনিনজাইটিস এনকেফেলাইটিস অবহাই বেমার বাই মানজাকে কুলুমতুতৈন বেলাই খে বখরক সাউই মানো থৈনি বুতং এবা শিরনি বিশিংতৈ খরক সামানি বিশিং মাইগ্রেন টেম্পোরাল এবা ক্লাস্টার হেডেক থৈনি শির ব্লাম ছয়খে লাইয়া হিংখেব বখরক সাও তুমুং ন আবনি বাকি খরক সামানি সিনি জাগমাখে অবহাই বেলাই খরক সাও চুক চুক কুসুবমাহাই মাতঙ্গ তাই কেব

0: bono buma hai matongai bokrok ni jeba khaksa srapsa sanai kisa hamai salsa salai ni olo tai waisa sanai khorok samani logiwo oklai chao tai kubo kubawo obo samakhe kisa bosongnorogo belai khe joraromai tibi rognai khe belai berai khe kasang tai kutung manai samani belai kutung satungo tongai asumsa kasang hai jagawo tongke bokhorok samani bemar chengi mano tumung rokebo o bemar bai manjagi tongke nilar tai manak noggo lerani nangnai kobakha hinke bokhorok samani bithi chakheno o bemar no kisa yakagai manana omo hai bokhorok sadagnai borok rok o bemar no ahaino hamana hinei nasingi tongyaboi sijak doctor bai naijagai bongni kokni raijatei bithi rok chanani nango tumung no naijak yakhe abuni bagai mokol kana tai bosakni jesepano manai kothui eba choliya ungi thangnai tai patimung sitra patebi mano hambai
1: ককবুরুক অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাইগ্রেন নিয়ে কিছু কথা। অনুষ্ঠানে এবারে শুনুন লোকগীতি শিল্পী ঝর্ণা দেববর্মা।

0: একবার অনুষ্ঠানে শুনলেন ককবরক লোকগীতি, শিল্পী ছিলেন ঝর্ণা দেববর্মা। আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে কৃষক ভাতের জন্য অনুষ্ঠান কিষাণবাণী। অনুষ্ঠানে আজ শুনবেন মাসকলাই চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা, বলবেন ডক্টর উৎপল গিরি।
1: বন্ধুরা, কিষাণবাণী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক।
1: শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা, আপনাদের সকলকে আজকের কিষাণবাণী অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। কিষাণবাণী অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয় হচ্ছে মাসকলাই চাষ। মাসকলাই চাষের গুরুত্ব, সম্ভাবনা এবং এর বাজার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে উপস্থিত রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরির কাছ থেকে। নমস্কার ডক্টর গিরি।
2: নমস্কার,
1: আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। মাসকলাই চাষের বর্তমান গুরুত্ব সম্পর্কে আপনি কি বলবেন আমাদের এই রাজ্যের পরিপ্রেক্ষিতে?
2: আচ্ছা, ত্রিপুরার পরিপ্রেক্ষিতে মাসকলাই চাষ এখনকার দিনে আমাদের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ আমরা মোটামুটি শুধুমাত্র ত্রিপুরা না, বিভিন্ন মানে ভারতবর্ষের সমস্ত মানে জায়গায় দেখেছি, ভারতবর্ষের যে সমস্ত যতটা আমাদের ডাল জাতীয় ফসল মানে ডিমান্ড আছে সে তুলনা আমরা তৈরি করতে পারছি না বা উৎপাদন করতে পারছি না, তার জন্য আমাদের মানে মানে আমদানি করতে হয়। ত্রিপুরার ক্ষেত্রেও সেম জিনিস, আমরা যে পরিমাণ দরকার বিশেষ করে মাসকলাইটা সেই পরিমাণ আমরা তৈরি করতে পারি না। আমরা দেখেছি এখানকার যে আবহাওয়া সেক্ষেত্রে আমাদের মাসকলাই চাষটা খুব ভালোভাবেই করা যায়, এবং শুধু আবহাওয়া নয়, আমরা যদি দেখি যে এর জমির যে জিনিসটা আছে সেই জমিটাও কিছু কিছু জায়গায় একটু প্রবলেম থাকলেও মোটামুটি আমাদের সব জায়গায় উঁচু যে জমিগুলো আছে সেই জায়গায় আমরা মাসকলাইটা ভালোভাবে চাষ করতে পারবো। এবং শুধু সেই উঁচু জায়গাগুলোতে অনেক সময় প্রবলেম হয়, বিভিন্ন ধরনের জলের সমস্যা, খরা হঠাৎ করে হয়ে যায়, মাঝে মাঝে বৃষ্টি থাকে না, মাটি শক্ত হয়ে যায়, কিন্তু মাসকলাই ক্ষেত্রে এটা একটা সুবিধা যে আমরা যে জলের পরিমাণটা যেটা আছে সেটা খুবই কম লাগে, যার জন্য কোনো সময় যদি মানে হঠাৎ করে 10-15 বৃষ্টি না হয়, 15-20 বৃষ্টি না হয় সেক্ষেত্রেও মাসকলাই চাষ করতে কোনো সমস্যা হয় না। তো সেই জন্য, এবং যদি আমরা মানে বিভিন্ন যেখানটা ধরো জলসেচের ব্যবস্থা আছে বা এই সময়টা জলসেচের দরকার হয়, একটা বা দুটো দিনে দুটো জলসেচ হলে আমরা সেটা চাষ করতে পারবো। আর তৃতীয়ত, এই মাসকলাইর মানে যে ডিউরেশনটা এত কম, মানে মাত্র দু মাস আড়াই মাস,
1: আচ্ছা, দু থেকে আড়াই
2: মাসের ফসল হয়। তো এত কম দিনের ফসল হওয়ার জন্য চাষিদের জন্য যে কোনো সময় যে কোনো জায়গায় তার ফসল চক্রের মধ্যে

0: যে কোনো সময় তাকে ফিট করে দিতে পারে। তার সঙ্গে এর সুবিধা হচ্ছে আমরা নর্মালি বিভিন্ন ধরনের জাত পাওয়া যায়, কিছু জাত আছে যেগুলো আমি সারা বছর লাগাতে পারবো, কিছু জাত আছে আবার স্পেসিফিক একটা সময় লাগাতে হয়, সেই জন্য একটু জাতটাকে যদি ঠিকঠাক ভাবে খুঁজে নিতে পারি আমরা মোটামুটি গরমকাল এবং বর্ষাকাল বা মানে বর্ষা পরবর্তী যে সময়টা শীতকালে প্রাক শীত মরশুমটা আমরা মাসকলাই চাষটা করতে পারবো খুব ভালোভাবে এবং ত্রিপুরা ওয়েদার কন্ডিশনে। সেক্ষেত্রে যদি আমাদের একটা জিনিস হচ্ছে যে যখন আমাদের এই বিশেষ করে ত্রিপুরার ওয়েদারের মধ্যে জুন থেকে আগস্ট পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরা কৃষকরা সাধারণত ধান চাষটা নিয়ে ব্যস্ত থাকে, সেজন্য ওরা এই সমস্ত ফসলের উপর গুরুত্ব দেয় না। যদি ওই সময় করতে পারে সেটাও ভালো, যদি ওই সময় নাও করতে পারে সে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের দিকে ওরা যদি লাগাতে পারে সেক্ষেত্রে মানে সবথেকে ত্রিপুরার কৃষকদের ক্ষেত্রে সবথেকে ভালো সময় লাগানোর জন্য সেটা হচ্ছে আগস্ট থেকে সেপ্টেম্বর। এই সময় একটু বৃষ্টিপাতটা কমে আসে, আবার একদম বৃষ্টি থাকে না এরকম না, মাটিটাও ঠিকঠাক হয়, তখন তাদের ধান চাষ রোপণ টোপণ সমস্ত শেষ হয়ে যায়, তখন তারা এই সমস্ত জিনিস লাগাতে পারে।
1: আচ্ছা, তার মানে আবহাওয়াটাকে আমাকে দেখতে হবে, সেই সঙ্গে মাটিটাও তৈরি করতে, মাটিটা কিভাবে তৈরি করবেন?
0: মাটি যেরকম আমরা মানে উঁচু জমি হতে হবে যেখানে জল জমবে না, এবং
1: ঢালু জমিতে অসুবিধা নেই তো?
0: না, ঢালু জমিতে অসুবিধা বলতে যদি বৃষ্টি হয়, ঢালু জমিতে একটা সমস্যা, বৃষ্টি হলে ওই মানে ধস নিয়ে নেমে যেতে পারে, গাছ মরে যেতে পারে, ওইটা যাতে না হয়। সে গাছ যেহেতু গাছটা একদম উপরেই থাকে, আর দ্বিতীয়ত যদি টেরাস করে দেয় ঢালু জমিতে, ছোট ছোট টেরাস করে তার মধ্যে একটু লাগিয়ে রেখে দিতে পারে, তাহলে কোনো সমস্যা নেই। তো শুধু একটা জিনিস একটু দেখতে হবে, এটা যেহেতু ডাল জাতীয় ফসল, তার মানে শিম্বগোত্রীয় লিগুমিনাস, সেজন্য এর যে অর্বুদ গঠনটা এটা এত একটু সেন্সিটিভ, সেই জন্য এদের ক্ষেত্রে পিএইচটা খুবই ইম্পর্টেন্ট। পিএইচটা সাধারণত যদি ভালো 6-এর উপরে যদি কোনো পিএইচ থাকে, নর্মালি 5.5-এর উপরে হলে কোনো সমস্যাই নেই, 6 হলে সব থেকে ভালো। সেই জন্য 5.5 থেকে 6.5-7 পর্যন্ত যদি পিএইচ থাকে এরকম জায়গা সব থেকে ভালো হয়। আরেকটা জিনিস যেটা দেখতে হবে, যেহেতু এটা শিম্বগোত্রীয় ফসল এবং ডাল জাতীয় ফসল, এটা বীজটা যখন লাগানো হবে তখন যাতে বীজ শোধনটা রাইজোবিয়াম কালচার বা বায়ো ফার্টিলাইজার দিয়ে যেন করে, আর যদি রাইজোবিয়াম কালচার না মানে এমনি বীজেও না করে, যে যদি ভালোভাবে জমি তৈরি করতে চায় যেন জমিতে গোবরের সাথে সেটার একটা প্রয়োগ করে রাইজোবিয়ামটা, তাহলে এর যে ওই যে নডুল ফরমেশান বা এ ফরমেশান সেটার ক্ষেত্রে অতটা মানে খুব একটা ভালো উপকার হবে। ঠিক আছে, এছাড়াও আরও যখন জমির বীজটাকে তৈরি শোধন করছে, তোর এটার একটা সিস্টেম আছে বীজ শোধনের, আমরা বলি FIR, প্রথমে ফাঞ্জিসাইড, তারপরে ইনসেকটিসাইড, তারপরে রাইজোবিয়াম। ফাঞ্জিসাইডটা যখন দিয়েবে তখন এক সপ্তাহ মোটামুটি আগে বীজ লাগানোর দিয়ে, তার 2-3 দিন পরে ইনসেকটিসাইড দিয়ে তাকে শোধন করতে পারে যদি তারা মনে করে, এবং যখন বীজটা যেদিন লাগাবে সেই দিন আধ ঘন্টা কি 1 ঘন্টা আগে ওটা রাইজোবিয়ামের সঙ্গে তাকে বীজের সঙ্গে মিক্সড করতে হবে, সেক্ষেত্রে কিছুটা গুড় বা ওই জাতীয় কিছু একটা দিয়ে হালকা করে ওই সিডটার সঙ্গে মিক্সড করতে হবে রাইজোবিয়াম কালচারটা। এটা হচ্ছে তার বীজ শোধনের একটা নিয়ম। যদি এইটা করতে পারে যে কোনো শিম্বগোত্রীয় বা লিগুম জাতীয় ফসলের ক্ষেত্রে এই ধরনের বীজ শোধনটা করে বীজটা লাগানো উচিত।
1: আচ্ছা, বীজটা তো লাগাবেন, সেটা কিভাবে লাগাবেন, অর্থাৎ চাষ পদ্ধতিটা কিরকম?
0: চাষ পদ্ধতি যেরকম জমি তৈরি করে, সবজির যেরকম জমি তৈরি করে সেরকম করবে। এবার যখন জমি তৈরির সময় যেরকম সার দেওয়া, আমি বলবো যে সারটা হচ্ছে কানিপতি মোটামুটি 14 কেজি ইউরিয়া আর 40 থেকে 60 কেজি মতো সুপার ফসফেট, এবং 6 থেকে 7 কেজি মতো পটাশ বা 5.5 থেকে 6 কেজি মতো পটাশ কানিপতি জমি তৈরির সময় দিয়ে এটাকে করতে হবে। ভার্মি জমি কেঁচো সার যেরকম যত খুশি দিতে পারি জমি তৈরির 1 সপ্তাহ 10 দিন আগে, চুনটা দিলে ভালো, কারণ আমাদের ত্রিপুরার ক্ষেত্রে চুনটা খুবই অপরিহার্য পিএইচটাকে বাড়ানোর ক্ষেত্রে, চুন যত পরিমাণ দিতে পারে 1 সপ্তাহ 10-15 দিন আগে। দেওয়ার পরে এবার জমি তৈরি হয়ে গেলে জমি তৈরির সময় লাইন থেকে লাইনের দূরত্ব মোটামুটি 25 থেকে 30 সেন্টিমিটার,
1: আচ্ছা
0: এর বেশি দেওয়ার দরকার নেই, এবং গাছ থেকে আছে শুধু 10 সেন্টিমিটার, এরকম করে বীজটাকে লাগানোর দরকার আছে। এবার তারপরে আগাছা দমন করে 20-25 দিনের মাথায় একটু আগাছা দমন করে দিতে হয়, এবং সঙ্গে একটু জল সেচ যদি দিতে পারে, যদি বর্ষাকালে লাগায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।

0: কিন্তু শীত যদি গরমকালে লাগায় তাহলে একটু জলসেচ, যদি বৃষ্টিটা কম হয় তখন 30-35 দিনের মাথায় একটু জলসেচটা দেওয়া দরকার, কারণ ওই সময় ফুলটা আসে এবং ধীরে ধীরে তার যে সুটিটা তৈরি শুরু হয়, তো সেই জন্য ওই সময় একটু জলসেচ দিতে হবে, বাকি তার আর কোনো কিছু করার দরকার নেই।
1: আচ্ছা, এটার জন্যে কি কোনো ধরনের বেড়া বা ওই জাতীয় কিছু তৈরি করে দিতে হবে, সেটা যাতে এটার উপর সেটা মানে বইতে পারে, কিংবা এটা মাটিতেই থাকবে?
0: মাটিতেই থাকবে, এটার কোনো আগাছা নাশক, আগাছা যদি দমন করতে যে ওই নিড়ানি বা কোদাল দিয়ে কুপিয়ে দিলে যদি ইয়ে করতে পারে সেটাই কোনো, আদারওয়াইজ এর কোনো সমস্যা নেই, এর জন্য বেশি কোনো খরচাও নেই। যেমন মোটামুটি কানি প্রতি 8-10 হাজার টাকার মধ্যে আরামসে হয়ে যাবে, এবং যদি সেভাবে সঠিকভাবে সমস্ত কিছু করতে পারে মেশিন টেশিন দিয়ে, সেখানে আরও কমিয়ে যাবে 6-7 হাজার টাকার মধ্যে কানি প্রতি খরচার মধ্যে হয়ে যাবে, শুধু বীজের দাম, কিছু লেবারের দাম, আর বেশি জল বা সারের খুব একটা বেশি প্রয়োজন হয় না, তো এই তার খরচা।
1: এর বাজারে চাহিদা কেমন রয়েছে?
0: আচ্ছা, আমি বললাম যে আমাদের বাজারে এখন আমাদের ডাল জাতীয় ফসলের খুবই চাহিদা, মানে ডিমান্ড আছে, শুধুমাত্র আমাদের MSP যেটা আছে, আমাদের মানে সরকার থেকে MSPও আছে, সরকার থেকে সেটাও কেনার একটা প্রভিশন আছে, বিভিন্ন কৃষি দপ্তরের জায়গা থেকে বিভিন্ন জিনিস কেনার আছে। তাছাড়াও আমরা দেখবেন, আমরা যদি একটা জায়গায় আমাদের ত্রিপুরার ক্ষেত্রে সমস্যা, সেটা হচ্ছে ডাল মিল। এই ডাল মিল যদি ছোট ছোট ডাল মিলও হয়, 1-1.5 লাখ টাকা ছোট ছোট ডাল মিল হয়, যদি কোনো FPO বা কোনো কোনো SHG যদি এইটাকে কোনোভাবে এস্টাবলিশ করতে পারে, বা কৃষি দপ্তরের তরফ থেকে যদি কোথাও আছে, বিশেষ করে আমাদের কলেজেও ডাল মিল আছে, তো এই ডাল মিলগুলো না থাকার জন্য এটার একটু প্রসেসিংয়ের সমস্যা হয়, কিন্তু এর আবার আমাদের মাছকলাইয়ের অন্যান্য ভ্যালু এডেড প্রোডাক্ট এর জন্য খুব লাগে, যেমন বড়ি তৈরি বা বিভিন্ন ধরনের খাবার তৈরির জন্য লাগে, সেই জন্য ডাল মিল না থাকলেও তারা সেইভাবে বিভিন্ন লোকের কাছে তার মার্কেটে তার ডিমান্ড আছে, দোকানে লোকাল মার্কেটেও ডিমান্ড আছে।
1: এটা তো অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং বিভিন্ন ভাবে এটাকে আমরা খেয়ে থাকি, বড়ি বানিয়ে বিভিন্ন কোম্পানি কিন্তু সেটাকে বিক্রি করে, হ্যাঁ, তো এবং লোকালও পাওয়া যায়,
0: লোকালও
1: বেশ দামে কিনতে হয় আমাদের এবং বেশ চাহিদাও কিন্তু
0: চাহিদা আছে, তো সেই জন্য এইগুলো যদি কেউ ভ্যালু এডেড নিজের বাড়িতে কেউ বড়ি তৈরি করেও বিক্রি করতে পারে, অনেকে বড়ি তৈরি করার জন্য SHG গ্রুপ আছে তাদেরকে দিয়েও বিক্রি করতে পারে, FPOরাও কিনে নিতে পারে, লোকাল মার্কেটও কিনে নিতে পারে, তো সেই জন্য এদের বাজারজাত করার ক্ষেত্রে মাসকলাইয়েরও যেরকম ডিমান্ড আছে, যদি কোথাও কোনো ডাল মিল থাকে সেক্ষেত্রে তারা যদি কোনোভাবে ডালটাকে তৈরি করে নিতে পারে তাহলে বাজারেও বিক্রি করতে পারে, নিজের বাড়িতেও খেতে পারে, বিভিন্নভাবে তারা বিক্রি করতে পারে।
1: অর্থাৎ এক কথায় মাসকলাইয়ের চাষ বেশ লাভজনক।
0: লাভজনক। আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে সময় অন্যান্য ফসল হবে না, বিশেষ করে যে গরমকালে যখন আমরা বৃষ্টিপাত নেই বা অন্য কিছু নেই, খালি যে জমিগুলো আছে সেই জমিতে আমরা কিন্তু এটাকে চাষ করতে পারি, হালকা মানে জাস্ট ছড়িয়ে ছিটিয়ে বা এ করে করতে পারি, যে যার জন্য তখন কিন্তু আমাদের সেই তুলনায় খরচাটাও অনেক কমে যেতে পারে।
1: এই মাসকলাই গাছের নিশ্চয়ই কোনো রোগ রয়েছে, এর প্রধান রোগ এবং তার যে পোকা মাকড় সেগুলো কি কি?
0: আচ্ছা, এর যে প্রধান ত্রিপুরার ক্ষেত্রে যে প্রধান রোগটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এক ধরনের ভাইরাস রোগ। ভাইরাস রোগটা মানে পাতাটা হলুদ হয়ে যায়, এই ভাইরাস রোগটাকে বহন করে আবার এক ধরনের পোকা, হোয়াইট ফ্লাই বলে একটা পোকা আছে, সাদা মাছি বলে, ওই পোকাটা কিন্তু এই ভাইরাস রোগটাকে বহন করে, আমরা যদি ওই পোকাটাকে কন্ট্রোল করি তাহলে ভাইরাসটা ঠিকঠাক আসবে না। ভাইরাস রোগের ক্ষেত্রে কয়েকটা প্রিকশনারি জিনিস আছে, কারণ ভাইরাস একবার লেগে গেলে তার কোনো ওষুধ নেই, সেই জন্য সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, সেই জন্য ভাইরাসটাকে আসার আগে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, সেই জন্য বীজ যে সিলেকশনটা এমনভাবে ঠিক করতে হবে যেটা হচ্ছে ভাইরাস রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, এরকম কোনো জাত নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যখন বীজটাকে আমি লাগাতে যাব শোধনটা প্রপারলি করতে হবে। আচ্ছা, তৃতীয়ত যখন আমরা দেখছি যে ভাইরাসটা আসছে সঙ্গে সঙ্গে এক হোয়াইট ফ্লাই কন্ট্রোলের জন্য একটা ইনসেকটিসাইড বা অ্যাসিডামিপ্রিড টাইপ এরকম কিছু একটা, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ পাওয়া যায়, সেরকম এটা এরকম ক্যাটাগরির ওষুধগুলোকে একটু স্প্রে করতে হবে। তার সঙ্গে যখনই আমরা ভাইরাসটা দেখছি সঙ্গে সঙ্গে গাছটাকে তুলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে, রাখা যাবে না।
1: আচ্ছা,
0: এইটাই হচ্ছে তার মেন কন্ট্রোলের উপায়, আদারওয়াইজ এটাকে কন্ট্রোল করা।
1: ভাইরাসটা বুঝবেন কিভাবে?
0: ভাইরাসটা যখন বুঝবেন দেখবেন পাতাগুলো হলুদ হয়ে গেছে, একটা একটা পাতা, একটা একটা গাছ হঠাৎ করে হলুদ হয়ে গেছে, কিন্তু

0: একটু এটাও বুঝতে হবে যে পাতা অনেক সময় ইউরিয়ার অভাবে নাইট্রোজেনের অভাবেও হলুদ হয়, কিন্তু ওটা হলে সমস্ত গাছে হবে। কিন্তু যখন একটা জায়গায় কোনো ভাইরাস লাগছে, প্রথমে একটা গাছ, পরের দিন দেখবেন দুটো, তারপরের দিন দেখবেন তিনটে, মানে একটু আস্তে আস্তে ছড়ছে ছড়াচ্ছে, তখন বুঝবেন যে এটা ভাইরাস আছে। তার সঙ্গে একটা পোকা আছে, হোয়াইট ফ্লাই, সাদা মাছি বললো, তারও প্রাদুর্ভাব তখন থাকবে।
1: ওষুধ
0: বলতে এই যে প্রতিরোধ পদ্ধতি আমি যেটা বললাম এটা আছে, এবং ওষুধ একটাই বললাম, অ্যাসিডামিপ্রিড বলে একটা ওষুধ আছে, এবং এই ক্যাটাগরি আরো কয়েকটা ওষুধ আছে। এইগুলোকে একবার হোয়াইট ফ্লাইটাকে কন্ট্রোল করার জন্য আমাকে ওষুধটা স্প্রে করতে হবে। আর যদি বলেন সেটা হচ্ছে মানে ফল ছিদ্রকারী পোকা আছে, তার সঙ্গে অ্যাফিড একটু ভালো হয়, এইগুলোকে আমরা মোটামুটি কিছু ওষুধ দিয়ে আমরা কে কন্ট্রোল করি। ফল ছিদ্রকারী যে পোকাটা আছে সেটাকে ওই ইভামেকটিন বেনজয়েড বলে এখন নতুন মলিকুল একটা আছে, সেটাকে দিয়ে আমরা স্প্রে করে কন্ট্রোল করতে পারি।
1: ডাল জাতীয় ফসল হিসেবে মাসকালাই চাষ মাটির যে উর্বরতা বৃদ্ধি, সেই বৃদ্ধিতে কতটা ভূমিকা রাখে?
0: আমরা সবসময় বলি যে ফসল চক্রের মধ্যে একটা ডাল জাতীয় ফসল অবশ্যই লাগানো উচিত। ফসলটা তুলে নেওয়ার পরে পাতাগুলো মাটির সঙ্গে মিক্সড করে দিলে সেটা আমার জৈব সার হিসাবে হলো, এবং সেক্ষেত্রে আমাদের জমির উর্বরতাটা অনেকটা বাড়ে। এবং এই এটার ক্ষেত্রে এই ডাল জাতীয় ফসল রাখে নাইট্রোজেনের পরিমাণটাও অনেকটা বাড়ায়। তো যেটা পরবর্তী যে ফসলটা লাগাচ্ছি সেক্ষেত্রেও আমরা মোটামুটি যদি দেখা গেছে কানি প্রতি 5-6 kg যদি ইউরিয়াও কম দিই, পরবর্তী ফসলের যে অ্যাকচুয়াল ডোজ তাতে কোনো সমস্যা হবে না, যদি আমরা তার আগে কোনো ডাল জাতীয় ফসল বা মাসকলাই চাষ করি।
1: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ মাসকলাই চাষ লাভজনক এই প্রসঙ্গে রাজ্য সরকারি কৃষি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর উৎপল গিরের সাক্ষাৎকার শুনছিলেন।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ হ্যাঁ দাদা নমস্কার।
0: দাদা, দাদার নামটা কি? তা
1: আমি তো সন্দীপুরের বাসিন্দা, আমার নাম হচ্ছে নিবারণ দেবনাথ।
0: আচ্ছা, তো আপনারা তো বোধহয় এই গ্রামেই দীর্ঘ বছর ধরে আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা দাদুর আমলের থেকে আমরা এইখানেই আছি।
0: আচ্ছা, তো এমনি এই এলাকাটা কি এলাকা ধরে?
1: সন্দীপুরের এক নম্বর ওয়ার্ড।
0: এক নম্বর ওয়ার্ড? আচ্ছা, মানে এটা সন্দীপুর পঞ্চায়েতের আন্ডারে?
1: হ্যাঁ হ্যাঁ, সন্দীপুর পঞ্চায়েতের আন্ডারে।
0: তো দাদা তো বোধহয় মানে দীর্ঘ বছর ধরে বোধহয় ক্ষেত কৃষির লগে সম্পর্ক?
1: হ্যাঁ হ্যাঁ, আমরা সংসারটা ক্ষেত কৃষির উপরেই চলে।
0: আচ্ছা, তো এবার কি আউশ ক্ষেত আপনি লাগাইছেন?
1: হ্যাঁ, আউশ ক্ষেত লাগাইছি।
0: মানে কত জায়গার মধ্যে লাগাইছেন?
1: তো মোটামুটি দেড়খানি।
0: দেড়খানির মধ্যে? হ্যাঁ হ্যাঁ। এবং এই যে আউশ ক্ষেতটা আপনি লাগাইছেন, এটা মানে কিটা মানে বীজ ধান লাগাইছেন?
1: মানে এইটা হচ্ছে ইরি কয় আমরা রে, মানে এটার নাম আর কি ইরি ধান।
0: এটা কিটা ব্লক থেকে পাইছেন?
1: ওইটা ব্লক থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, ব্লকের
0: সময় দেওয়া হয়েছে?
1: না, অক্ষণে দেওয়া হয়েছে। আমরা ব্লকের কিছু ফালাইছি আর কিছু আমরা দেশিটা ফালাইছি।
0: দেশি ফালাই
1: হয়টি একটু আজ্ঞান আইব।
0: মানে দেশি বলতে কোনটা কোনছেন?
1: ওইটা সাদা ইরি কয়।
0: এটা সাদা ইরি? হ্যাঁ। যেটা আগে যে আমরা ইরি আশ্রা দান যে লাগাইতে ইটির মতোই?
1: না না না, ওইটি আগেরটি তো একটু লম্বা হইতো, কিন্তু ওখান টি মানে সেই লম্বা হয় না, বাড়তির মধ্যে থাকে।
0: মানে ওই যে নেড়াটা?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: আগে তো বড় বড় নেড়া আছে।
1: হ্যাঁ হ্যাঁ, আগে তো লম্বা লম্বা হইতো, ওখানে সে লম্বাটি হয় না, অকন তো এটি বাড়তির মধ্যে থাকে।
0: তো এমনি তো আপনার ওই যে ব্লকের সঙ্গে তো যোগাযোগ আছে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আছে আছে।
0: আচ্ছা, কারণ দীর্ঘ বছর ধরে আপনারা করুন।
1: হ্যাঁ,
0: তো এমনি কি আপনাকে রেজিস্টার্ড কৃষক নেই? আপনি
1: রেজিস্টার্ড বলতে হ রেজিস্টারি, যেহেতু আমরা বছর বছর একটা ইয়ে ঢুকে আমরা কৃষির।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বা এমনি তো ব্লকে দান ঔষধ এটি আইলে তারা খবরাখবর দেয়, আমরা জ্ঞান।
0: তো এমনি কি আপনারা দেননি বা বিক্রি করুননি আপনারা?
1: কি দান? দান
0: সরকার যে আপনারা নিতে আছে যে?
1: না, সরকারের কাছে বিক্রি করার মতো আমার ক্ষেত সিটি নাই। আমার যতদূর ক্ষেত আছে আমার সংসার চলার মতো আছে।
0: আচ্ছা আচ্ছা, মানে অনেকে তো বেশি হইলে পরে
1: অবশ্যই
0: বা প্রজেক্টের যদি আপনারা লাগান যদি তো আপনার দিতে হয়?
1: হ্যাঁ হ্যাঁ দিতে হয়।
0: তো এই যে আপনি কইছেন যে ইয়ে লাগাইছেন, ইরি দান লাগাইছেন
1: মোটামুটি ভাদ্র মাসের মধ্যে দিক দিয়ে খাটা পড়ে যাবে।

0: মোটামুটি আপনার 3 মাসের মতো লাগে যায় উদ্বোধন।
1: হ্যাঁ, 90 দিন, প্রায়
0: 90 দিনের মতো লাগে যায়। এই প্রত্যেক বছরই
1: তার কারণ হয়েছে কি, এখন শ্রমিকের অভাব, শ্রমিক সবসময় পাওয়া যায় না, আর শ্রমিক পাইতে গেলেও তার সাথে তাকিয়ে কাজ করতে হয়। তো এর শ্রমিকের অভাব দেখি এখন প্রায় মানুষই হাউসটা বাদ দিলেই এখন সাইল প্রয়োজনই করে।
0: তাহলে কিন্তু আপনার হাউসটা কিন্তু ফাঁকে কিন্তু দানটা উঠে যায় না এটা কি তখন, ঠিক না?
1: হ্যাঁ, একদম একদম।
0: মোটামুটি আপনার কইছেন ভাদ্র মাসের প্রথম দিকে উঠে যাইব,
1: ওই তো মানে ভাদ্র মাসের মাঝামাঝি
0: উঠে যাইব। তো এর মধ্যে তো আবার আপনারা সাইলেরও প্রস্তুতি
1: নিয়েছেন।
0: মানে গুমতি এবং নরেন্দ্র এগুলা
1: করে সোহাবাগী, মানে ফলনটা খারাপ হয় না, আমরা দেখছি ভালোই হয়। এর জন্য এর জন্য
0: আপনারা যে আগে যে করতা যে কিতা যে নারাষ্টা দান যে আছে আপনার,
1: আমরা তো আগে বলতে দেশি একটা আসলো স্বর্ণমাসুরি সাদা, এইবার আমরা স্বর্ণমাসুরিটা আজকে 2 বছর তো করি না, ফলনটা একটু কম হয়,
0: মানে আপনার ওই সোহাবাগীর থেকে বোধ হয়
1: কম হয়, কিন্তু এখন আমরা সাদা মাসুরিটা করতে চাই। সাদা মাসুরিটা করার ফেসিলিটি হইলো এইটা, একটু মানে আমরা যে জমিটা একটু গিয়ে অনেক সময় জল টল থাকে না, কিন্তু সাদা মাসুরিটা মোটামুটি শুকনো বীজে মানে ফলনটা ভালো হয়।
0: ক্ষেত্রের
1: ব্যবস্থা হ আমরা ক্ষেত্র সাইডে দিয়ে
0: পাইপ
1: লাইনও আছে, বড় নালাও আছে, ওইটা জল
0: আপনার এই যে নালা সবসময় জলটা থাকে।
1: হ্যাঁ হ্যাঁ, সবসময় কন্টিনিউ থাকে ওইটার মধ্যে,
0: মানে এই নালাটাই বুধ এই দিকের অঞ্চলটারে ইহরি রাখছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: তো এমনি কি সারটার কি প্রয়োগ করছেন?
1: সারটার তো এমনি তো ডিওপি, আর এই বর্তমানে আমরা ইয়ে দেওয়া হয়েছে জৈব সারের ওই বস্তা গুলা দেওয়া হয়েছে, ওই মানে মেইনলি আমরা জৈব সার গুলো এখন ইউজ করতে আছি।
0: সব
1: দিকে সুবিধা এক কথা, ওই ধরনের
0: আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে ক্ষেত কৃষি যাতে আর মানুষে আগে যেতে।
1: অবশ্যই অবশ্যই,
0: কারণ আপনার এই ক্ষেত কৃষি করে আপনার একটা পরিবার চলে, আপনি বিক্রি করা যাতে যাতে মানুষ যাতে আরো উৎসাহ পায়, ওইটা লেগে কিন্তু আমরা এই অনুষ্ঠানটা আমরা করি আর কি। এমনি কিন্তু আপনার আমরা এই যে অনুষ্ঠানটা আপনার শোনা হয়নি?
1: শুনি বলতে সময় পাই না, আমি একটু ব্যস্ততার মধ্যে থাকি, কারণ বিভিন্ন ধরনের সমস্যা বলতে মানে ওই সময়টা দিতাম, মানে মাঝে মধ্যে শুনি, খুব ভালোই লাগে।
0: তো এখানে আইয়া বিভিন্ন কৃষি বাবু আইয়া আলাপ আলোচনা করেন, কেমনে ক্ষেত করতা বা না করতা এটা তারা সলা পরামর্শ দেন। আচ্ছা, তো আজটা আমি মানে কথা কইয়া শেষ করবো যে এই যে আপনারা আগেও করছেন বা এখনো আপনারা করেন, এর মধ্যে কোনো ফারাক দেখলাম না?
1: ফারাক তো আছে, আছে বলতে কি, আগে তো যেমন আসলে শুধু আসলো গোবর সার, আমরা তো আসলে এই যে মানে যেটা কি মানে ব্লকের সারগুলো কম ইউজ করতাম, তখন আমরা জমিগুলো আসলে প্রচুর উর্বর, আর এখন আমরা সারও দীর্ঘ বছর থেকে ইউজ করার পরে জমিটা এখন অনুর্বর হয়ে গেছে, তো এখন প্রায় সময় আমরা আর ওই মানে গোবর সার বিভিন্ন ধরনের মিশ্রিত আইছে আইছে আইছে মধ্যে তবে আসলো না মধ্যে আসলো না অকন আইছে
0: পুরো সার সারই
1: পুরো
0: সার আবার ওই পুরনো
1: এবং আজকেও আমি ক্ষেতের মধ্যে 2 বস্তা জৈব সার নিয়ে আইছি, আমার ক্ষেতের ট্রাক্টরে হাল চলছে, এই তো জৈব সার দিয়ে আমি হাল বেলি।
0: দাদার লগে দীর্ঘক্ষণ কথা কইলাম, ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উন্নত হয়, যাতে শ্রীবৃদ্ধি ঘটে আমরা এটা চাইমু। নমস্কার দাদা। প্রধানমন্ত্রী

কিষাণবাণী অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন মাসকলাই চাষ পদ্ধতি নিয়ে কিছু কথা। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়া সম্পর্কে। আগামী 19 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং বেশ কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 35 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95% এবং 65% হতে পারে। বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জমিতে হালকা ফাটল দেখা দিলে কানি প্রতি 6 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। এরপর জমিতে 2 থেকে 5 সেন্টিমিটার জল ধরে রাখতে ব্যবস্থা করতে হবে। একটি গাছকে মাটিতে শিকড় স্থাপন করতে সাহায্য করে। বেগুনে ফল এবং কাণ্ড ছিদ্রকারী পোকার আক্রমণের সম্ভাবনা রয়েছে। আক্রান্ত ফল এবং অঙ্কুর সংগ্রহ করে মাটিতে পুঁতে ফেলতে হবে। ঝিঙে গাছে ফুল এবং ফল দুটোই রয়েছে। আবহাওয়া আর্দ্র, মেঘলা এবং বৃষ্টি থাকার কারণে গাছে ডাউনি মিলডিউ রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। পাতার উপরিভাগ ছোপ ছোপ হলদে দাগ প্রাথমিকভাবে এই রোগের লক্ষণ। পরবর্তী অবস্থায় তা সমস্ত পাতায় ছড়িয়ে পড়ে, ফলনে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি করে। আক্রমণ নিয়ন্ত্রণে কোপারডক্সি ফ্লোরাইড 0.5 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে। কিষাণবাণী অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। আমাদের পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

এখন জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। পদ্মাপুরাণ অনুষ্ঠানে শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় চাঁদ কর্তৃক পদ্মার স্তব এবং পূজা সাঙ্গ। চাঁদের নিকট পদ্মা এবং পদ্মার নিকট সপরিবারে চাঁদের বিদায়। বিপুলার পরীক্ষা পরিবেশনায় জয়া মজুমদার এবং তাঁর দল। কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 7:35। 7:45 এবং 7:55 প্রথমে ককবরক এবং পরে স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। মনের মতো গান শুনবেন 8:05। যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম 9:30। হারানো দিনের গান শুনবেন 10:00। শুনলেন অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মিলনে পদ্মপুরাণ অনুষ্ঠানে এখন শুনবেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় চাঁদ কর্তৃক স্তব এবং পুজো সাঙ্গ। চাঁদের নিকট পদ্মা এবং পদ্মার নিকট সপরিবারে চাঁদের বিদায়। বিপুলার পরীক্ষার আয়োজন।

0: এসএস টাইলস শান্তির বাজার আপনাদের জানাচ্ছে শুভেচ্ছা। এখানে সর্বপ্রকার টাইলস, মার্বেল, গ্রানাইট এবং কিচেন ও বাথরুমের সব ধরনের প্লাম্বিং সামগ্রী ও পাইপ ভালো মানের সস্তায় পেয়ে যাবেন এসএস টাইলসে। এখন থেকে দীপাবলি পর্যন্ত চলবে ধামাকাদার অফার সেল, তাই আজই আসুন স্যান্ডেডু সার্ভিসের বিপরীতে এসএস টাইলসের শোরুমে।
1: আধুনিক জীবনের শত চাহিদা, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, এলইডি, এলসিডি, কম্পিউটার, সেলাই মেশিন, খাট, আলমারি, মোবাইল, আরো আরো কত কি, কত ঘুরবেন, কয় জায়গায় যাবেন, কেনাকাটা করতে একই ছাদের তলায় পাবেন সবকিছু মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার জাতীয় সড়কের পাশে। এখন এখানে কেনাকাটায় অবিশ্বাস্য নগদ ছাড় এবং সাধারণ উপহার, এছাড়া সহজ শর্তে সহজ কিস্তিতে কেনাকাটা সুযোগ রয়েছে। তাই আসুন মল্লিকা রেডিও হাউস শান্তির বাজার দক্ষিণ ত্রিপুরায়। মোবাইল নম্বর 9436131909 এই ঠিকানায়।
2: দোলে দোদল আনন্দ হিন্দু, সাংস্কৃতিক স্থিতিশীলতার প্রচার এবং প্রসারের একটাই নাম হিন্দুল কালচারাল একাডেমি। শুধু বিলোনিয়ার বুকেই নয়, দক্ষিণ ত্রিপুরায় এই প্রথমবার যেন একই সঙ্গে পাচ্ছেন নাচ, গান, আবৃত্তি, তবলা, অ্যাকোয়াস্টিক গিটার, অঙ্কন এবং যোগা প্রশিক্ষণের সুবর্ণ সুযোগ, তাও আবার বিশিষ্ট প্রশিক্ষকের দ্বারা। তাই আপনাদের সন্তানের সার্বিক সংস্কৃতির বিকাশে যোগাযোগ করুন সুর ভারতী অনুমোদিত বিলোনিয়ার একমাত্র সংস্কৃতি চর্চা কেন্দ্র হিন্দুল কালচারাল একাডেমি।
3: আপনি কি নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম নিয়ে চিন্তিত? তাহলে আজই চলে আসুন শান্তির বাজারে কর্মকার মেডিকেল হলে। এইখানে আপনারা ওষুধের উপরে পাবেন 80% পর্যন্ত ডিসকাউন্ট। টাটা জেনেরিক আধারের সমস্ত উন্নত ও গুণগত মানসম্পন্ন ওষুধ এখন কর্মকার মেডিকেল হলে শান্তির বাজারে পাবেন। ডায়াবেটিক, সুগার, প্রসাদ, হার্ট সহ সমস্ত ওষুধের উপরে রয়েছে 80% পর্যন্ত ছাড়। যোগাযোগ করুন কর্মকার মেডিকেল শান্তির বাজার পোস্ট অফিসের নিকটে।

0: দেবনাথ ইলেকট্রনিক্স অ্যান্ড দেবনাথ ফার্নিচার আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা। দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স এখানে সুলভ মূল্যে বিয়ের কেনাকাটা থেকে শুরু করে ফ্রেজ, ইনভার্টার, আলমারি, শোকেস, ঘর সাজাবার জন্য টিভি ফ্রেজ, আলমারি, ইনভার্টার ইত্যাদি রয়েছে। আমরা রয়েছি আপনাদের প্রতীক্ষায়। এছাড়াও রয়েছে প্রিয়জনদের উপহার দেবার জন্য নানা উপহার সামগ্রী। তাই ভালো মজবুত জিনিসটি পেতে আজই যোগাযোগ করুন দেবনাথ ফার্নিচার অ্যান্ড দেবনাথ ইলেকট্রনিক্স, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরায়।
1: আপনাদের শুভেচ্ছায় পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। এখানে পাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, জাগরচি, এছাড়াও নামী দামি কোম্পানির শার্ট, প্যান্ট, শিশুদের রকমারি পোশাক, মেয়েদের কুর্তি, টপ, জিন্স প্যান্ট, ছেলেদের বিয়ের শেরওয়ালি ও পাঞ্জাবি। যা প্রয়োজন আপনি পছন্দ করে অবশ্যই সঠিক দামে অর্থাৎ পাইকারি মূল্যে খুচরো কেনাকাটার সুযোগ রয়েছে। ভিড়ের কথা ভাববেন না, মহিলাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রয়েছে। ও হ্যাঁ, বিয়ের সম্পূর্ণ কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার এবং বিশেষ ছাড়। এছাড়াও পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। পূর্ণিমা টেক্সটাইল ও অনুপ টেক্সটাইল, শান্তির বাজার, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 8731892657।
2: এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি। আচ্ছা বলতে পারেন বিলোনিয়া শহরে কোথায় স্প্যানিশ গিটার শেখানো হয়? আরে দাদা, বিলোনিয়া শহরে গিটার শিক্ষা কেন্দ্র বানাই তো এই হিন্দু কালচারাল এবং যোগা একাডেমিতে। কি ভাবছেন আপনি কিংবা আপনার সন্তানকে গিটার শেখাবে? তাহলে দেরি কিসের, চলে আসুন বিলোনিয়ার একমাত্র গিটার প্রশিক্ষণ কেন্দ্র হিন্দোল কালচারাল এবং যোগা একাডেমি। আর হ্যাঁ, এখানে থাকছে সুর ভারতীয় অনুমোদিত একাডেমিক পরীক্ষার ব্যবস্থা, সঙ্গে ট্যালেন্ট সার্চের মতো প্রতিযোগিতামূলক পদ। যোগাযোগের ঠিকানা বিলোনিয়া পৌর পরিষদ সংলগ্ন দক্ষিণ পনের ঠিক পাশে। মনে রাখবেন, গিটার হচ্ছে সুরের সঙ্গী, অনুভূতির প্রকাশ, ছোট্ট একটি বাদ্যযন্ত্র বিশেষ যা স্পর্শে জীবন্ত হয়ে ওঠে অসংখ্য সুর। ধন্যবাদ আন্তে হিন্দুল কালচারাল এবং যোগা একাডেমি, বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা।

0: সাহা কসমেটিক্স এন্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের সাজসজ্জার জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। একই ছাদের তলে পেয়ে যাবেন কসমেটিক্স গুডস থেকে শুরু করে বিয়ের সামগ্রী, এমনকি বরের গাড়ির সাজসজ্জার জন্য ফুলমালা, সবকিছু। অর্থাৎ দৈনন্দিন চাহিদায় আপনাদের যা কিছু প্রয়োজন সবই রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, এবং অবশ্যই সুলভ মূল্যে। তাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে জাতীয় সড়কের পাশে দিদিমা থেকে নাতনি সবার পছন্দের জিনিসটি কিনতে আজই চলে আসুন আমাদের সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস এ। সাহা কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটিস, শাবরুম, দক্ষিণ ত্রিপুরা। মোবাইল নম্বর 9436505624।
1: পদ্মাপুরাণ অনুষ্ঠানে শুনলেন মনসা মঙ্গলের গান। আজকের বিষয় ছিল চাঁদ কর্তৃক পদ্মাস্তব এবং পূজো সাঙ্গ। চাঁদের নিকট পদ্মা এবং পদ্মার নিকট সপরিবারে চাঁদের বিদায়, বিপ্লার পরীক্ষা, পরীক্ষার আয়োজন এবং পরীক্ষা দেখতে দেবগণের গমন। পরিবেশনায় ছিলেন জয়া মজুমদার এবং তাঁর দল।

আকাশবাণী বিলোনিয়া, কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। ঝাড়খণ্ডের গুমলা জেলার দুমলি থানা এলাকায় পুলিশ চার মাওবাদীকে গ্রেপ্তার করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনো বকেয়া ডিএ পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেওয়ার নির্দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচে জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসি বিস্তারিত খবরে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিবেশগত সহযোগিতা শক্তিশালী করার ক্ষেত্রে ব্রিক্সকে একটি অভিন্ন মঞ্চ হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যেই সদস্য রাষ্ট্রগুলির মন্ত্রী, আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞরা এই বৈঠকে একত্রিত হয়েছিলেন। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শ্রী যাদব মানবতায় প্রথম দৃষ্টিভঙ্গি অনুসরণ করে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জনগণের অংশগ্রহণের উপর জোর দেন। তিনি জানান, 2005 থেকে 2022 সালের মধ্যে ভারত তার দূষণের মাত্রা 37% বেশি কমিয়ে এনেছে। বর্তমানে ভারতে উৎপাদিত মোট বিদ্যুতের অর্ধেকেরও বেশি পরিচ্ছন্ন বা পরিবেশবান্ধব উৎস থেকে আসে বলেও তিনি উল্লেখ করেন। শ্রী যাদব ব্রিক্স সদস্য দেশগুলির প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে নিয়েই ব্রিক্স এনভায়রনমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রস্তুত করা চারটি তথ্য সংকলন বা নলেজ কম্পেন্ডিয়ামস প্রকাশ করেছেন। সম্প্রতি দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং পুলিশ আধিকারিকদের ওপর ছাত্রদের প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আজ জানিয়েছে, বিভিন্ন দলের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর এই কমিটির সদস্যদের নাম আগামীকাল জানানো হবে। এই উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি সঠিক তথ্য অনুসন্ধান করবে এবং তার জন্য কমিটিকে সব রকমের সহায়তা দেওয়া হবে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই কমিটি আন্দোলন চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ এবং মহিলা প্রতিবাদীদের সমাজ মাধ্যমে অপদস্থ করার মতো বিষয়গুলিও তদন্ত করে দেখবে। গত 20 জুলাই সংসদ অভিযান চলাকালীন পুলিশি অত্যাচারের অভিযোগ সংক্রান্ত সমস্ত ভিডিও ফুটেজ এবং সিসিটিভি রেকর্ডিংও কমিটিকে পরীক্ষা করে দেখার জন্য দেওয়া হবে। নিট প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে চলা কংগ্রেস জনতা পার্টির আন্দোলন চলাকালীন ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আধিকারিকদের হিংসাত্মক আচরণের বিরুদ্ধে একগুচ্ছ আবেদনের শুনানিতে বেঞ্চ আজ এই নির্দেশ দেয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে আগামী বৃহস্পতিবার রাজ্যে আসছেন। উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক সহ একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি সীমান্ত নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রকল্পের সূচনা করবেন তিনি। সফরকালে সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা, সীমান্ত লাগোয়া জেলাগুলিতে নগদ অর্থের অবৈধ লেনদেন রুখতে জেলা শাসকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকও রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল নাগরিকের জন্য 3 মাসের বিনামূল্যে রিচার্জের ঘোষণা করেছেন বলে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে সরকার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই দাবিটি মিথ্যা এবং ভাইরাল হওয়া ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন কোন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি বলেও পিআইবি জানিয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের আওতায় সারা দেশে স্কুল পড়ুয়াদের জন্য 2 কোটিরও বেশি বায়োমেট্রিক আপডেট সম্পন্ন করেছে। দেশব্যাপী বায়োমেট্রিক আপডেটের বিশেষ অভিযানের ক্ষেত্রে এটি একটি বড় মাইল ফলক। গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া বিশেষ অভিযানের আওতায় এখনও পর্যন্ত 1,56,000-এরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজকের প্রসঙ্গে শুনবেন আলোচনা, ভারত ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি। ফেডারেশন অফ ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনস এর আঞ্চলিক প্রধান জুঁই চৌধুরীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত আলোচনাটি

শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা প্রচার তরঙ্গ এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় আবেদনকারীদের মধ্যে থেকে যে অংশের কর্মচারীরা এখনও বকেয়া দিয়ে পাননি তাদের তালিকা আগামীকাল সুপ্রিম কোর্টে দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। এদিন মামলার শুনানিতে সলিসিটর জেনারেল করুণা নন্দী এবং ফিরদৌস শামীম দাবি করেন অনেক কর্মচারী এখনও ওই টাকা পাননি। আদালতের রায় বলা হয়েছিল বঞ্চিত সব সরকারি কর্মচারীকে বকেয়া দিয়ে দিতে হবে, কিন্তু সবাই টাকা পাননি। বিচারপতি সঞ্জয় কারল উল্লেখ করেন রিপোর্ট অনুযায়ী 7,700 কোটি টাকা দেওয়া হয়েছে, তবে যেসব কর্মচারী এখনও বকেয়া দিয়ে পাননি মামলাকারীরা সেই তালিকা আদালতের কাছে জমা

বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়কে নির্বাচন করেন। যদিও তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নির্বাচন করে বিধানসভায় চিঠি দিলে অধ্যক্ষ তাতে স্বীকৃতি দেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। প্রবল বর্ষণের ফলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার নদীগুলিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় দামোদর নদের উচ্চ অববাহিকায় সতর্কবার্তা জারি করা হয়েছে। মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি অতিরিক্ত জল ছাড়তে শুরু করার ফলে আসানসোল ও বার্নপুর শহরে বন্যার মতন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে এবং নদীগুলির উপর বেশ কিছু সেতু এবং কজওয়ে জলের তলায় ডুবে গেছে। হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সিলাই তহসিলের কাফতার কাছে এক খনি ধসে আজ সন্ধ্যায় 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। সিরমৌরের ডেপুটি কমিশনার প্রিয়াঙ্কা বর্মা এই ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মৃতদের দুজন নেপালের বাসিন্দা এবং একজন স্থানীয়। খনিতে এখন উদ্ধার কাজ চলছে। অন্যদিকে এই জেলারই নাহান বিধানসভা এলাকায় প্রবল বর্ষণের জেরে মাতার স্কুলের 52 জন পড়ুয়া এবং 12 জন কর্মী আটকে পড়েছেন। প্রিয়াঙ্কা বর্মা জানিয়েছেন, প্রশাসন পরিস্থিতির দিকে নজর রাখছে এবং উদ্ধার কাজ শুরু হয়েছে। এদিকে সিমলা কালকা রেলপথে সোলান জেলায় ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যেই চাম্বা, কাংড়া এবং কুলুতে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং সিমলা, মান্ডি ও সিরমৌর জেলায় ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকপত্রের প্রতিটি শর্ত যতদিন না পূর্ণাঙ্গভাবে কার্যকর করবে ততদিন হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে ইরান আজ জানিয়েছে। তেহরান এই কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খোলার বিষয়টিকে সরাসরি বিদেশি নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং সামরিক অভিযান বন্ধের সঙ্গে যুক্ত করেছে। ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ ওয়াগের কালিফাফ বলেছেন যে শত্রুরা যত হামলা চালাবে তারাও ততদিক কঠোরতার সাথে তা মোকাবিলা করবে। শান্তি আলোচনার জন্য সামরিক অভিযান বন্ধের সমঝোতার স্মারক স্বাক্ষরের 60 দিনের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরপরই ইরান এই হুঁশিয়ারি দিল। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশের নিয়াজ দ্বীপে আজ দুপুরে 6.1 মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব নিয়াজের 147 কিলোমিটার দূরে মাটির 29 কিলোমিটার নিচে ছিল কম্পনের উৎসস্থল। এ পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সুপ্রিম কোর্ট জেলবন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী কয়েকদিনের মধ্যে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের নির্দেশ দিয়েছে। আদালত নির্দেশে আরো বলেছে যে প্রতি সপ্তাহে ইমরান খান ও তার পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দিতে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোনকে নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ জয়ের জন্য ভারত শ্রীলঙ্কার সামনে 372 রানের লক্ষ্য রেখেছে। আজ চতুর্থ দিন জাপানের বিরতির আগে ভারতের দ্বিতীয় ইনিংস 193 রানে শেষ হয়। ঋষভ পন্ত 66 এবং দেবদত্ত পারিকাল 44, কেএল রাহুল 35 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 462 রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করেছিল 284 রান। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভারতের সভাপতিত্বে নতুন দিল্লির ভারত মণ্ডপমে দ্বাদশ ব্রিক্স পরিবেশ মন্ত্রীদের বৈঠক।

আজ অনুষ্ঠিত হয়েছে। দিল্লিতে প্রতিবাদী ছাত্রদের ওপর পুলিশি আক্রমণ এবং তার পরিপ্রেক্ষিতে প্রত্যাঘাতের অভিযোগের তদন্তে সুপ্রিম কোর্ট, শীর্ষ আদালত ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, একজন প্রাক্তন ডিজিপি এবং সিবিআই এর প্রাক্তন ডিরেক্টরকে নিয়ে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা দিনী ককতুমা বুবাক রকংখা বস্কাং সেপ্টেম্বর তালনি জিসনি সালমারি নিসিমি দিল্লি কতালো সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদক উলবা বেরেম সেন জাগানো ব্রিক্স তংখর মন্ত্রী রকনি ফিল চিনে ককলাম সালাইমা তিনি দিল্লি ভারত মন্ডপম সংসার জাখা হামক্রাই গান সামুং বুতং সরাই সরাই তরিনানী কক বিতি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা বহাপাং বসংথং সকাত নই সাই নই জিবাই আফানা সাকলাইখা তবু ককতুমা শুক্রবই বসকাং সেপ্টেম্বর তালনি জি সিনি সালমারি নিসিমি দিল্লি কতালো সেমিকন ইন্ডিয়া নই সাই নই চিদক উলবা বেরেম চেংজাগানো নখা সালতামনি অ ইভেন্ট কাই ব্রী চিনি কবাং হাকতনি কাই নৈরা ব্রী চি কোম্পানিতে বারানি কবাং ফুনুকনাই রক মানজাগানো তিনি দিল্লি কতালো ককতুমা থুমনাই রকনি থুমো কেন্দ্রনি ইলেকট্রনিক্স তে ককথুম তাংসেপ নাইখুংনি তাংরা এস কৃষ্ণ সাকা অ ফুনুক মুঙ্গ জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া জার্মানি তে নেদারল্যান্ডস নি কাই দ খায়ুং বেরেমনি পেভেলিয়ন্স তঙ্গা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী আবুন চেঙ্গেরিবানে ব আমেরিকা জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর জার্মানি নেদারল্যান্ডস তে মালয়েশিয়ানি সিও রকবাই ককলাম সালাইমানো তৈদুলানো সেমিকন ইন্ডিয়া কনফারেন্স নি তাকলাইনি ওয়ানসক মুংবাক অঙ্গানো সিলিকন টু সিস্টেম ওয়েল্ডিং দ্য ইকো সিস্টেম নাইখুংনি বুকাক্তে সাজাখা কুথুম লাইমানি জরা সেমি কন্ডাক্টার্স নামখর ব্রী রকনি ফানবাং রিমুং তৈ তৈ তৈদুল মুং নতুই কাইসা আলাইদা অধিবেশন সংসার জাগানো ব্রিক্স তংখর মন্ত্রী রকনি ফিল চিনে ককলাম সালাইমা তিনি দিল্লিনি ভারত মন্ডপম সংসার জাখা কথাজাক হাকতর রকনি মন্ত্রী কুচুকাচুক থাইনি অফিসার চেরে নাই নাই রক্ত খবৈ করংজাক আদং রক তংখর নতুই চুবাচুক রাগ খাইনা নতুই ককলাম সালাইখা কেন্দ্রনি তংখর বলং তৈ নকবার তৈবার সালাইমুং মন্ত্রী ভূপেন্দ্র যাদব অ ককলাম সালাইমানো তৈদুলখা পান্ডবু মোচাং যাদব লুকু হামক্রাইন রগৈ কাইসা তংসক নাই হায়ুং স্নামতি সানানো নাহারৈ রায়দা ককথুম তাই লুকুমাঞ্চমুংনি নাংকুমা বাবাই নতুই খুরজাখা বকুরজা সাকা ভারত নই সাই বা বিশিনি সিমি নই সাই নই চি বা বিশিনি বিশিং নকবার দেরামুং হলের মাও রাও থামসি সিনি কবাং অংখা ব সাকা ভারত জং ফেরাং আর সাইডিমানি শেব ব তাবো খাকসানি কবাং ন তংখর গদাল জাক কেন্দ্রনি পেট্রোলিয়াম তৈ হাবার গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সাকা দেরগাঁও ডিমাপুর গ্যাস পাইপ লাইন চেংজাক মাবাই নাগাল্যান্ড তাবো সালচি গ্যাস সামুঙ্গ ফুনাংমানি সে বাঙ্গানো গ্যাস এরেং বাইমানি তাই এল এন জি বুইহা হাকতনি তুবুমানি হলিবানো স্নামখর কালাম নাইখুং তৈ চং ফেরাংনি বাবায় কতাল সেপ আসায়ানো আবুবাই বাই থাংসুকজাক ভারত স্নামতি সানানি লাম চাসাবানো হামক্রাই গান সামুং বুতং সরাই সরাই তনিনানি কক বিতি রেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি তাংন কতর সংসারজাক হাস্তে বেরেমনি দিশা কমিটিনি ককলাম সালাইমাব অ কক বিতি নরেখা ব মন্ত্রী অক্রা সাকা হামক্রাই গান তাং বুতংনি সামুং চংজাক জরানি বিশিং পাইরুনাতেই আবুনি কাহাম মানমারি বেবাক বেরেমনি লুকু রকনি থানি সগৈ দিনানি নাংনাই নাইকল ফাংতে লুকু আদং রকনি বিশিং কথা লাইমুংনি সেব বাই জঞ্জাল টংমা রক সরাই সরাই দায়িত্ব ইয়াকাগ্রানি চেতন নাহারানি নাংনাই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনাতে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনানি সেব লুকুরক লাইতে সাকে

0: সাইটরি নানি কগবিতির খামন্ত্রী অফ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাপাং বসংথং সকাত নই সাই নই চিবা ইয়াফানানি সাকলাইখা কক্রক বাই কক্তমা পরিমং তাবুক জরাতেই অরণ পাইখা উলনি কক্তমা আবাই ইংগানে খনাফুং দামসনি তামই সঠি ব্রৈজিব
1: मोदी हर परिवार को घर में बिजली बनाकर वही बिजली बेचकर कमाई का एक और साधन देना चाहता है।
2: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজে স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন, ভারতের দূষণ মাত্রা 37% বেশি হ্রাস পেয়েছে। উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হল নাগাল্যান্ড। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 ঘোষিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজে স্বচ্ছতা বজায় রাখতে পরামর্শ দিয়েছেন। আজ সচিবালয়ে অনুষ্ঠিত রাজ্যস্তরের দিশা কমিটির বৈঠকে তিনি এই পরামর্শ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উন্নয়নমূলক প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করে এর সুফল প্রান্তিক স্তরের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ের বাস্তব সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা যাতে জনগণ সহজে পান তা নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। বৈঠকে গ্রাম উন্নয়ন, আবাসন, পানীয় জল, স্বচ্ছ ভারত মিশন, নগর উন্নয়ন, শিক্ষা, কৃষি, দক্ষতা উন্নয়ন ইত্যাদি দপ্তরের প্রকল্পগুলির অগ্রগতির বিষয়ে পর্যালোচনা করা হয়। বৈঠকে সাংসদ কৃতি দেবী দেববর্মা, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কিশোর বর্মন, বিধায়ক মনোজ কান্তি দেব, অন্তরা দেব সরকার, বীরজিৎ সিনহা, শৈলেন্দ্র চন্দ্র নাথ প্রমুখ উপস্থিত ছিলেন। ছাত্র ছাত্রীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের 32টি ডিগ্রি কলেজে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। NHM ও ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের যৌথ উদ্যোগে আজ উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে এই কর্মসূচির সূচনা হয়। উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক, মানসিক চাপ মোকাবিলা নিয়ে আলোচনা করেন জাতীয় মানসিক NHM-এর আধিকারিক ডাক্তার উদয়ন মজুমদার এবং ইনস্টিটিউট ফর কেরিয়ার অ্যাডভান্সমেন্টের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করার উপর গুরুত্ব আরোপ করেছেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ আগরতলার প্রজ্ঞাভবনে জাতীয় মহাকাশ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি মহাকাশ গবেষণায় ইসরোর ধারাবাহিক সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের প্রধান ডক্টর শ্যাম এস কুন্ডু ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্যমূর্তি বলেন, জাতীয় মহাকাশ দিবসের মূল লক্ষ্য হল মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারতের অগ্রগতি সম্পর্কে ছাত্র ছাত্রীদের অবহিত করা। অনুষ্ঠানে আগরতলা শহরের প্রায় 15টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। আজ দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিধায়ক দীপঙ্কর সেন এই হাসপাতালে জেনেরিক ওষুধের আরও একটি কাউন্টার খোলা ও টিকাকরণ কর্মসূচি সফল করার উপর জোর দেন। উপস্থিত ছিলেন বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলার মুখ্য স্বাস্থ্য

বিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস। দক্ষিণ জেলার শান্তির বাজারস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ থেকে দুদিনের যুব সংসদ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিদ্যালয়ের শিলচর আঞ্চলিক কেন্দ্রের অধীনে থাকা 8টি কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যুব সংসদে অংশ নেন। উদ্বোধন করেন বিধায়ক প্রমোদ রিয়াং। খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ খোয়াই সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে জেলাভিত্তিক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়। উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপারসন দেবাশিষ নাথ শর্মা, জেলা শিক্ষা আধিকারিক নীলমণি দেব বর্মা। খোয়াই জেলার 18টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করে। লামডিং বদরপুর রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আজও আগামীকাল রাতে আগরতলা থেকে নারিঙ্গির উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 11:30, নারিঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেন ছাড়বে রাত 10:30। আজ রাজ্যে পূজিতা হচ্ছেন মা মনসা। শ্রাবণ সংক্রান্তির দিনে মনসা দেবীর বিশেষ আরাধনা করার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। আগরতলায় দুর্গাবাড়ি ছাড়াও গৃহস্থ বাড়িতে মনসা পূজার আয়োজন করা হয়েছে। দুর্গাবাড়িতে মনসা পুজো উপলক্ষে সকাল থেকে মন্দিরে জনসমাগম হয়েছে। শ্রাবণ সংক্রান্তিতে সর্বদর্শক থেকে রক্ষা ও পরিবারের মঙ্গল কামনায় ভক্তরা মনসা দেবীর আরাধনা করে থাকেন। রাজ্যে ভিলেজ কমিটি ও পুর সংস্থাসমূহের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ আগরতলায় প্রদেশ বিজেপির উদ্যোগে এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়, ত্রিপুরা প্রদেশ প্রভারী ডক্টর রাজদীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এয়ার। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। ব্রিক্সে পরিবেশ মন্ত্রীদের দ্বাদশতম বৈঠক নতুন দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হয়েছে। সদস্য দেশগুলির মন্ত্রী, উচ্চপদস্থ আধিকারিক, নীতি নির্ধারক এবং বিশেষজ্ঞদের মধ্যে অর্থবহ আলোচনা, ঐক্যমধ্য গড়ে তোলা এবং পরিবেশগত সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই বৈঠক একটি মঞ্চ হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব বৈঠকে সভাপতিত্ব করেন। আজকের বৈঠকের মূল ভাবনা হল নতুনত্ব গ্রহণ, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়ী উন্নয়ন। সভায় শ্রী যাদব মানবতাকে অগ্রাধিকার দেওয়া দৃষ্টিভঙ্গি নিয়ে একটি সুস্থায়ী পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে নীতি, প্রযুক্তি এবং জন অংশগ্রহণকে সমন্বিত করার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, ভারত 2005 থেকে 2022 সালের মধ্যে দূষণ নিয়ন্ত্রণ নিঃসরণের মাত্রা 37% বেশি হ্রাস করেছে। তিনি জানান, ভারতের মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার অর্ধেকেরও বেশি এখন পরিবেশ বান্ধব বা পরিচ্ছন্ন উৎস থেকে আসে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন, দেরগাঁও ডিমাপুর পাইপলাইন চালু হওয়ার ফলে নাগাল্যান্ড এখন উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, এই পাইপলাইন চালু হওয়া উত্তর পূর্ব ভারতকে দেশের উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ এবং এই অঞ্চলকে একটি প্রকৃত সমন্বিত গ্যাসভিত্তিক অর্থনীতির দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের তরফে ঘোষণা করা হল জাতীয় ক্রীড়া পুরস্কার 2025। খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতি দিতে প্রতি বছর এই জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়। ভারতের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন ডাবলস জুটি

করানো হয় সিলিকন ইন্ডিয়া কনফারেন্সের পঞ্চম পর্বের মূল ভাবনা হচ্ছে সিলিকন টু সিস্টেমস অ্যান্ড বিল্ডিং দ্য ইকোসিস্টেমস। মন্ত্রক জানিয়েছে সম্মেলনের সময় সেমি কন্ডাক্টর শিল্পে নারীর ক্ষমতায়ন এবং নেতৃত্ব বিষয়ক একটি বিশেষ অধিবেশনও অনুষ্ঠিত হবে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহী জেলা, দক্ষিণ গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো। অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নয়নমূলক কাজ স্বচ্ছ রাখার পরামর্শ দিয়েছেন। মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে উৎসাহিত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন ভারতে দূষণ মাত্রা 37% বেশি হ্রাস পেয়েছে। উত্তর পূর্ব গ্যাস গ্রিড এবং জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে যুক্ত হল নাগাল্যান্ড। জাতীয় ক্রীড়া পুরস্কার 2025 ঘোষিত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

आकाश बनी बिलोनिया। অনুরোধরা শুনে এখন শুনবেন মনের মতো গান।

0: কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ বলুন, কি গান শুনতে চান?
1: আজকে গানটা শুনতে চাই, ছবিটার নাম হলো জানি দোষ। গানটা হলো এরকম, জবানি জবানি জলতি জবানি হতে পে আইয়ে অভিকার কি, এরকম গান। জবানি জবানি জলতি জবানি হতে পে আইয়ে আগ প্যার কি, জল চায় তু মুঝে ছুলে, এরকম গানটা। হ্যালো,
0: ছবির নাম জানি দো।
1: ছবি জানি দো, জানি দো। হ্যালো,
0: ঠিক আছে আপনি।

0: हेलो हेलो হ্যালো, হ্যাঁ কে বলছেন?
1: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শিবপুর জেলা থেকে।
0: তোমাদের চক্রবর্তী, হ্যাঁ বলুন কি গান শুনতে চান?
1: আজকে আমি একটা গান শুনিয়ে দিন,
0: হ্যাঁ
1: ছবির নাম হচ্ছে মুকদ্দর কে সিকান্দার।
0: আচ্ছা গানের লাইনটা বলুন।
1: ও সাথী রে তেরে দিনে,
0: ঠিক আছে,
1: আর বিশেষ করে
0: কিছু বলবে না?
1: এখন তো হোল্ডে আছি,
0: হ্যাঁ
1: হোল্ডে তো আমি আছি।
0: ঠিক আছে, শুনুন আপনি আপনার পছন্দের গান।
1: দুদিনের নাম বলুন
0: বলুন।
1: প্রথমে তো আপনাকে তার জন্য অনুরোধ করছি, তারপর অনুপ্রব, তারপর অবিনাশ নারায়ণ দা, গোপাল দাসন, আর রয়েছেন অবিনাশ, সবাইকে নিয়ে থাকবেন।
0: ঠিক আছে, নমস্কার আপনাকে।

0: Alo. কে বলছেন?
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: আচ্ছা ফোনটা কেটেই দিলেন আপনি?
0: হ্যাঁ
1: আমার ফোনটা কেটেই দিলেন।
0: কে বলছেন আপনি?
1: আমি অনুপ কুমার ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে বলুন?
1: আমার ফোনটা কি আপনি হোল্ডিং এ রাখেননি?
0: হ্যাঁ কেটে গেছে, কি হয়েছে এখন?
1: ওহো আচ্ছা আচ্ছা,
0: না কি বলুন আপনি।
1: হ্যাঁ
0: আপনি কি গান শুনতে চান? কেটে যেতেই পারে।
1: না আমি আমি আপনাকে বলছি যে ফোনটা কেটে গেছে নাকি না গান শুনতে চান, মানে ফোন আমরা কেন করি?
0: না আপনি কেন ফোন করেছেন?
1: না অনুষ্ঠানে ফোন কেন করি আমরা?
0: গান শোনার জন্য ফোন করেন?
1: হ্যাঁ গান শোনার জন্য।
0: হ্যাঁ ফোন তো কেটে গেছে আর কি, কেটে যেতেই পারে।
1: তো বলতে পারেন ফোনটা কেটে গেছে, কি শুনবেন? মানে কথাটা যেন একটু মেকানিক হয়ে যাচ্ছে না।
0: না বুঝতে পারছি না আপনার কথা। আমি আপনি কি বলতে চান?
1: আমি আমি আপনাকে বললাম এত কষ্ট করে ফোন লাগালাম।
0: হ্যাঁ হ্যাঁ ফোন ফোন লাগিয়েছেন আপনি,
1: লাইনে থাকুন। এরপর আবার ফোন করলাম, করে বলে আপনি গান শুনছেন?
0: না না আপনার গান আমি তো বললাম তো আপনার গানটা পাওয়া যাচ্ছে না, আপনি শোনাতে পারলাম না।
1: আপনার ছবি অন্য গান তো বলতে দিতে পারতেন, অন্য অন্য অপশন তো দিতে বলতে পারতেন।
0: না না
1: হ্যালো,
0: হ্যাঁ ছবির নাম বলুন, আপনার ওই ছবিটা পাওয়া যায়নি, এখন ছবির নাম বলুন।
1: আচ্ছা ছবির নামটা হলো গুরুদক্ষিণা, এ আমার গুরুদক্ষিণা, এই গানটা শুনতে চাই।
0: ঠিক আছে ঠিক আছে শুনুন।

0: হ্যালো হ্যালো
1: নমস্কার
0: নমস্কার, কে বলছেন?
1: সুমন মোহর বলছি, আগরতলা থেকে।
0: সুমন?
1: সুমন মোহর, আগরতলা।
0: আগরতলা থেকে সুমন মোহরি, কি গান শুনতে চান সুমন বাবু?
1: আজকে আমি শুনব, ছবিটার নাম হলো আশিক প্রিয়া, বাংলা ছবি আশিক প্রিয়া।
0: না, অন্য অন্য ছবির বলুন।
1: তাহলে সাথী, হিন্দির সাথী ছবি থেকে জিন্দগি কি তালাশ ওই গানটা শুনে দেন।
0: সাথী? জিন্দগি,
1: জিন্দগি কি তালাশ,
0: তালাশ। ঠিক
1: আছে, কয়েকজন বন্ধুদের নাম বলছি স্যার। গোপাল মহাজন শুনছেন, অবশ্যই শুনছেন, আর এমনি যারা শুনছেন মনে মতো যারা তাদের সঙ্গে গেলে শুনে যায়।
0: ঠিক আছে, থ্যাংক ইউ, শুনুন আপনার পছন্দের গান।

0: Hello? বলছেন? হ্যালো,
1: হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি।
1: আমি পশ্চিমবঙ্গ হাওড়া উলুবেড়িয়া থেকে বলছি, বাদল খতিয়াল বলছি। ভালো ভালো আছেন দাদা? হ্যালো,
0: কোন জায়গা থেকে ফোন করেছেন?
1: পশ্চিমবঙ্গ হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে বলছি। ভালো আছেন?
0: কি গান শুনতে চান আপনি বলুন।
1: আমি একটা বাংলা ছবির গান শুনবো, ছবির নাম হচ্ছে অমর সঙ্গী, শিল্পী হচ্ছে আশা বলবে। আমি মন দিয়েছি মনটা নিতে চাই।
0: আপনি এর আগে ফোন করেছেন একবার, গান শুনেছেন?
1: অনেক অনেকবার ফোন করেছি, আগে দুবার আপনার এই অনুষ্ঠানটা হতো, রবিবার হতো প্লাস মঙ্গলবার হতো, এখন তো আপনার মঙ্গলবার হয়। আর ওদিকে লাইনটা এমনই সমস্যা, ডিস্টার্ব আছে, আমরা এখান থেকে ফোন করলে না ফোনটা আউট অফ নেটওয়ার্ক সবসময় বলে, মানে বিজি বিজি যদি বলে সেটা ঠিক আছে, কেউ ফোন করলে হয়, কিন্তু আউট অফ নেটওয়ার্ক সবসময় বলে, তার মধ্যেই আমাদের ফোনটা লেগে যায়। হ্যাঁ, করতে করতে ভালো লাগে, এই জন্য আমরা হট করে পাই না ফোন।

0: హలో హలో హలో
1: హలో నమస్కార్
0: স্যার। নমস্কার, কে বলছেন? গোপাল মহাজন
1: বলছি।
0: মনসা পূজা আজকে শেষ দিন বড় বাবু। আপনারা মনসা সম্পর্কে
1: অনুসন্ধান
0: আপনি মনসা বই পড়েন নাকি?
1: মনসা বই আমি পড়ি না, আমি শুনি ওই দলের দ্বারা পড়ে, তার সঙ্গে বসি আর কি।
0: তো এই এক মাস
1: পুরা দিন পারি নাই, মাঝে মধ্যে গিয়েছি, মাঝে মধ্যে সন্ধ্যার টাইমে যে সময় বিকাল বেলা পরে তখন যাইতাম, পারি না কাজের জন্য। অবসর টাইমে তো আমি বসছি আর কি
0: এই গ্রামের বিভিন্ন বাড়িতে। না
1: বিভিন্ন গ্রামে গ্রামের বিভিন্ন বাড়িতে মনসা মঙ্গলের এটা পুরো বই আজকে শেষ করবে রাখতে।
0: অনেক রাত পর্যন্ত পড়তেন?
1: হ্যাঁ হ্যাঁ, আজকে অনেক যতক্ষণ হয় আর বেশি নাই পাতা, মোটামুটি শেষ হয়ে গেছে, পুরা মাস করছে তো। এখন ফাঁকে ফাঁকে ধীরে ধীরে এটাই শেষ করে দিব আজকে।
0: ঠিক আছে, শুনুন আপনার পছন্দের গান।
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো, শ্রোতা বন্ধু আছেন? হ্যালো, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন? কি দেববর্মা? শচীন্দ্র দেববর্মা, টাকার জোলা থেকে। কি গান শুনতে চান শচীন্দ্র বাবু, বলুন। হ্যাঁ হ্যাঁ, ছবির নাম বলুন। কি গান বলুন তো স্যার, কি গান বলুন, কি গান বলুন তো, গানের লাইন বলুন। আর কোন ছবি আছে? আর পছন্দের কোন ছবি আছে কি? আর কোন ছবি আছে নাকি পছন্দের? এটা তো পাচ্ছি না, এটা
1: পাচ্ছি না।
0: আবার বলুন তো লাইনটা, গানের দেখি, গানের লাইনটা আবার বলুন, এমনিতে বলুন, গানে গান গাইতে হবে না, আপনি বলুন। আপনি আপনি আপনি লাইনে থাকুন।
1: মহামাজি আর কবিতা কৃষ্ণমতি নায়কের সাংকি পান্ডার সন্দত
0: আর একটা ছবি বলুন তো, কি গান, আর কোন ছবি আছে কি, আর কোন পছন্দের ছবি?
1: আর ছবি তো আছে তো,
0: বলুন।
1: দুধ
0: কাকর, দুধ কাকর, ঠিক আছে। এটা এটা শোনাচ্ছি আপনাকে, ঠিক আছে? গান গান কি জানি, তুমি দিলছে কেসে জুদা হাম করেঙ্গে নাকি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই গানটা শোনাচ্ছি আপনাকে। হ্যাঁ শুনুন, নমস্কার আপনাকে।

0: হ্যালো, কোন জায়গা থেকে? কৃষ্ণমোহন মুরাসিং, ভালো আছি। বলুন, খুব তাড়াতাড়ি বলুন, আপনার সময় নেই বেশি। জানোয়ার ছবির কি গান?
1: উস্কুনা দেখা তো, উদিত নারায়ণ, স্মৃতি চুয়ান গানটা গাইছেন।
0: লাইনে থাকুন, উস্কুনা দেখা তো। বন্ধুর নাম বলুন কয়েকটা।
1: আচ্ছা।

গানটা তো আমি দেখতে পাচ্ছি না, তবে জানোয়ার ছবির একটা গান আপনাকে শোনাচ্ছি, ঠিক আছে? হুম।

রৌদ্রা সুরে এতক্ষণ শুনলেন ফণীন মনির মতো গান, আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পরিবেশনায় রাজ রাজেশ্বরী সংস্কৃতি সংস্থার শিল্পীরা।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বসে পড়লাম সকলের প্রিয় অনুষ্ঠান যুববাণীতে। আজ পরিবেশিত হবে রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির যুব বন্ধুদের পরিবেশনা। আজকের শিল্পীরা আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য।

অনন্যা মজুমদার এবং তবলায় সঙ্গ দেবেন প্রসেনজিৎ চক্রবর্তী। প্রথমেই আমরা সমস্ত যুব বন্ধুরা মিলে একটি সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব।

0: এতক্ষণ শুনলেন যুব অনুষ্ঠান যুববাণী। পরিবেশনায় ছিল রাজরাজেশ্বরী মিউজিক্যাল একাডেমির শিল্পীবৃন্দরা, আমি সম্পিতা চক্রবর্তী, দেবরীত ঘোষ, বিশ্বজিৎ চক্রবর্তী, সায়ন্তিকা চক্রবর্তী, সায়ন্তিকা বৈদ্য, অনন্যা মজুমদার, তবলায় প্রসেনজিৎ চক্রবর্তী। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী আকাশবাণী বেলুনিয়া। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আজ শুনবেন শীতল বাদন, শিল্পী সহিত পারভেজ।

সরগম অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সেতার বাদন, শিল্পী ছিলেন সহিদ পারভেজ। আকাশবাণী মিলনিয়া, এখন শুনবেন বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। অনুষ্ঠানে আজকের শিল্পী হৈমন্তী শুক্লা।

শুনলেন হারানো দিনের গান, শিল্পী ছিলেন হৈমন্তী শুক্লা। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ, 19 আগস্ট 2026 খ্রিস্টাব্দ বুধবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6টায়, 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গান শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে 6:10। ককবর্গ অনুষ্ঠান হায়ংনি খরাং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6:25। প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকালে 7:00। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালি অনুষ্ঠানে 7:45। আজকের কবিতা সকাল 8:15। রব্যবহিত পরেই শুনবেন নজরুল গীতির অনুষ্ঠান দোলন চাপা। শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশু মেলা 8:30। পছন্দ করা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9:05। দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশ বন্দনা 10:05। হারানো দিনের গান শুনবেন সকাল 10:30। ককবর্গ অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 11:05। রজনীগন্ধা এই অনুষ্ঠানে শুনবেন রজনীকান্তের গান বেলা 2:15। আমি নারী এই অনুষ্ঠানটি পরিচালিত হবে বেলা 2:30। বিবিধ ভারতের অনুষ্ঠান রিলি করে শোনানো হবে বিকেল 3:05। জীবনের গল্প বিকেল 5:10। এর অববাহিত পরেই শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান অবকাশ রঞ্জনী। লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45। ককবরক অনুষ্ঠান সন্ধ্যে 6টায়। কৃষক ভাতির জন্য অনুষ্ঠান খেতে খামারে 6:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান রাত 7:05। মনের মতো গান শুনবেন রাত 8:05। স্বামী গাজল এই অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 9:30। বিবাহপুরী অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 10টায়। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মিলনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10টা। জয় হিন্দ।